0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি

0: মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা, আজ আপনার সঙ্গী। সঙ্গী বা বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একজন বন্ধুর কিন্তু দরকার হয়। রোজ হয়তো তার সঙ্গে কথা বলা হয় না, কিন্তু যখনই তার সাথে কথা বলা হয় দেখবেন মনে হবে যে শেষ কথাটা এই 2 মিনিট আগে শেষ করেছি, হয়তো মাঝখানে চলে গেছে 2 মাস 2 বছর, যাই হোক না কেন প্রিয় বন্ধু কিন্তু এরকমই হয়। মনের সব গোপন কথা যার কাছে বলা যায়, নিজে বিপদে পড়লে প্রথমেই যাকে ফোন করি বলে মনে হয়, যার সঙ্গে দেখা হলে হঠাৎ করে এই মনটা আনন্দে ভরে যায়, সেই হচ্ছে প্রিয় বন্ধু। আজ প্রিয় বন্ধুকে নিয়ে কথা হবে, সঙ্গে রয়েছি। আর এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, ফিরছি গানের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:15। আর প্রিয় বন্ধু নিয়ে কথা বলছি। প্রিয় বন্ধু এই শব্দটা বললেই না মনের মধ্যে কীরকম একটা

বটে। তো একদম পুরনো মানে প্রাচীন গ্রিসের এক বন্ধুত্ব নিয়ে বলা শুরু করি। হ্যাঁ, প্রাচীন গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল ও আলেকজান্ডার দ্য গ্রেটের সম্পর্ক শিক্ষক শিষ্যের মতো হলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল আর পারস্পরিক একটা শ্রদ্ধাবোধও ছিল। তো এই সম্পর্ক আলেকজান্ডারের চিন্তাধারা ও নেতৃত্বের যে বিকাশ হয়েছিল সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে। তো শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল, অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষক ছিলেন। আলেকজান্ডার প্রায় 13 বছর বয়সে তার বাবা কিং ফিলিপ টুয়ের প্রয়োজন অনুযায়ী অ্যারিস্টটলের কাছে যান লেখাপড়া শেখার জন্য। অ্যারিস্টটল তাকে দর্শন, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, রাজনীতি ও যুদ্ধ কৌশল শেখান। মেধাবী ছাত্র আর প্রভাবশালী শিক্ষক, এই দুজন মিলে গেলে কি হয়? অ্যারিস্টটল আলেকজান্ডারের চিন্তা ভাবনা নৈতিক দৃষ্টিভঙ্গির ওপর গভীর প্রভাব ফেলেছিলেন। আলেকজান্ডার পরে একজন সৎ ও বুদ্ধিমান শাসক হিসেবে বিবেচিত হয়েছিলেন অনেকটা এই কারণেও। আর এদের যে বন্ধুত্বটা ছিল, সেই বন্ধুত্বটা ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল, তবু তাদের মধ্যে গভীর একটা সম্মান, একটা আস্থার সম্পর্ক ছিল। আলেকজান্ডার প্রায়ই অ্যারিস্টটলের শিক্ষার প্রতি কৃতজ্ঞ থাকতেন এবং তার যে দর্শন, সেই দর্শন অনুসরণ করে চলার চেষ্টা করতেন। আরও এমন অনেক বন্ধুত্বের কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য রয়েছে মোহন কান্নানের কণ্ঠে একটি গান। শুনুন গানটি, ফিরছি গানের পর। 107 FM রেইনবো, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠানো এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। কথা হচ্ছে প্রিয় বন্ধু নিয়ে, আর প্রিয় বন্ধু নিয়ে কথা বলতে গিয়ে একেবারে শুরুতে যাদেরকে নিয়ে কথা বলা শুরু করেছিলাম তারা হচ্ছেন বিশিষ্ট দার্শনিক গ্রিসের অ্যারিস্টটল ও তার বন্ধু আলেকজান্ডার দ্য গ্রেট। যদিও শিক্ষক ছাত্রের সম্পর্ক, তবুও তাদের বন্ধুত্ব সাংঘাতিকভাবে ছিল। এরপরে যে বন্ধুত্বর কথা বলবো সেটাও ইতিহাসের পাতা থেকেই নেওয়া। ইতিহাসের পাতা উল্টালে আমরা এরকম বহু মহান বন্ধুত্ব দেখতে পাই তো, যা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজ, সভ্যতা, সব কিছুর ওপর এই বন্ধুত্বের প্রভাব পড়েছিল। তো আমাদের দেশের ইতিহাসে এমনই এক অনন্য বন্ধুত্ব হলো চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের বন্ধুত্ব আর সহযোগিতা। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রাচীন ভারতের একজন মহান সম্রাট আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অন্যদিকে চাণক্য ছিলেন একজন অসাধারণ পণ্ডিত, কূটনীতিবিদ, রাষ্ট্রচিন্তক। তো তাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন থেকেই চাণক্য চন্দ্রগুপ্তের প্রতিভা উপলব্ধি করেন এবং তাকে একজন আদর্শ শাসক হিসেবে গড়ে তোলার সংকল্প গ্রহণ করেন। এদের সম্পর্কটাও কিন্তু গুরু শিষ্যেরই ছিল, একই সঙ্গে গভীর আস্থা, শ্রদ্ধা আর বন্ধুত্বের ছিল। মানে শিক্ষকের সাথে প্রকৃত পথ দেখানো শিক্ষকের সাথে যদি একদম মানে ভীষণ গুণী ছাত্রের দেখা হয় তখন সেই বন্ধুত্ব একটা অসাধারণ বন্ধুত্বের জায়গা নেয়। এবার আস্তে আস্তে বন্ধুত্বের অন্য দিকগুলোয় যাব, আরও কিছু বিশিষ্ট মানুষের এবং তাদের বন্ধুদের কথা বলবো। তার আগে আপনার জন্য রয়েছে মান্না দের কণ্ঠে একটি গান, শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ প্রিয় বন্ধু নিয়ে কথা হচ্ছে। তো প্রিয় বন্ধু নিয়ে কথা বলতে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুদের কথা বলি। তারা অনেকেই ছিলেন সাহিত্যিক এবং সৃজনশীল মানুষ। এই বন্ধুত্বের সম্পর্ক তাকে তো অনুপ্রাণিত করতো ভীষণভাবেই, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন সৃষ্টিতে সাহায্যও করত। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন রাজশেখর মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথের সাহিত্যের শৈল্পিক দিককে প্রভাবিত করা বন্ধু। তারা একে অপরের লেখা পড়ে পরামর্শ দিতেন। রবীন্দ্রনাথের আরেক বন্ধু ছিলেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের আধুনিকীকরণে প্রমথ চৌধুরীর সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধুত্ব ভীষণই প্রেরণার একটা জিনিস ছিল। এছাড়াও কাজী নজরুল ইসলামের সঙ্গেও, পরবর্তী প্রজন্মের যদিও কাজী নজরুল ইসলাম, কিন্তু তাদের মধ্যে সঙ্গীত আর সাহিত্যের একটা কোথায় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, যা রবীন্দ্রনাথকে নতুন দৃষ্টিকোণ দেখিয়েছিল। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বন্ধু ছিলেন, সারা পৃথিবী জুড়ে তার বন্ধু ছিল। তো রাজনৈতিক সামাজিক বন্ধুত্ব তার প্রচুর ছিল, কারণ রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন তা তো নয়, তিনি সমাজ রাজনীতিতেও তার একটা সাংঘাতিক সক্রিয় ভূমিকা ছিল। তার বন্ধুরা অনেকে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ সবসময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সময় যে সম্পর্কটা সেটা বজায় রাখতেন। তো এইরকমই আরও অনেক বন্ধুত্ব রয়েছে, প্রিয় বন্ধু এমন অনেক রয়েছে মানুষের, যেসব বন্ধুদের কারণে মানে একজন মানুষ তার নিজের যে গুণগুলো, সেই গুণগুলোকে আরও অনেক বেশি ধারালো করে তুলতে পেরেছে, আরও অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তো সেই সমস্ত মানুষদের কথা বলবো অবশ্যই, কিন্তু এখন আপনার জন্য আসতে চলেছে রুনা লায়লার গাওয়া একটি গান। শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আর আজ আমি অরুণিমা আপনার সঙ্গে রয়েছি, কথা বলছি প্রিয় বন্ধু নিয়ে। আমার আপনার প্রত্যেকেরই কেউ না কেউ প্রিয় বন্ধু আছে। সেই প্রিয় বন্ধুর সঙ্গে হয়তো দু তিন বছর পরে একদিন দেখা হয়, দেখা না হলেও কথা হয়, তাতে কিন্তু মনটা আনন্দে ভরে যায়, মনেই হয় না যে এতদিন দেখা হয়নি, কথা হয়নি। এই রকমই টান থাকে কিন্তু বন্ধুত্বের। তো ইতিহাসের পাতাতেও এরকম বন্ধুত্ব বহু দেখেছি। আমি একেবারে শুরুতেই বলেছিলাম গ্রিসের অ্যারিস্টটল এবং আলেকজান্ডারের বন্ধুত্ব, যদিও গুরু শিষ্যের সম্পর্ক, তারপরে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের বন্ধুত্ব, সেটাও তাই গুরু শিষ্যের সম্পর্ক, এরপর রবীন্দ্রনাথ এবং তার বন্ধুদের কথা বলেছি। এবার আবার আমাদের ইতিহাসের পাতাতেই চলে যাই। আমাদের দেশের ইতিহাসে ছত্রপতি শিবাজী মহারাজ তো একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার অগ্রদূত। তার বীরত্ব, নেতৃত্ব, দেশপ্রেমের কথা ইতিহাসের পাতায় একেবারে বলা যায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তবে তার সাফল্যের পেছনে তার বিশ্বস্ত বন্ধু, তার সহযোদ্ধাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো শিবাজীর জীবনে বহু বিশ্বস্ত সঙ্গী ছিলেন, যারা সুখে দুঃখে তার পাশে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন তানাজি মালুসারে। তানাজি ছিলেন শিবাজীর একেবারে ছোটবেলার বন্ধু এবং সাহসী যোদ্ধা। সিংহগড় দুর্গ জয়ের সময় তিনি অসীম বীরত্ব দেখিয়েছিলেন আর যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেন। বন্ধুর এই আত্মত্যাগে শিবাজী গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং বলেছিলেন, দুর্গ জয় হয়েছে কিন্তু সিংহ হারিয়ে গেছে। তো এরকমভাবেই আমাদের জীবনে প্রিয় বন্ধুর ভূমিকা সাংঘাতিক। প্রিয় বন্ধু আমাদের আত্মীয়দের থেকেও পরম আত্মীয়, কারণ আমরা যে কথা

প্রিয় বন্ধুকে বলতে পারি সে কথা, কিন্তু অনেক সময় বাবা মা নিজের জীবনের সঙ্গী তাকেও বলতে পারি না। কাজেই বুঝতেই পাচ্ছেন, প্রিয় বন্ধু যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা। সে বন্ধু এমনই হয়, সে কিন্তু সমালোচনা করে, সে কিন্তু আপনার সব কথায় তাল দেবে, সে বন্ধু নয়, আপনার ভুল ধরিয়ে দেবে, আবার আপনি যখন ভেঙে পড়বেন তখন সে আপনার পাশে দাঁড়াবে, সেই তো বন্ধু। তো রূপঙ্করের গাওয়া এবার একটা গান আপনার জন্য, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRainbowKolkata, AIRFMRainbowKolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর কথা হচ্ছে প্রিয় বন্ধু নিয়ে। প্রিয় বন্ধু নিয়ে কথা শুরু হলে কিন্তু শেষ হওয়া খুব মুশকিল। মানে প্রিয় বন্ধু এমন একটা বিষয়, প্রিয় বন্ধু আমাদের সকালবেলা প্রিয় বন্ধু এই কথাটা বলছি, এটাতেই যেন একটা আলাদা আনন্দ আসছে। মানে প্রিয় বন্ধু এমনই আনন্দের আর কি, প্রিয় বন্ধু এমনই কাছের, প্রিয় বন্ধু এমন একজন মানুষ যে মানুষ আমাদের যেভাবে ভালোবাসতে পারে ঠিক সেইভাবেই আমাদের মানে কড়া ভাষায় সমালোচনাও করতে পারে, সেই হচ্ছে কিন্তু প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু মানে এই নয় যে আমার সমস্ত কথায় সে তাল মিলিয়ে গেল আর সমস্ত মিথ্যেকে সত্যি করে দিল, তা কিন্তু নয়। একজন সত্যিকারের বন্ধু সারা জীবন থেকে যায়, কারণ সম্পর্কটা তো শুধু সময় কাটানোর হয় না, সেটা আস্তে আস্তে বিশ্বাস, বোঝাপড়া, অভিজ্ঞতার উপর দাঁড়ায়। তো দুজন মানুষ যখন একসাথে ভালো খারাপ সময় পার করে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার ফিরে আসে, তখন সম্পর্কটা তো হালকা পরিচয়ের মতো থাকে না, তখন একটা গভীর গাঢ় বন্ধুত্ব তৈরি হয়। আবার এই যে নিরাপদ অনুভূতি, এইটা যে সবসময় থাকবে সেটাও সত্যি নয়। সমস্ত প্রিয় বন্ধু সারা জীবন থাকে না, জীবন বদলায়, মানুষ বদলায়, দূরত্ব তৈরি হয়, কিন্তু যাদের সাথে গভীর সংযোগ তৈরি হয় তারা সময় বা দূরত্বের পরেও মনে থেকে যায়, আবার কখনো কখনো ঠিক সেখানেই আবার ফিরে আসে। কোনো বন্ধু সত্যি সারা জীবনের জন্য হতে পারে কি না বোঝার তো বেশ কিছু লক্ষণ আছে, সেগুলো একটু বলি। বিশ্বাসযোগ্যতা, যখন দেখবেন কোনো সমস্যা বা দুর্বলতা কারোর সঙ্গে শেয়ার করছেন বারবার, আর সে সেটাকে হেসে উড়িয়ে না দিয়ে সেটাকে গোপন রাখছে, এবং আপনার যেখানে প্রয়োজন মানে যেই জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনার একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু সে আপনার একেবারে পাশে দাঁড়িয়ে সেটা মোকাবিলা করছে, আবার যেখানে আপনার ভুল হচ্ছে সে তক্ষুনি সেই ভুলটাকে একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে এটা কিন্তু ভুল, এটা ঠিক না, এটা ঠিক করছিস না। আর সহানুভূতি, বোঝাপড়া থাকবে, সেই সঙ্গে সঙ্গে হয়তো নিয়মিত দেখা হচ্ছে না, কথা হচ্ছে না মাসের পর মাস, কিন্তু যখনই ফোনটা করছেন বা যখনই দেখা হচ্ছে তখনই সমস্ত কথা উজাড় করে তাকেই বলছেন, কারণ সেই বিশ্বাসের জায়গাটা ভীষণ শক্ত, আর তার উপস্থিতি সবসময় আপনার স্বাভাবিক লাগে। যখন সে পাশে থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, কোনো ভান বা চাপ থাকে না, আর উভয় পক্ষের একটা চেষ্টা থাকে, মানে এই যে বন্ধুত্ব, এই গাঢ় বন্ধুত্বের জন্য কিন্তু দুদিকেরই ভীষণ চেষ্টা দরকার, না হলে এই গাঢ় বন্ধুত্ব তৈরি হয় না। একেবারে শেষটায় এমন এক বন্ধুত্বের কথা বলবো যে বন্ধুত্ব বাংলা সাহিত্যে সাংঘাতিক সব হীরে মানিক উপহার দিয়ে গেছেন, মানে সেই সব মানুষেরা যারা বন্ধু ছিলেন তাদের কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে জয়তীর গাওয়া মাহুত বন্ধু। শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: হয় না গোছের এক গুড়ু গুড়ু অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই, সঙ্গে রয়েছি আমি অরুণিমা। 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই। আর আজ প্রিয় বন্ধু নিয়ে কথা বলছি। প্রিয় বন্ধু নিয়ে কথা বলতে বলতে সময় একদম শেষের দিকে, তো কয়েকজন প্রিয় বন্ধুর কথা বলি। কৃত্তিবাস পত্রিকার কয়েকজন, 1953 সালে প্রতিষ্ঠিত, এটি বাংলা আধুনিক কবিতার একটা নতুন ধারা সৃষ্টি করেছিলেন যেসব কবিরা, সেই কবিরা কৃত্তিবাস পত্রিকাকে ঘিরে যে কবি গোষ্ঠী গড়ে উঠেছিল তাদেরই কৃত্তিবাসের কবি বলা হয়। এবং এরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু, দীপক মজুমদার, আনন্দ বাগচি, শঙ্খ ঘোষ, জ্যোতির্ময় দত্ত, তো এরা বেশ কয়েকজন ভীষণই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবং এরা যে কি অসাধারণ সৃষ্টি করে গেছেন, বাংলা সাহিত্যকে যে কি দিয়ে গেছেন তারা, তো সেটা আমরা প্রত্যেকেই জানি। তো বন্ধুত্বের নানান ধরন নিয়ে কথা বললাম, কথা বলতে বলতে সময় জানিয়ে দিচ্ছে যে আর কথা বলার সময় নেই। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। নমস্কার কলকাতায়, আবার চলে আসবো আপনার কাছে। মাঝখানে রয়েছে খবর, শুনতে থাকুন 107 FM রেইনবো। আর আপনার প্রিয় বন্ধুকে কখনো হারাবেন না, সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখুন, অন্তত বছরে 3-4 বার তাকে ফোন করে জানিয়ে দিন তিনি আপনার কতটা প্রিয়। কারণ বন্ধু সারা জীবনে খুব কমই পাওয়া যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদে থাকা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয় ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল তাদের আলোচ্যসূচিতে। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি ও

0: আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করবেন। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছাড়াও দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিধায়ক, সাংসদ, জেলাশাসক, মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বর্ষার মৌসুমে জমা জল দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা এড়াতে সিইএসি, অগ্নি নির্বাপন দফতর, পুরসভার বিল্ডিং বিভাগ, আলোসহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে একটি পরিদর্শনকারী দল গঠন করা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে গতকাল কলকাতা পুরসভা ও বড় কার্যালয়ের আধিকারিক, রাজ্য সরকারের সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পরে কথা জানান। বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
4: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: শুনছেন নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা
6: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সময় এখন 7:12, এখনও সকালটা বেশ কুলকুল আছে, মানে খুব একটা গরম এখনও পড়া শুরু হয়নি, তাই আজকের প্রথম চায়ের কাপে তিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরে সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর রেখে গেলাম গৌরাঙ্গ রায়। সকাল সকাল মনটা একটু ঠান্ডা হোক, ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটা আপনার জন্য। ফিরছি গানের পর 107 FM রেইনবো। ও সে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি,
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, 7:17 আর খুলে ফেলেছি দিনের ডায়েরি। জীবনে অনেক রকম ছবি তো দেখেছেন, ছবির এক্সিবিশনেও গেছেন, সেখানেও নানান ধরনের ছবি দেখেছেন। তো কিছু কিছু ছবির ক্ষেত্রে দেখেছেন কার্ভস, লুপস থেকে নট, এই দিয়ে গোটা ছবিটা বোঝানো হয়ে থাকে আর কি, প্যাটার্নটাই ওরকম। তো এই প্যাটার্নে আঁকা ছবি দেখে আপনার কি মনে হয়েছে যে এটা কি ধরনের আর্ট, মানেটা হয়তো বুঝতে পেরেছেন। সেটা বলি, এটা হচ্ছে কেল্টিক আর্ট। আজ তার দিন, ট্রাই করে দেখবেন নাকি। আর এই যে কালবৈশাখী ঝড় চারিদিকে হচ্ছে, হঠাৎ করে কালবৈশাখী আবার ফিরে এসেছে, ঝড়ের দিন ফিরে এসেছে। আর এই ঝড়ের দিনের মধ্যেই কিন্তু জানিয়ে দিই যে আজ ইন্টারন্যাশনাল ডার্ক অ্যান্ড স্টর্মি ডে। তো আজকে কি প্ল্যান আছে অনেকের বাড়িতেই? তো মানে শহরে নেই, একটু মফস্বলের দিকে অনেকের বাড়িতেই আম গাছ আছে, আমটাম পড়বে টুপটাপ। আজকে কুড়োতে বেরোবেন না কি যদি বিকেলে ঝড় ওঠে? জানি না, সেটা বলতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই হাওয়া অফিসের খবর নিয়ে আসবো, তখন আপনাকে জানাতে পারবো অ্যাকচুয়ালি কি হতে চলেছে সারা দিন ধরে। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর এবারে যে গানটা, সেটা অনুপম রায়ের কণ্ঠে, শুনুন। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি জানতে চান আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেনবয় শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর আজ যদি আপনার জন্মদিন হয়, আপনি অভিনেত্রী সোনাম কাপুর, আমিশা প্যাটেল এবং বিশিষ্ট IPS কিরণ বেদীর সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন, ভাবুন কি সাংঘাতিক একটা দিনে আপনি জন্মেছেন। প্রত্যেককে, যাদের আজ জন্মদিন তাদের প্রত্যেককে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

0: সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: হাওয়া অফিসের হালচাল এইবার জানিয়ে দিই কি বলছে হাওয়া অফিস আগামী 24 ঘন্টায়। হাওয়া অফিস কি বলছে সেটা জানাবো 107 FM রেনবোর নমস্কার কলকাতায়। আমি অরুণিমা। তো আগামী 24 ঘন্টায় সকালবেলা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহও বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। এইবার আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য একটু সতর্কবার্তা আছে। সেটা হচ্ছে যে হাওয়া কিন্তু ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা 60 কিলোমিটার বেগেও বইতে পারে। আর এই ঝোড়ো বাতাস বইবে যেসব অঞ্চলগুলো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আগামী 6 ঘন্টার মধ্যে। সেই জন্য মৎস্যজীবী বন্ধুদের অনুরোধ করা হচ্ছে এই সময়টা আগামী 6 ঘন্টায় আপনারা সমুদ্রের গভীরে যাবেন না। আর এই ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে যে সমুদ্রের ঢেউ কিন্তু উত্তাল হবে এবং সমুদ্রের ঢেউ 16 থেকে 19 সেকেন্ড অন্তর 1 থেকে 1.1 মিটার হাইটে উঠতে পারে। আর সেটা রাত 11:30 পর্যন্ত আজকে চলতে পারে। সেই জন্য যারা রয়েছেন উপকূলবর্তী এলাকায় কাউকেই সমুদ্রে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। মৎস্যজীবী বন্ধুরা তো নামবেনই না, যারা সমুদ্র উপকূলে বেড়াতে গেছেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে ওই একটু সমুদ্রে নৌকো করে ঘুরে আসি এই কাণ্ডটা আজকে করবেন না। তার কারণ সমুদ্রের ঢেউ অনেকটা উঁচু হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো বাতাসও বইবে।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা। আমাদের এই কলকাতা শহর জুড়ে এমন অনেক জায়গা আছে, অনেক রাস্তা আছে, অনেক বাড়িঘর দোর আছে, যেগুলো সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না, কিন্তু সেই বাড়ি, সেই রাস্তা, তার আশপাশ দিয়ে আমরা কতবার গেছি, এসেছি, কত কথা বলেছি, হয়তো দাঁড়িয়েছি, কিন্তু সেই সমস্ত বাড়ি, সেই সমস্ত রাস্তা, সেই সমস্ত জায়গা, তাদেরকে জুড়ে যে ইতিহাস, তাদেরকে জুড়ে যে গল্প, সেগুলো জানা যায় শুধু শহরের ইতিকথায়। শহরের ইতিকথায় আজকে এমন একটা বিল্ডিংয়ের কথা বলবো, আপনারা অনেকেই জানেন, গোর্কি সদন, কলকাতার একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যা মূলত ভারত রাশিয়া সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। তো এই গোর্কি সদন তৈরি হয়েছিল অনেক বছর আগে, ১৯৭৪ সালে কলকাতায় রাশিয়ান হাউস গোর্কি সদন।

0: তৈরি হয়, আর এটা মূলত সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হয়েছিল, যখন ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল। পরবর্তীতে এটা বিখ্যাত রুশ লেখক ম্যাক্সিম গোর্কির নামে নামকরণ করা হয়। আর গোর্কি সদন যে জন্য তৈরি হয়েছিল শুরুতে, রাশিয়ান ভাষা আর সংস্কৃতির প্রচারের জন্য, ভারত রাশিয়া সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্য, এছাড়াও সিনেমা নাটক প্রদর্শনী ও যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেইগুলো দেখানোর জন্য, আয়োজন করার জন্য। গোর্কি সদন এখনও রয়েছে, এখনও নানান রকম অনুষ্ঠান হয়, ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অনেক কিছু হয়। তো আমি আপনি অনেকবারই গেছি গোর্কি সদনের আশপাশ দিয়ে। গোর্কি সদন নামটা শুনে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আন্দাজ করতে পেরেছি যে কোনো একটা রাশিয়ান কানেকশন আছে। তো এইবার আপনাকে জানিয়ে দিলাম আসল গল্পটা।
1: শহরের ইতি কথা।
0: আর শহরের ইতিকথার পর আপনার জন্য আসতে চলেছে তিনেকে তিন গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান। আর এই তিনটে গানের প্রথমটা অন্তরা মিত্রের গাওয়া প্রিয় মুখ, তারও এক তারপর যে গানটা আসতে চলেছে সেটা ফসিলসের আরও একবার, আর একেবারে শীর্ষে তিমির বিশ্বাস আর সোমলতা আচার্য চৌধুরীর গাওয়া ফিরিয়ে দিও না গো রাই। তাহলে শুনতে থাকুন পরপর তিনটে গান 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
2: FM রেনবোতে তিন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন 7:57, বুঝতেই পারছেন যে এবার পরের ঘন্টার দিকে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যেতে যেতে আপনাকে বলি, এই যে কাঠফাটা রোদ্দুর, এদিকে শরীরে ভিটামিন ডির ঘাটতি আমাদের অনেকেরই। কোন কৌশলে পুষ্টি বাড়াতে পারেন? ভিটামিন ডির মূল যে উৎসটা সেটা তো সূর্যের আলো, কিন্তু এত রোদ কী করে আপনি এই রোদে ভিটামিন ডিও বাড়াবেন আবার রোদ থেকেও নিজেকে বাঁচাবেন? তো চাঁদি ফাটা রোদে দাঁড়াতে হবে না, খুব নরম রোদ। আর দুপুরের তীব্র রোদের মধ্যে একটা মানে মাঝামাঝি একটা জায়গা খুঁজে নিন আর কি, খুব নরম রোদও নয় আবার দুপুরের তীব্র রোদও নয়, কারণ ভিটামিন ডি তৈরির জন্য শরীরে প্রয়োজন অতি বেগুনি বি, মানে ইউভি বি রশ্মি, যা সাধারণত একটু বেলা গড়ানোর পরেই বেশি সক্রিয় হয়। এটা আমার কথা না, চিকিৎসকদের কথা। আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি দিনের এমন একটা সময় বেছে নিন যখন সূর্যের আলো খুব নরমও নয়, যেমন সকালবেলা খুব নরম থাকে সেটাও নয়, আবার দুপুর দুটোর যে চরচরে সূর্যের আলো সেটাও নয়। মাঝামাঝি একটা সময় বেছে নিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, 10-15 মিনিট সূর্যের আলোতে একটু ঘোরাফেরা করুন, বাগানের কাজ করুন, বা হয়তো কোনো দোকানে গেলেন এলেন এই সময়টা আর কি, তখনই কিন্তু আপনার ভিটামিন ডি যতটুকু দরকার শরীর সেটা নিয়ে নেবে। কিন্তু মনে রাখবেন, প্রচণ্ড রোদে নয়, আবার হালকা রোদ, মানে রোদ প্রায় বোঝাই যাচ্ছে না সেরম সময়ও নয়, আর ছাতাও নয়, ছাতা ছাড়া শরীরে সরাসরি সূর্যালোক নিন, শরীরের ভিটামিন ডি বাড়ান। এই জ্ঞানটা যে আমি দিলাম এটা আমার জ্ঞান নয়, এটা পুরোপুরি চিকিৎসকরা বলছেন সেটাই আপনার কাছে পৌঁছে দিলাম। যাই হোক, পৌঁছে যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় অনেক কিছু আছে, মর্নিং মান্ত্রা আছে, তারপর ফুড ফান্ডায় আপনাকে একটা খুব ইন্টারেস্টিং রান্না শেখাবো, তবে শর্টকাট, বেশি লম্বা রান্নায় তো আমার যোগ্যতা নেই, সেই রকমই একটা রান্না শেখাবো যেটা খুব সহজে হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো, অবশ্যই ব্রেকফাস্ট রেসিপি। আর সেই সঙ্গে সঙ্গে আপনি টপিকে মেসেজও করতে পারবেন, তবে টপিক এখন বলছি না, সেটা পরের ঘন্টাতেই বলবো। গান মিলান্তিতে গানের রিকোয়েস্টও পরের ঘন্টাতেই থাকবে, কাজেই গানের রিকোয়েস্ট করা এখন থেকেই শুরু করে দিন। আর এবার তাহলে এগোলাম পরের ঘন্টার দিকে, শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গতরাতে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের এসটিএফের সদর দফতরে। এরপর গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় ফলতা থানায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদে থাকা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটি বৈঠকেও বসেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদেরা। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন। দিল্লিতে সাংসদরা যা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ তাদের মতামত বলেও তিনি উল্লেখ করেন। বিজেপি ওই ঘটনায় কোনোরকমভাবেই দায়ী নয় বলে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। গতকাল তিনি সিআইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক তার কালীঘাট রোডের বাড়িতে যান, আজ হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেন। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এমজিনারেগার নিশ্চয়তা প্রকল্পের অধীনে এর কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়নে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্তর দেব 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আপনাকে মন্তর দেওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছি। কেন বলুন তো, এই যে সময়টা, মানে এই যে গরমের ছুটি, সামার ভেকেশন, এই সময়ে তো প্রায় প্রত্যেকেই বেড়াতে যান। কলকাতার গরমে অতিষ্ঠ অবস্থা, সেই জন্য সব পাহাড়ে উঠে গেছেন, কলকাতার লোকজন ভীষণ কম। আর এই যে বেড়াতে যাওয়া, দল বেঁধে বেড়াতে যাওয়া, সেখানে যে কী কী ফেস করতে হয় তার তো কোনো ঠিক নেই। মানে ধরুন ছজন বা পাঁচজনের আপনাদের একটা দল আছে, সেই দলটা দুটো ফ্যামিলি বা তিনটে ফ্যামিলি, তো আপনারা বেড়াতে যান। বেড়াতে গিয়ে আপনি হয়তো নেহাতি নিরীহ গোছের, আপনি নিজের চাহিদাটা মুখ ফুটে বলতে পারেন না, ব্যাস গেলেন আপনি। আপনাকে সব জায়গায় না সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে, মানে কখনো ড্রাইভারের পাশের সিটে বসতে পারবেন না, ড্রাইভারের পেছনের সিটেও বসতে পারবেন না, সেটা অন্য কেউ বসবে তার ফ্যামিলি নিয়ে। এদিকে আপনার বাড়ির লোকেরা তো গজগজ করছে, তারাও কিছু বলতে পারছে না, আপনার ভদ্রতার ওপরে তারা উঠতে পারছে না। শুধু তাই নয়, খাওয়া দাওয়া, আপনি যেটা ভাবছেন যে এটা খাবো ব্রেকফাস্টের মেনু, তারা ডিসাইড করছে, আপনার কিন্তু কিচ্ছু বলার নেই, আপনি শুধু টাকাটা দেবেন। তারপর লাঞ্চের সময় দেখা যাচ্ছে তাদের খুচরোর অভাব, সেই সময় আপনি পে করে দিলেন, তারপরে কবে পাবেন সেটা ঠিক নেই, মানে এই বেড়ানোটা পরের বেড়ানোয় গিয়ে পাবেন কি না তারও ঠিক নেই। এইরকমভাবে আপনি ঝাঁকুনি খেতে খেতে খেতে খেতে গোটা পাহাড় বেড়ালেন, কী যে বেড়ালেন, গজগজানি শুনলেন ঘরে এসে, আর নিজে প্রতিবাদও করতে পারলেন না। তো আপনি একটা কাজ করুন, এরপর যখনই বেড়াতে যাবেন আর কি, হয়তো এক দুদিনের মধ্যেই যাবেন, তখন আগে থেকে না পুরো প্ল্যানটা করে নেবেন বন্ধুদের সাথে বসে। আর যখন খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখবেন, তখন আপনি বলবেন যে শোন, তোদের যা পছন্দ তোরা

সেটা খা, আমাদের যা পছন্দ আমরা সেটা খাবো। ওরা যদি বলে না না একসাথে এসছি কেন কেন, বলছে না আমার না খাওয়া হয় না, আর আমাদের আমার আপনার ছেলে বা মেয়ে কারুর একটা নাম বলে বলবেন, ও না খেতে পারে না, বেচারা না খেয়ে থাকে, তারপর আমাকে খাবার কিনে এনে খাওয়াতে হয়, এইটা শুনে তারা তো ভয়ানক লজ্জায় পড়ে যাবে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বারবার ওদের বিল তো আর আপনি দিতে পারবেন না, আপনি নিজের মেলটা আলাদা করে নিন, নিজেদের ফ্যামিলির মেলটা আলাদা করে নিন, করে আলাদা করে বিল দিন, দেখবেন এই ঝামেলাটা মিটে গেল। তারপর গাড়িতে উঠে যদি কোনো দিনই ড্রাইভারের পাশের সিট বা ড্রাইভারের পেছনের সিটে বসার সুযোগ না পান, তাহলে তো একটা জিনিস আছে, ও এই আওয়াজটা করুন, জাস্ট এতেই কাজ হবে। সঙ্গে সঙ্গে দেখবেন কী আছে কী আছে, দে চোখে মুখে জল দে, নে নে সামনে বস সামনে বস, একদম ব্যবস্থা হয়ে যাবে বসার। এই হোক মন্ত্র দিয়ে দিলাম, এবার এটা অ্যাপ্লাই করবেন আর আনন্দের সঙ্গে ঘুরে আসবেন। অনেকেরই সাহস হয় না একা একা বেড়াতে যাবার, অনেকে বোরও হন, কিন্তু এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কাজে লাগাতে হয়, তার কারণ সবাই তো সহমর্মী হয় না, তারা নিজেদেরটা খুব ভালো বোঝে। এবার আপনিও আপনারটা বুঝুন। মন্ত্রের পরে জানতে চাই বাইরে কি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমি এবার একটা বৃষ্টির গান বাজাবো, তার কারণ ভীষণ মনে হচ্ছে যে বাইরে হালকা ভারী কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, রোম্যান্টিক হয়ে গেছে পরিবেশটা। শান আর শ্রেয়া ঘোষালের গাওয়া রিমঝিমে ধারাতে আপনার জন্য 107 FM রেনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 8:17। এই সকালবেলা না সময়টা কীরকম একটা দৌড়ে, তাই না? দেখবেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, রেডিওটা অন করলেন, আমাদেরকে শোনা শুরু করলেন, করতে করতে আপনি হয়তো দাঁত মাজছেন, চা খাচ্ছেন, তারপর ব্রেকফাস্ট করতে করতেই

0: পাহাড় তার থেকেও বেশি কেঁপেছে। রবিবার রাতে কেঁপে উঠেছে ভুটান, দুলেছে উত্তরের পাহাড় সমতল। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে মিন্ডানাতেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। তো পরিস্থিতি দেখে প্রচণ্ড আতঙ্কে পড়ে গেছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের মানুষেরা, সেই সঙ্গে সঙ্গে যারা বেড়াতে গেছেন তারাও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক রাতে 12 বার ভূমিকম্প হয় সিকিমে, তার প্রভাব কিন্তু ছিল উত্তরের পাহাড় সমতলে। তো প্রশ্ন উঠছে, ফিলিপিন্সের মতো রিখটার স্কেলে কম্পনের মাত্রা যদি 8.2 অথবা কাছাকাছি হয়, পরিস্থিতি কি দাঁড়াবে উত্তরের? যাই হোক, অযথা ভয় পাবেন না, আমি জাস্ট বলে রাখলাম আমাদের একটু সচেতন থাকতে হবে। যারা পাহাড়ে গেছেন এই মুহূর্তে বেড়াতে, তারা আরও একটু বেশি সচেতন থাকবেন। প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে সৌভিক সরকার কসবা হালতু থেকে শুনতে চেয়েছে, দার্জিলিং পাহাড়ের কোলে বসে আছি, এটা দেখেই অ্যাকচুয়ালি এই খবরটা আমার জানানোর ইচ্ছে হলো। যাই হোক, সবই ভয় পেও না, আই লাভ ইউ ছবি থেকে দূরে ওই পাহাড় মিশেছে, ওই গানটা শুনতে চাই, নিশ্চয়ই শুনিয়ে দেব, শুনতে থাকো।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। এইবার নিশ্চয়ই ভাবছেন যে অরুণিমা কখন টপিকটা বলবে। হ্যাঁ, আজকে তো একটা বিশেষ দিন, আজকে ইনফ্যাক্ট দুটো দিন, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে কেল্টিক আর্টের দিন। সে নিয়ে আমি কোনো চাপ দিচ্ছি না আপনাকে, ওই ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে ছবি আঁকতে হবে না। আজকে ইন্টারন্যাশনাল ডার্ক অ্যান্ড স্টর্মি ডে। সোজা কথায়, আমাদের কালবৈশাখী আসার আগে যেরকম একটা ওয়েদার হয়, প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়, কালো হয়ে যায় চারিদিক, সেরকম একটা দিন আজ। তো এই যে কালবৈশাখী ঝড় যখন আসে বা এইরকম একটা দিন যখন আসে, এইরকম দিনে আপনার কাকে মনে পড়ে, কেন মনে পড়ে, কোনো না কোনো স্মৃতি জড়িয়ে থাকে আমাদের এই ঝড়ের দিনের সঙ্গে। তো ঝড়ের দিনে আপনার কাকে মনে পড়ে, কেন মনে পড়ে, বিশাল একটা রচনা লিখবেন না, চার লাইনে লিখবেন, সুন্দর করে অবশ্যই পড়ব আমি। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। ঝড়ের দিনে কাকে মনে পড়ে, কেন মনে পড়ে, কিরকম একটা ভীষণ মিষ্টি ব্যাপার হয়ে গেল না? ঝট করে লিখে ফেলুন। মেঘলা দাশগুপ্ত আর দুর্নিবাস সাহার গাওয়া দুটো হাত এক হয়ে গেলে শোনাচ্ছি আপনাকে, লিখতে থাকুন, আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। 9903653992।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন ঠিক 8:30। তো 8:30 বাজে, আর অবশ্যই আপনাদের মেসেজ আমি তো পড়বই, কথা দিয়েছি যখন তখন কথা তো রাখবই, কিন্তু তার আগে রয়েছে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, আর ব্রেকের ওপারে এসে আপনি শুনতে পাবেন আপনার মেসেজ, আর সেই সঙ্গে সঙ্গে আপনার পাঠানো পছন্দের গান।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: শুনুন, আপনি কি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
8: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
7: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আবার 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এইবারে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে মেসেজ এসে গেছে বেশ কিছু। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, প্রিয় বন্ধু নিয়ে ভোরাই, খুব ভালো লাগলো। মানুষ বা বন্ধু চিনতে গেলে জীবনে অন্তত একবার বিপদ আসাটা খুব জরুরি, ফেক আর রিয়েল বন্ধু আলাদা করা যায়। আমার জীবনেও বিপদ এসেছিল 2021 সালে, কে আপন কে পর চিনতে পেরেছিলাম। রিয়েল আর অনেস্ট বন্ধু একজন শিল্পী চৌধুরী আর FM রেইনবো, থ্যাংক ইউ। এই দুজনকে বিপদের সময় আমার পাশে পেয়েছিলাম, হ্যাটস অফ। আজকের ফর্মুলাটা বেশ স্মার্ট, ভালো লাগলো। আজকালকার দিনে ভদ্র মানেই লুজার ভাবে লোকে, মাঝে মধ্যে হুঙ্কার দিতে হয় না হলে চেপে ধরবে। বিষয় বলি, বাবাকে খুব মনে পড়ে, ঝড়ের সময় বাবা আমাকে আগলে রাখত সবসময়। রাধে রাধে, উৎপল মাইতি বেহালা থেকে। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে

হচ্ছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দিদি, ঝড়ের দিনে আমার এক বন্ধুর কথা মনে পড়ে। ঝড় থামার পরেই চলে যেতাম আমবাগানে আম কুড়োতে। তারপরের মেসেজ আমায় পাঠিয়েছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুভ সুন্দর মিষ্টি সকাল আর যে অরুণিমাদি, গান মিলান্তিতে মনের হদিশ কে বাজানে শুনিয়ে দিলে খুশি হব। টপিকে বলি, ঝড়ের দিনে আমার মাকে মনে পড়ে, কারণ আমি ঝড়কে ভীষণ ভয় পাই। তারপরের মেসেজ যে পাঠিয়েছে উনি হচ্ছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। কাল বৈশাখী ঝড়ে আমার স্কুলের প্রিয় বন্ধু মানস ভট্টাচার্যের কথা খুবই মনে পড়ে। কাল বৈশাখী ঝড়ে আপনার বন্ধুর কথা আপনার মনে পড়ে? কারণ ঝড়ের দিনগুলোতে দুইজনে একসঙ্গে আম কুড়োতাম, একটু বৃষ্টি হলে একসঙ্গে বৃষ্টিতে ভিজতাম ও মাছ ধরতাম। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, আপনার মর্নিং মন্ত্রগুলো খুবই বাস্তব, জীবনে চলার পথে খুবই কাজে লাগে। আজ ভোরাইয়ে প্রিয় বন্ধু শিক্ষক ছাত্র গুরু শিষ্যর গল্প, অনেক কথা আলোচনা ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম, ভীষণ ভালো লাগলো। অসাধারণ অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদি ভাই যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তো অনেকগুলো মেসেজ পড়ে ফেলেছি, এবার যেটা কাজ সেটা করে ফেলি, সেটা হচ্ছে একটা সুন্দর গান শুনিয়ে দেওয়া। এটা তো আমার কাজ, তাই না? বসন্তকাল, যদি এখন বসন্তকাল নয়, বর্ষাকাল চলে এসছে, তবু গানটা ভারী ভালো, অন্তরা নন্দী আর সুতীর্থ চক্রবর্তীর গাওয়া এই গানটা এবার আপনার জন্য।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: ফুড ফান্ডা
4: ফুড ফান্ডা 107 FM রেইনবো নমস্কার কলকাতায় ফুড ফান্ডা বলবো এবার অরুণিমা আর 8:38 আপনি তো জানেন আমি ভীষণ কুঁড়ে কাজেই এমন একটা রান্নার কথা বলবো যেটা খেতে ভালো হবে কিন্তু পরিশ্রম খুব একটা হবে না বানাতে বাবা কত পরিশ্রম করবো বলুন তো সারাদিন খাটনি খাটনি যে রান্নাটা বলতে চলেছি সেটা শহরের ইতিকথায় গোর্কি সদনের কথা বলার সঙ্গে সঙ্গে মনে হলো একটা রাশিয়ান ব্রেকফাস্ট বললে কেমন হয় তাই না রাশিয়ান ব্রেকফাস্ট তো ভালোই আমি শুনেছি আমার বন্ধুবান্ধব যারা মস্কো ফেস্টিভ্যালে গেছে টাছে তারা বলেছে রাশিয়ান ব্রেকফাস্ট নাকি খুবই টেস্টি আমার যাওয়ার এবং খাবার সুযোগ হয়নি তো যে রান্নাটার কথা বলবো সেটা হচ্ছে রাশিয়ান প্যানকেক তার একটা খুব সুন্দর নাম আছে ব্লিনি আমি জানি না আমি ঠিকভাবে উচ্চারণ করতে পারলাম কি না ইংরেজিতে এমনই লেখা তো ব্লিনি বানাবেন কী করে আপনার যেটা লাগবে ময়দা 1 কাপ দুধ 1 কাপ ডিম 1টা চিনি 1 টেবিলস্পুন নুন 1 চিমটি বাটার বা তেল যে কোনো একটা ইউজ করতে পারেন সেটা প্রয়োজন মতো আর কি এবার কী করবেন ময়দা দুধ ডিম চিনি নুন একসাথে মিশিয়ে পাতলা ব্যাটার বানাবেন পাতলা মানে খুব টালটালে বানাবেন না আবার খুব যে ঘন কেকের মতো সেটাও বানাবেন না হালকা তেলে প্যানে ছোট ছোট প্যানকেকের মতো করে ভেজে নিন মধু জ্যাম বা টক দিয়েও খাওয়া হয় মানে গোটা ব্যাপারটাই হচ্ছে আমাদের গোলারুটির মতো গোলারুটি সারা পৃথিবীতে এত জনপ্রিয় প্যানকেক প্যানকেক আমি একবার আমার ঠাকুমাকে খাইয়েছিলাম বলছে এটা কি এটা তো গোলারুটি আমি বলছি না এটা প্যানকেক যাই হোক তো রাশিয়ান ব্লিনির ফান্ডা দিয়ে দিলাম এবার ফুডটা বানিয়ে ফেলুন তারপর আমায় একদিন ডাকবেন যেদিন এক্সপেরিমেন্ট করতে করতে রান্নাটা একদম ঠিকঠাক হবে সেদিন আমি যাব খেতে মনে থাকবে আর ফুড ফান্ডার পর আসতে চলেছে কি বলুন তো একটা গান যে গানটা আপনার ভালো লাগবেই তো এরকম গানই তো বেছে বেছে বার করি না যে গানটা আপনার ভালো লাগবেই তো এই গানটা হচ্ছে সাইয়া বিনা আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের ডুয়েট শুনুন গানটা ফিরছি গানের পর

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, 8:45 আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর রয়েছে মেসেজেস। এবার যার মেসেজ পড়ব সে হচ্ছে দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। উনি লিখেছেন, গুড মর্নিং দিদি ভাই, এরকম ঝোড়ো বৃষ্টির দিনে আমার মনে পড়ে আমার বন্ধু কল্যাণকে, যে আমাদের শ্যামপুর কলেজে প্রফেসরের ছেলে ছিল, আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম। এইরকম ঝড় বৃষ্টির পরে আমরা দুজনে মিলে আম কুড়োতে বের হতাম। ঝড়ের সাথে আমের একটা ভীষণ সম্পর্ক আছে। তার পরের মেসেজ যিনি লিখেছেন শাওন বারাসাত থেকে, শাওন লিখেছে, আমার তো ঝড় বৃষ্টি শুরু হলেই কারোর কথা মনে করার বদলে বাজ পড়ার কথা মনে পড়ে, আর সেই সঙ্গে সঙ্গে দৌড় লাগাই বাড়ির যত ইলেকট্রনিক্স জিনিস আছে সেইগুলো আনপ্লাগড করতে। আজকাল বাজ পড়ার পরিমাণ এমনিতেই বড্ড বেড়ে গেছে, এটা কিন্তু খুব সত্যি। আপনাদেরও ঘরে যখনই আপনি ঘরে বসে লক্ষ্য করবেন যে বাজ পড়া শুরু হয়েছে, যত রকম ইলেকট্রনিক্স জিনিস আছে সেগুলো কিন্তু আনপ্লাগ করবেন। ধরুন রেফ্রিজারেটর বা এসি, ওয়াইফাই, যাই হোক না কেন, সব সুইচগুলো অফ করে দেবেন ওগুলোর, যাতে একটাও খারাপ না হয়, ল্যাপটপ কম্পিউটার সমস্ত কিছু। তারপর বাজ পড়া বন্ধ হলে আবার অন করে দেবেন। আর এর পরে যার মেসেজ পড়ব সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম দার্জিলিং। সৌভিক, তোমার পছন্দের গান কিন্তু বাজিয়ে দিয়েছি। সুপ্রভাত দিদি, আজ ভোরাই খুব সুন্দর ছিল, আর ঝড়ের দিন মনে পড়ে আমার মায়ের কথা, আমাকে ছোট্টবেলায় আগলে রাখতো আর ঝড়ের দিনে আরও সাবধান করতো দিদি। আনন্দের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াও, আর দার্জিলিংয়ে বসেও কিন্তু FM রেনবো শুনে যাচ্ছে সৌভিক, ভাবো। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, তখন ছেলেবেলা বৈশাখের বিকেল মাঠে গিয়েছি, হঠাৎ পশ্চিম দিকে কালো মেঘ, শনশন করে বইছে বাতাস, রূপ নিল ঝড়ের, কালো আকাশ, সাদা বকের দল উঠছে, গরুগুলো ল্যাজ উঁচিয়ে ছুটছে, দারুণ লাগছে। আমি সেদিকে তাকিয়ে, বন্ধু রতন বলল চল বাগানে আম কুড়োবো, আমি বললাম তুই যা আমি একটু দেখি এই দৃশ্য। রতন আমাকে জোর করে টেনে নিয়ে গেল। মনে পড়ছে বন্ধু রতনের কথা, সেই ছেলেবেলার কথা, সেই ঝড়ের দিনের কথা, কত কি মনে করিয়ে দিলাম দেখুন তো। আজকের দিনটাই তো এমন, আজকে তো ঝড়েরই দিন। আর এবারে যে গানটা শোনাতে চলেছি সেটা গান মিলান্তিতে, গানটা শুনতে চেয়েছে রবীন্দ্রনাথ সাহা দুর্গাপুর থেকে, সাত জন্মের পরিচয়। শুনুন 107 FM রেইনবোয়, ফিরছি গানের পর।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, 8:53। বুঝতেই পাচ্ছেন সময় অনেকটা এগিয়ে গিয়েছে। 9903653992 আপনাকে শেয়ার করতে বলেছিলাম ঝড়ের দিনে কাকে মনে পড়ে, কেন মনে পড়ে। আজকে তো ঝড়ের দিন, মানে সারা পৃথিবী জুড়ে আজ ইন্টারন্যাশনাল ডার্ক অ্যান্ড স্টর্মি ডে। তো সেই কারণে ঝড়ের দিনে কাকে মনে পড়ে সেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম। এবার অনেক মেসেজ এসেছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, গরমকালে ঝড় ওঠার সাথে সাথে আমি দৌড় দিতাম আম বাগানে। এছাড়াও আরেকজন মেসেজ করেছেন, প্রশান্ত মুখার্জি, আমি পান্তা ভাত পোস্ত দিয়ে খেয়ে ঝড়ের দিনে আম বাগানে দৌড়ে যেতাম। ওরে বাবা, পান্তা ভাত পোস্ত পুরোটাই আছে আর কি ব্যাপারটা। আর এবার যার মেসেজ পড়বো, উনি হচ্ছেন গোপাল সিনহা, বসুনগর মধ্যমগ্রাম থেকে। শুভ সকাল। প্রথমেই বলি, আর যে ফ্রেন্ড অরুণিমাদিকে, এখানে বৃষ্টির ছিটে ফোটা নেই, তাই মধ্যমগ্রামে বৃষ্টি পড়ছে না, কিন্তু আমাদের অনেক বন্ধুরাই জানাচ্ছেন তাদের এলাকায় একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, কোথাও কোথাও ঝড়ও হচ্ছে। তো আজকের মর্নিং মন্ত্র অন্যান্য দিনের মধ্যে ভালো লাগলো, তবে একা একা বেড়াতে যাওয়ারও আলাদা আনন্দ আছে, এটাই আমি একমত। আমার কিন্তু একা একা বেড়াতে যেতে বেশি ভালো লাগে। সবার সঙ্গে গিয়ে এমন হয় না, ধরুন সবার সঙ্গে গিয়েছি, তারপরে হয়তো আপনার হোটেলের থেকে 6 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার দূরে দেখাচ্ছে ঝর্ণা, আপনি গিয়ে দেখলেন একটা সরু লিকলিকের ড্রেনের থেকেও সরু একটা কিছু, সেইটা দেখার জন্য সকালবেলা ওটো ওটো ওটো যেতে হবে যেতে হবে, মানে কিচ্ছু মিস করা যাবে না। কিছু লোক থাকে না, বেড়াতে যাওয়া মানে যা যা আছে সব দেখবে, তো এইরকম হলে খুব চাপ হয়ে যায়, সেই জন্য আমার একা বেড়াতে যেতে সবচেয়ে ভালো লাগে। আজকের টপিকে বলি, দেশের বাড়ি বসিরহাটে, আর আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন গাছপালা আছে এই কালবৈশাখীর ঝড়ের দিনে। ছোটোবেলায় আম গাছের তলায় আম কুড়োনো, এটা একটা নস্টালজিয়ার মতো কাজ করে, এটা কিন্তু সত্যি। আবার অনেকে লিখছেন যে এই মুহূর্তে FM রেনবো শুনতে পাচ্ছি না, কেন শুনতে পাচ্ছেন না জানি না, অনেকেই শুনতে পাচ্ছেন, আবার অনেকেই শুনতে পাচ্ছেন না। যারা শুনতে পাচ্ছেন তারা যদি এখনও মেসেজ না করে থাকেন তাহলে করে ফেলুন। আর এবারে যে গানটা আমি শোনাতে চলেছি সেটা গোপাল সিনহা বসুনগর থেকে যে গানের রিকোয়েস্ট করেছেন গান মিলান্তিতে, সেই গানটাই শোনাবো আপনাকে। সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি আর শ্রেয়া ঘোষালের গাওয়া ওই তোর মায়াবী চোখ। শুনুন, ফিরছি গানের পর। বেশ করেছি, প্রেম করেছি থেকে গানটা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS-এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। ওমানের মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত MT মারিভেক্স জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দূতাবাস ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণ মোকাবিলায় দেশটির প্রস্তুতি মূল্যায়ন করতে এবং আন্তঃসীমান্ত সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য উগান্ডায় রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC ইংল্যান্ড ও ওয়েলসের শুরু হতে চলা মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকা ঘোষণা করেছে। এই ধারাভাষ্য দলে ভারতের প্রাক্তন অধিনায়ক ও আন্তর্জাতিক তারকা মিথালি রাজ, অঞ্জুম চোপড়া এবং ভেদা কৃষ্ণমূর্তির মতো বেশ কয়েকজন ভারতীয় নামও রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে

0: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
0: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন 9:08 সময় দৌড়চ্ছে বলেছিলাম আর সেটা আবারও প্রমাণিত, একেবারে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি। শেষ ঘন্টায় তো অনেক কিছু থাকে, হ্যালো ডক্টরের ডক্টর আসবেন, আর সেই সময়ে আপনি যদি জানতে চান ব্রেন টিউমার নিয়ে কিছু তাহলে কিন্তু মেসেজ করতে পারেন এখন থেকে 9903653992। তার কারণ কালকেই ছিল ব্রেন টিউমার ডে, তো সেই কারণে ব্রেন টিউমার যে লক্ষণ কী বা আপনার বাড়িতে কারুর যদি ব্রেন টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে কী করা যেতে পারে এই সমস্ত প্রশ্ন কিন্তু জানাতে পারেন। ডক্টর তুফান কান্তি দলুই এসে যাবেন ঠিক 9:30। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি ধরুন রান্না করছেন, রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসের গন্ধ নাকে এলে বুকটা ছাঁত করে ওঠে না? হুট করে যদি এলপিজি গ্যাসের গন্ধ নাকে আসে তাহলে কিন্তু একটা বড় আতঙ্কের ব্যাপার। কিন্তু মনের ভুলে বা অসাবধানতায় যদি গ্যাস লিক করেই থাকে তবে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কী করতে হবে? তাহলে যেটা করতে হবে, শুরুতেই মাথা ঠান্ডা রাখতে হবে। বিপদের মুখে দাঁড়িয়ে ভুল করা একদম চলবে না। আলো সুইচে তখন হাত দেবেন না, গ্যাসের পাশেই যদি লাইটের কোনো সুইচ থাকে ভুলেও কিন্তু তাতে হাত দেবেন না, আলো জ্বালাবেন না। আর কিংবা শোঁ-শোঁ আওয়াজ বন্ধ করতে এক্সস্ট ফ্যানের সুইচ অফ করতে যাবেন না। সুইচের সামান্যতম স্ফুলিঙ্গ থেকে স্পার্ক ছড়িয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বার্স্ট করে যেতে পারে। দেশলা লাইটার এগুলো দূরে রাখুন, জ্বালাবেন না। মোবাইল ফোন দূরে রাখুন, যেটা আমাদের সঙ্গে সবসময় থাকে, রান্নাঘরে গেলেও থাকে, সেটা কিন্তু করবেন না। জুতো পরার ক্ষেত্রে সাবধান, রান্নাঘরে পা দিয়ে হাঁটার ক্ষেত্রে খসখসে জুতো পরে তাড়াহুড়ো করবেন না। মেঝের সঙ্গে জুতোর ঘষায় যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্ফুলিঙ্গ তৈরি হয় সেটার থেকেও কিন্তু সাংঘাতিক বিপদ হতে পারে। মেন সুইচ বন্ধ নয়, অনেকেই ভাবেন যে মেন সুইচ বন্ধ করে দিলে বিপদ কমবে, কিন্তু এই ভুলটা করবেন না। মেন সুইচ বন্ধ করার সময় একটা স্পার্ক তৈরি হয়, সেটা থেকে দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। তাহলে কি করবেন? আতঙ্কে দিশেহারা না হয়ে প্রথমেই নাকমুখ কাপড় দিয়ে ঢাকুন, ঘরের সব দরজা জানালা একে একে খুলে দিন যাতে গ্যাস বাইরে বেরিয়ে যেতে পারে। চটজলদি সিলিন্ডারের রেগুলেটরটা বন্ধ করে দিন। যদি গন্ধ খুব তীব্র হয় তবে আর এক মুহূর্তও ঘরের ভেতরে থাকবেন না, দ্রুত সবাইকে নিয়ে খোলা জায়গায় বেরিয়ে আসুন। তাহলে জানিয়ে দিলাম গ্যাসের গন্ধ যদি খুব তীব্র লাগে রান্নাঘরে তাহলে কি কি করবেন, কি কি করে নিজেকে বাঁচাবেন। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার জন্য একটা গান আসতে চলেছে, না গান মিলাতি গান নয়, এমনি আমার পছন্দের গান, শুনুন ভালো লাগবে। আর গান মিলান্তিতে রিকোয়েস্ট তো করতেই পারেন। পৃথা চ্যাটার্জির কণ্ঠে গীতবিতানের দিব্যি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 9:16। আর অনেক মেসেজ এসছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে কিছুক্ষণ আগে মেসেজ করেছিলেন, সেই মেসেজ তো আমি পড়ে দিয়েছি। আর এইবার যার মেসেজ পড়ব, খুব সুন্দর কবিতায় মেসেজ লেখেন উনি, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, ঈশান কোণে মেঘ করে উঠত যখন ঝড়, বন্ধুরা মিলে ছুটতাম ঝড়টা থামার পর, ঠিক ধরেছ আম গাছ পাড়ায় দিল অনেকগুলি, আম কুড়োনো দিনগুলো কেমন করে ভুলি, তারপরে নামলে বৃষ্টি সঙ্গে মেঘের ডাক, কানকোবে ছুটতে যেত কই মাছেরই ঝাঁক, এখন নেই তো পুকুর খানা ডোবা, নেই তো আমের বন, মনে পড়ে এখনও সেই বন্ধু বান্ধবগণ। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত। তারপরের মেসেজ যিনি করেছেন, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, প্রাকৃতিক দুর্যোগ খারাপ থাকলে আগে মনে পড়ে পরিবারের সবাইকার কথা, নিরাপদে আছে কি না জানতে চাই সবাই। আর তারপরে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দিদি ভাই, ঝড়ে আম পড়া আর সেটা ঝড়ে থামার পর কুড়োনো, সেই সব কথাই মনে পড়ছে। এর পরের মেসেজ যে পাঠিয়েছে উনি হলেন শ্যামলন্দু দত্ত বেহালা কলকাতা থেকে, গুড মর্নিং আর জে ফ্রেন্ড অরুণিমা, আমার ঝড় বৃষ্টি এলেই পথের পাঁচালী অপু আর দুর্গার আম কুড়োনো দৃশ্য মনে পড়ে, গান মিলান্তিতে রূপম ইসলামের গাওয়া নীল রং ছিল ভীষণ প্রিয়, গানটা শুনতে চাই। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে এই মেসেজটা লিখেছেন। সত্যি তাই, মানে আমাদের বাঙালির আবেগের সঙ্গে না পথের পাঁচালির ওই দৃশ্যটা ভীষণভাবে মিলে রয়েছে, মানে এই দৃশ্যটা আমরা কখনোই ভুলতে পারবো না। আর নীল রং ছিল ভীষণ প্রিয় এই গানটা শুনতে চেয়েছেন, অবশ্যই শুনিয়ে দেব, তার কারণ হচ্ছে

0: আমি মেসেজ এখনও কিছুক্ষণ পড়তে পারবো, ডক্টর আসবেন ঠিক 9:30, তখন কিন্তু ডক্টরের মেসেজ ছাড়া আর কিচ্ছু পড়ব না, কাজেই চটপট মেসেজ করে ফেলুন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, আর সেই সঙ্গে সঙ্গে যদি কোনো কথা জানার দরকার হয় সেইটাও কিন্তু জানাতে পারেন। তো এবার তাহলে রূপম ইসলামের গাওয়া সেই বিখ্যাত গান, নীল রং ছিল ভীষণ প্রিয়, সব কিছু নিলিয়ে দিও, শুনতে থাকুন 107 FM রেনবো।
1: গান মিলান্তি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 9:25। ভাবুন তো, একটা গাছ যে মুঘলদের উত্থান পতন দেখেছে, বিশ্বের অন্যতম প্রাচীন গাছ, সেই গাছের খোঁজ মিলল কোথায়? খুব দূরে নয়, মুঙ্গেরে। কত বয়স বলছি, 2022 সালে বিহার রাজ্যের প্রাচীন গাছগুলো চিহ্নিতকরণের কাজ শুরু হয়। প্রাথমিকভাবে 32টা গাছকে নির্বাচিত করা হয়। তো দেখা গেছে যে আইটিসি ক্যাম্পাসের বিশাল বট গাছটা সবচেয়ে পুরনো। কথায় বলে না, বয়সের গাছপাথর নেই, এটা কিন্তু গাছেদের, বট গাছেদের ক্ষেত্রে ভীষণভাবে যায় আর কি, বয়সের গাছপাথর নেই। যাই হোক, 60 ফুট উঁচু বট গাছটার আনুমানিক বয়স অন্তত 700 বছর। লখনউয়ের বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সের বিজ্ঞানীদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জটাধারী সন্ন্যাসীর মতো দেখতে ওই বট গাছটা, অসংখ্য ঝুড়ি নামানো। তো এটাকে হেরিটেজ ট্রি তকমা দেওয়ার একদম তোড়জোড় চলছে। ভাবুন, লখনউ, ওই বট গাছের নিচে কে না বসেছে, তাই না? যেতে আসতে হয়তো কোনো নবাব, তার বেগম পালকি নামিয়ে, বাবা আমি যা গল্প বানাচ্ছি না, বট গাছে আরও কয়েকটা ঝুড়ি নেমে যাবে। এসব ছেড়ে বরং আপনাকে একটা গান শুনিয়ে দিই, মিষ্টি গান, ভালো লাগবে। শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর ডুয়েট, শুনুন গানটা। ফিরছি গানের পর, ইনফ্যাক্ট গানের পর একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, তারপর ফিরছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: হ্যালো ডক্টর।
7: হ্যালো ডক্টরে, আজ আমাদের মধ্যে এসে গেছেন এই মুহূর্তে বিশিষ্ট হেমাটোলজিস্ট ডক্টর তুফান কান্তি দলুই। গুড মর্নিং ডক্টর। হ্যাঁ, তো কালকে তো একটা বিশেষ দিন গেছে, ব্রেন টিউমার ডে। এই যে ব্রেন টিউমার, এটা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, আবার অনেক সময় আমরা বুঝেও উঠতে পারি না যে কি করব। তো সেই ব্যাপারটা একটু আমাদেরকে জানান।
8: ব্রেন টিউমার মানে আমরা সচরাচর যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে কোনো টিউমার হয়, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলি ক্যান্সার। এটা দু ধরনের কিন্তু টিউমার হতে পারে, একটাকে আমরা বলি বেনাইন টিউমার আর একটাকে বলা হচ্ছে ম্যালিগন টিউমার।
7: আচ্ছা,
8: এবার আসি যে এই ব্রেন টিউমার আপনি বুঝবেন কি করে। ব্রেন টিউমারের যে লক্ষণ গুলো হয় এগুলো কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে করে হয়, যেগুলো বেনাইন ক্যান্সারের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু ব্রেনের মধ্যে জায়গাটা খুব ছোট, আমাদের যেহেতু ব্রেনটা একটা হাড় দিয়ে ভালো করে কভার করা থাকে, সুতরাং যে কোনো রকম ভাবে যদি কোনো এক্সেসিভ গ্রোথ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে।
7: আচ্ছা,
8: প্রথমে যেটা বলি সেটা হঠাৎ করে দেখা যায় যে বমি বমি ভাব হচ্ছে, বা হঠাৎ করে দেখা যায় যে বমি হচ্ছে কিন্তু বমি হয়ে গেল কিন্তু বমি ভাব ছাড়াই, এটাকে আমরা বলি আমাদের পরিভাষায় যে ভমিটিং হচ্ছে উইদাউট প্রিসিডিং নসিয়া।
7: আচ্ছা,
8: দ্বিতীয়টা যেটা হয় সেটা বিভিন্ন ধরনের মাথা যন্ত্রণা হতে পারে, যেটাকে বলা হয় হেডেক। সেটা আমাদের মাথার সামনের দিকে হতে পারে, পেছনের দিকে হতে পারে, সাইডে হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে পুরো মাথাতেই কিন্তু যন্ত্রণা হলো।
7: আচ্ছা,
8: এটা কিন্তু একটা প্রাথমিক লক্ষণ হয়। এছাড়া যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ব্রেন টিউমার যদি বেড়ে যায় তখন আমাদের পালস রেট কিন্তু অনেক সময় কমে যেতে পারে, আমাদের ব্লাড প্রেসার খুব বেড়ে যেতে পারে, এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের দুর্বলতা অনুভব হতে পারে। মানে দেখা গেল যদি দেখা যায় যে আমাদের কোন একটা হাত বা কোন একটা পায়ের একটা জায়গা ঝিঝি করতে শুরু করলো, এবং আস্তে আস্তে করে দেখা গেল সেটা বেড়ে গিয়ে প্যারালিসিস আকার ধারণ করলো। মানে একটা হাত প্যারালিসিস হতে পারে, একটা পা হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে পুরো হাফ বডি প্যারালিসিস হয়ে যেতে পারে, বা আমাদের লোয়ার পোর্শন প্যারালিসিস হয়ে যেতে পারে, তাকে আমরা বলি প্যারাপ্লেজিয়া বা হেমিপ্লেজিয়া। এগুলোও কিন্তু আমাদের ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। তবে মনে রাখতে হবে যে এই ব্রেন টিউমার গুলো কিন্তু খারাপ হয়, এবং ব্রেন টিউমারের কিন্তু লক্ষণ খুব কম দিনের মধ্যে দেখা যায়, এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করতে হবে, নিউরোলজিস্ট বা নিউরোসার্জেন ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করতে হবে যদি এই সমস্ত লক্ষণগুলো দেখেন, যে খুব মাথা যন্ত্রণা হচ্ছে, বমি হচ্ছে, কোনো দিকে দুর্বল হচ্ছে, প্যারালিসিস অনুভব হচ্ছে বা ঝিঝি অনুভব হচ্ছে, তাহলে কিন্তু 70 নিউরোলজিস্ট নিউরোসার্জেন সঙ্গে কিন্তু আপনাকে পরামর্শ করতে হবে। পরামর্শ করে আপনাকে সিটি স্ক্যান MRI করে জেনে নিতে হবে যে ব্রেনের ভিতরে কোনো অ্যাবনর্মাল গ্রোথ এলো কিনা। এবার এই ব্রেন টিউমারের মধ্যে দেখা যায় যে কিছু কিছু টিউমার কিন্তু খুব খারাপ হয়, যেগুলো কিন্তু ছমাস এক বছরের বেশি রোগী ভালো থাকে না। আবার কিছু কিছু টিউমার দেখা যায় যে আপনি অপারেশন করে দিলে কিন্তু সম্পূর্ণ রকম ভাবে সেরে যেতে পারে। সুতরাং সব ব্রেন টিউমারই খারাপ না, ব্রেন টিউমারের নাম শুনলে আজকে ওঠার কোনো জায়গা নেই। ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতি আছে, অত্যাধুনিক সার্জারি আছে, কেমোথেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, এতে কিন্তু নিষ্কৃতি পাওয়া যায়।
7: আচ্ছা, একজন প্রশ্ন করেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, হ্যালো ডক্টর, আমি সবসময় অতিরিক্ত চিন্তা করি ও স্মোক করি, আমার কি ব্রেন টিউমার হতে পারে?
8: স্মোকিং তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই, স্মোকিং, অ্যালকোহল, এনভায়রনমেন্টাল পলিউশন, টক্সিন, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যাতে কিনা ক্যান্সার হওয়ার ভয় থাকে। অত্যধিক চিন্তা থেকে যে ক্যান্সার হবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই।
7: আচ্ছা আচ্ছা, আর আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ব্রেন টিউমার, এর নাম হচ্ছে প্রিয়া চক্রবর্তী। প্রিয়া মেসেজ করেছে বাঘাযতীন থেকে, লিখেছে আমার একবার ব্রেন টিউমার হয়েছিল, আমি অপারেট করিয়েছি কিন্তু এখন আবার দেখা দিয়েছে, এটা থেকে কি মুক্তি পাওয়ার রাস্তা নেই?
8: এটা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ব্রেন টিউমার বা ব্রেনের ক্যান্সার আছে, এটা কিনা হয় না, কিছু কিছু বার কিন্তু রিল্যাপস করতে পারে, রিকারেন্স হতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে আপনাকে অপারেশনের পরে ভালো করে ওটাকে অন্যান্য মেডিসিন দিয়ে যাতে কন্ট্রোল রাখা যায় তার ব্যবস্থা করতে হয়। কিন্তু অনেক টিউমার কি হয়, এই সমস্ত করার পরেও কিন্তু রিকারেন্স হতে পারে। কিন্তু রিকারেন্স হলেও কিন্তু আপনাকে যেটা করতে হবে, চিকিৎসা পদ্ধতি আপনাকে ঠিক একই রকম ভাবে নিতে হবে আপনি যেরকম আগে নিয়েছেন, এবং সত্বর আপনি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে এটা করান, তাহলে কিন্তু আপনি নিষ্কৃতি পেতে পারেন। তবে মনে রাখতে হবে কিছু কিছু ব্রেন টিউমার কিন্তু খুব রিল্যাপস করে বা রিকারেন্স হয়।
7: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের জন্য এতটা সময়।

0: আর করলেন, খুব ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
2: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবোয়ে এইবার শুনবেন পরপর তিনটে গান, তিনে কে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান ইমন চক্রবর্তীর কণ্ঠে মনের মতো পাগল পেলাম না, তারপর রূপম ইসলামের গাওয়া ঝাপসা শহর, আর একেবারে শেষে জরা জরা। আর এই যে তিনটে গান, এই তিনটে গানের পর আমি অরুণিমা ফিরে আসি আপনার কাছে 107 FM রেইনবোয়ে। শুনতে থাকুন
3: FM রেইনবোতে তিনে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 9:51, সময় কীভাবে দৌড়োয় দেখুন তো। দৌড়োতে দৌড়োতে আমরা এবার পৌঁছে যাব কোথায় না, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। কী অবস্থা রাস্তাঘাটের? এই যে এক্ষুনি বেরোবো, বেরিয়ে রাস্তায় কোনো জ্যামে আটকে পড়বো না তো, সেই জন্যই চলুন চলে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে।
4: গুড মর্নিং 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
5: এই মুহূর্তে রাস্তাঘাট সব জায়গায় স্বাভাবিক আছে, আজকে অফিসিয়ালি কোনো ধর্মীয় বা রাজনৈতিক মিটিং মিছিল কিছু নেই, রাস্তাঘাটে সারাদিন চলবে স্বাভাবিক।
4: থ্যাংক ইউ।
3: তাহলে রাস্তাঘাট একদম স্বাভাবিক থাকবে, নিশ্চিন্তে আমিও বেরোতে পারি, নিশ্চিন্তে আপনিও বেরোতে পারেন। তো এখন কথা আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো সময়, কিন্তু এই সময়ও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধু আমায় মেসেজ পাঠিয়েছেন, তাদের মেসেজগুলো না পড়লে তারা তো দুঃখ পাবেন, তো চট করে পড়ে দিই যাবার আগে। সঞ্জিত কুমার সেন সেনপুর নাঙ্গুলপাড়া হুগলি থেকে লিখেছেন, ঝড় উঠলেই মনে পড়ে বাড়ির পাশেই অবস্থিত রাজা রামমোহন রায়ের বাড়ির আমবাগানে ছোটোবেলায় আম কুড়োনোর কথা। আর তারপরে বুলাদাস বাঘা যতীন লালকা থেকে লিখছেন, গুড মর্নিং, আমার বাবাকে দেখতাম আর আমিও সঙ্গে করে যেতাম আম কুড়োতে। তারপরের মেসেজ যে লিখেছে সে হচ্ছে, সুপ্রভাত অরুণিমা, আমি নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি, সব ঝড় কিন্তু আনন্দ নিয়ে আসে না, কিছু কিছু ঝড় আমাদের জীবনের সব কিছু উলট পালট করে দিয়ে যায়। 2010 সালে আয়লা ঝড়ে আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর গরিব চাষিদের ঘর বাড়ি, চাষের জমি থেকে আমের গাছ ভেঙে দুটো তরতাজা জীবন শেষ হয়ে গিয়েছিল। সেই থেকে ঝড় উঠলে সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়, তাই আমি ঝড় উঠলে খুব ভয় পাই, যেতে যেতে মনটা ভার করে দিলে তো। তবে এটা তো সত্যি কথা, ঝড় উঠলে ভালো কিছুর সঙ্গে সঙ্গে অনেক কিছু এমনও হয় যাতে কিন্তু আমাদের জীবনটা উলট পালট হয়ে যায়। তো সবাই খুব ভালো থাকবেন আর কি। এবার আমি চললাম, আবার আমি ফিরে আসবো, সেটা হচ্ছে 12 তারিখ সকালে। আর এখন যেতে যেতে রেখে গেলাম এমন একটা গান, যে গান পুরনো হয়েও হয়নি পুরনো, তাই চলে এসছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে, নচিকেতার গাওয়া বৃদ্ধাশ্রম। 107 FM রেইনবো, আমি অরুণিমা আজকের মতো চললাম, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
6: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, উলগুলান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার শঙ্খধ্বনি বাজিয়েছিলেন। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ থেকে আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত GI ট্যাগযুক্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি APED এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুর যাচ্ছেন। কোলাঘাটে এই 3 জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গতরাতে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর STF এর সদর দফতরে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার বা ভিবিজি রামজি প্রকল্প। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। আবাস যোজনা প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া ও জমি মিউটেশনের নামে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন উপভোক্তা এ ব্যাপারে পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। কোলাঘাটে এই 3 জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। জনরোষ এড়াতে ভোরবেলাতেই তাকে ফলতা থানা থেকে ডায়মন্ড হারবার কোর্ট লক আপে নিয়ে যাওয়া হয়। গত রাতে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও পূর্বতন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে বেআইনিভাবে 1 কোটি টাকারও বেশি আদায় ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 37, আহত 200-এরও বেশি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা

0: করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: আজকের গান্ধুরিয়ায় আমরা দুজনে হাজির, আমি মধুমিতা বসু,
4: অম্বালিকা। স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:04 হয়ে 24 সেকেন্ড হয়ে গেছে, আর আজকের অর্থাৎ মঙ্গলবারের গান্ধুরিয়া মানেই 107 FM রেনবোতে আমরা যেটা শুনি সেটা হচ্ছে আধুনিক বাংলা গান। কিন্তু আজ কিন্তু আমরা একটু চেষ্টা করব প্রকৃতির কাছাকাছি যেতে। কেন কেন সেই কথা এসে বলছি, তবে আপাতত পাহাড়ের ডাকে, সবুজ পাহাড় আমাদেরকে কিভাবে ডাকছে শুনি গানে গানে নির্মল।

0: নির্মলাদি নির্মলা মিশ্রের গানে গানে কত দূর ঘুরে বেড়ালাম,
1: একদম তাই। আর সেই ঘুরে বেড়ানোর ফাঁকে আমাদের যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে, যখন সবুজ পাহাড় ডাকছে এরকম ভাবে কিন্তু আমাদের সবাই ডাকে, তাই না বলো? সমুদ্র, তুমি খোলা আকাশে একটা যদি মানে মাঠের প্রান্তর পাও সেটাই কি কম আমাদের ডাকে? এরকম ভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমরা মাঝে মাঝে চাই, কিন্তু মাঝে মাঝে চাইলে তো হবে
0: না। এবং সেখানে যদি গানের পাখায় আমরা পাখাটা উড়িয়ে দিতে পারি, দু ডানা মেলে দিতে পারি, এবং আরেকটা কথাও এই সুবাদে বলি, এভাবে ভাবি কি
1: তাই
0: ভাবি না, যখন গানটা শুনি গান শোনা হয়ে যায়, এরপরে গানে যাই, গানে থাকবো কথায় থাকবো। এই প্রকৃতি যে গানে এসেছে তারও তো অনেকগুলো কারণ আছে
1: নিশ্চয়ই,
0: আবার ঠিক প্রকৃতি গানে এসেছে বলেও আমরা আলাদা করে গানগুলোকে চিনতে শিখছি। এই দুটো দিক নিয়ে কিন্তু অনেক গল্প আছে, এক একটা গান যে কত রকম ভাবে মানুষের কাছে পৌঁছেছে সে গল্পগুলো না করলে না শুনলে তো বোঝা যাবে
1: না। আমরা পাহাড় থেকে একেবারে মানে পাহাড় চূড়া, মানে যদি আমরা পশ্চিমবঙ্গের এই ম্যাপটা শুধু ভাবি তাহলে একদম ওপরে ছিলাম, তাহলে একদম নিচে সুন্দরবনে যাওয়া যাক,
0: সে যাওয়া যাক। তুমি যখন যেতে চাইছো মানে বুঝতে পেরেছেন আজকে যে আমি কোথা থেকে কোথায় ঘুরবো কোনো ঠিক নেই, কিন্তু একবারে পাহাড় ডাকলো, পাহাড়ের ওই আর এই সময় পাহাড় তো দারুণ, সেখান থেকে সুন্দরবনে নদী আছে, একটু গাছপালার জঙ্গলও আছে, তাই তো সুন্দর মন সে,
1: তাই তো সেখানে সুন্দরী গাছও আছে।
0: বনশ্রী সেনগুপ্ত।

0: কি সুন্দর গানটা না,
1: পুরো রূপ কথা একদম। যেন মনে হচ্ছিল আমরা কোথাও একটা, ওই যে বলেছিলাম না যে পাহাড় থেকে সুন্দরবন মানে কোথাও একটা ঘুরতে যাচ্ছে, এইসব তো হলোই। তা আমার একটা জিনিস মনে হচ্ছিলো কি বলতো, যে আমরা এই সময়গুলোতে আমাদের ছোটবেলাগুলো এই গানগুলো শুনে না কেমন একটা বড় হয়েছি, এরকম একটা বেশ এই যে ছন্দে ছন্দে একটা গানটা, এটা আমাদের খুব টানতো। আমি জানি না এখনকার বাচ্চাগুলোকে খুব একটা টানে কিনা।
0: তোমার ছোটবেলার চাইতে আমার ছোটবেলাটা অনেকটা আগে। আমরা ছোটবেলাটাকে ছোটবেলার মতো করে পেয়েছি,
1: ঠিক তাই।
0: আর যে একটা আধুনিকতার কি ফসল হলো, ছোটরা
1: ছোট নেই, আমরা তো আর ছোট নই,
0: আমরা তো আর ছোট নেই, ছোট নেই। তা এই এই যে গানটা, এবং কতটা যত্ন, শুধু একটা গান, ছোটদের গান বনশ্রীদি গেছে তা না, হারমোনাইজটা কি সুন্দর করেছে দেখুন তো। আমি বনশ্রীদিকে পেলে এখন আরেকবার জিজ্ঞাসা করে নিতাম হামিংটা কারা করেছে, কিন্তু আমার সেই উপায়টা আর নেই। কিন্তু বনশ্রীদি ভারী মিষ্টি করে অনেক বয়সে ওই গানটি গাইতে ভীষণ ভালোবাসতেন। গানে গানে থাকবো, এবারের যে গানটি শোনাবো, পাহাড়ের দিকে যাব, কিন্তু দেখো পৃথিবীর মধ্যেই তো সবকিছু,
1: একদম
0: আকাশ বাতাস নদী জল, পৃথিবীকে নিয়ে একটি বিখ্যাত গান আমাদের আছে সত্য চৌধুরীর গাওয়া, পরবর্তী সময়ে অনুপ ঘোষাল ফিরোজা বেগম সকলেই গিয়েছেন, তখন তো এসব বুঝতাম না রিমেক কি বাকি। কমল দাশগুপ্ত সুর এবং সত্য চৌধুরীর লেখা, এদের কম্বিনেশন। কিন্তু প্রকৃতির গান বা গানের প্রকৃতি একটা থাকে, যেটা যে কখন কাকে ভালো, কার ভালো লাগার হবে, কখন কার মনে ধরে যাবে, এটা তো ঠিক বোঝা যায় না। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল, আপনাদের অনেকেরই জানা, বদ্রীনাথ যাওয়ার পথে যোশীমঠ বলে একটি জায়গা, ওখান থেকে একটা ট্রেকিং রুট আছে কুয়ারি পাস, কেওরকোটি কুয়ারি পাস বলে। তা আমার ব্যক্তিগত গল্প করি, আমি ট্রেকিং করতাম, আমি ওই রাস্তার সহযাত্রী এবং আমি অবশ্যই সবার পেছনে পেছনে, মানে কিছুতেই আর ওই আমার পেছনে তো এক আধজন থাকতো আর সবাই আমার আগে চলে যেত। এবার মজা, তোমায় যখন সবাই তোমায় ছাড়িয়ে চলে গেল, তোমার তো একটা কিছুতে এনার্জিটা আনতে হবে তো,
1: ঠিক ঠিক,
0: মনে মনে ভীষণ রেগে যাচ্ছ, কেউ আমার জন্য দাঁড়াচ্ছে না,
1: একদম
0: কেউ দাঁড়ায় না, পারে না দাঁড়াতে, পথটাই এরকম হয়। তা আমি তখন ওই পৃথিবী আমারে চাই রেখো না বেঁধে আমায়
1: গানটা গাইতে গাইতে যাচ্ছিলেন,
0: প্রাণ খুলে। আরেকটা হচ্ছে ওখানে কোনো শ্রোতা নেই, ভুল ধরার কেউ নেই, কিন্তু বিপদটা সেখানেই হলো।
1: আচ্ছা,
0: আমার সঙ্গে একটি খুব আধুনিকা মেয়ে মেঘা, তার নামও দেখো মেঘা, সে ছিল আমার পোর্টনার এবং আমি পিছিয়ে যাচ্ছিলাম বলে ও আমাকে সাথ দিচ্ছিল।
1: আচ্ছা,
0: এই করতে করতে একটা টিম, তিনজনের একটা টিম, পরে জেনেছিলাম সুইজারল্যান্ডে থাকে, ওই তিনজনের টিমটা আমার গানটাকে এনজয় করতে করতে আসছে, এবং আমি তখন ভাবলাম ওরা বোধহয় আমাকে নিয়ে ঠাট্টা করছে, হয় না, কিরম গাইছে কিরম গাইছে, আবার গাও আবার গাও। আমি একটা মজা নিতে নিতে নিতে নিতে, তারপর তো যে যার গন্তব্যে পৌঁছে গেলাম, আমাদের কাছাকাছি গন্তব্য।
1: আচ্ছা,
0: আর একটা তো রুট বাঁধা থাকে, তিন দিন যাবো তিন দিন ফিরবো। আবার আমরা যখন ফিরছি ওই দলটার সঙ্গে
1: দেখা হয়েছে,
0: ওই দলটা তখন আগ্রহ প্রকাশ করে আমাদের যে ট্যুর গাইছে

0: আর ভাবলাম ভাগ্যিস বাংলা বোঝে না, সুট্টু কতটা বোঝে না, আমাকেই বড় গাই এটাই ভেবেছে। কিন্তু মজাটা হচ্ছে অন্য জায়গায়।
1: আচ্ছা, একটা টুইস্ট আছে আর কি কাহিনী,
0: টুইস্ট আছে, যেটা আমি ফিরে যখন আসি কলকাতায় আমার ট্যুর গাইড আমাকে ফোন করে, যোগাযোগ করে, ও আমাকে, আমি একটু এই মানে বয়স্কদের মতো পেছনে পেছনে যেতাম বলে ওই অল্প বয়সে ও আমাকে ঠাকুমা ডাকতো, যে ঠাকুমা ওই যে গান তুমি শুনিয়েছিলে ওই গান কোথায় পাওয়া যাবে।
1: আচ্ছা,
0: তখন ক্যাসেটের পাশাপাশি সিডি আসতে শুরু করেছে।
1: আচ্ছা,
0: প্রথমবার আমার মনে আছে আমি 5টা ক্যাসেট পাঠাই।
1: আচ্ছা,
0: তারপরে আমি সিডি পাঠাই। ওই যে ট্রুপটা এসেছিল ওই ট্রুপটা মানে এ আরেকজনকে বলছে রিলেরেসের মতো, এরকম 5 বার
1: মানে 5 জনের কাছে পৌঁছে গেছে অলরেডি।
0: 5টা করে সিডি পাঠাতে হতো আমাকে।
1: উরে বাবা!
0: এবং ওরা তখন একটা বেশ ঠিক দামেই কিনে নিত, বিদেশে তো ডলার বা পাউন্ডে কিনত, এবং আমি সেইটা আবার যে পরিবার বা যাদের কাছে সেটা ওদের পরিবারের সঙ্গে আমার আলাপ ছিল বা যোগাযোগ ছিল, আমি একটা সোর্স খুঁজে কথাটা বলে একটা ফান্ড করে তাদের কাছে দিয়ে আসি। আর এরকম 5 বার হয়, কিন্তু তারপরে আমার যে গাইড মানে অ্যাক্সিডেন্টালি তিনি মারা যান, তাই যোগাযোগ রইল না। দেখো একটা গান
1: কোথা থেকে কোথায়, সত্যি সত্যি পৃথিবীকে বোধহয় ওইভাবে
0: সাধারণ মনে হবে, মনে হবে কত পুরনো গান, কিন্তু জীবনের ভিত মজবুত করতে গেলে, সততাটা তৈরি করতে গেলে তো পুরনো সময়কেই আঁকড়ে ধরতে হবে, এবং এটা আমার জীবনে সত্যি একটা অমূল্য স্মৃতি। সে কারণে গানটি যখনই কোথাও শোনা হয়, কোনো অনুষ্ঠানে কেউ যখন গান করেন, আমি খুব চেষ্টা করি এই গল্পটুকু করব, কারণ যিনি গেয়েছেন তার তো জানা হলো না, কিন্তু তাদের লেখা তাদের সুর কতটা পর্যন্ত পৌঁছে যায়।
1: তাই তো, এবং সত্যি সত্যি পৃথিবী আমারে চায়, আমরা যে কথাটা বলছি গানটা কিন্তু আসলে পৃথিবী ব্যাপী চলে গেল, এইটা তো সত্যি। মানে আজ আমরা ধরো খুব মানে হাতের মুঠোয় সবটা আর কি, কিন্তু যে সময়কালীনের কথা বলছো, যে ক্যাসেট থেকে সিডি আসছে, আমরা তো মানে ক্যাসেট প্রায় দেখিনি, মানে আমি তো প্রায় দেখিনি আর কি, সিডিটাই দেখেছি তো সেই ক্ষেত্রে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে আমি ভাবছি যে তুমি ভাবো সত্যি সত্যি পৃথিবী আমাকে চাইলো বোধ হয়।
0: একেবারে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে গানটি শুনি আমরা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নদী এমন নদী, এই গান যে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এটা আর বলে দেওয়ার কোনো দরকার নেই। যতটুকু মনে আছে প্রভাস দেশসুর মান্না দে কণ্ঠে শুনলাম গানটা। এই যে প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করে, আমি আজকে শুরুতে এসে বলছিলাম না যে একটা গান, গানটা ছায়াছবির গান, গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও চমকে দাও। আমার যে মানে অনেকেরই লেগেছে, আমার তো অপূর্ব লেগেছে, এবং আমি যেন প্রত্যেকটা মানে সিচুয়েশনকে বুঝতে পেরেছি, এবং গাছের পাতা তার যে টুপটুপ জলগুলো পড়ায় সেটা মনে আছে, একবারে মনে প্রাণে ধারণ করে ফেলার মতো একটা গান যে এই এইরকম প্রকৃতির সঙ্গে কিন্তু গানটা কানেক্ট করে দিল।
1: একদমই তাই, আমরা তো এই কথাগুলোই দেখি বারবার।
0: এই যে প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির মধ্যে থাকতে হবে, এই যে ব্যাপারটা। কালকেই কলকাতা শহরে একটা অঞ্চল যোধপুর পার্ক অঞ্চলে একজন বলছে যে এখানে চলে এসো বাড়ি করে।
1: আচ্ছা,
0: আমি তাকে কায়দা করে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস। আমি বললাম কেন বলতো, দেখো এখানে কত গাছ, যে এই যে ফিলিংসটা, আমাকে গাছ খুঁজতে পয়সা খরচা করে অনেক দূরে যেতে হলো না, আমার বাড়ির অঞ্চলটাতেই এত গাছ, বলে এখানে কত গাছ,
1: ঠিক
0: আমার না তখন খুব মানে যত্নশীল লাগলো ওকে কথাটাকে। আমি বললাম যে ভালো বলেছিস তো, চেষ্টা করা যেতে পারে।
1: আসলে কি বলতো, ঠিক কথা, যেটা চোখের আরাম, মানে তুমি চোখটা খুললে অদ্ভুত একটা এই প্রসঙ্গটা এলো বলে আমি একটু গল্প বলতে আমার নিজের ইচ্ছা করছে। আমার বাড়ির একটু ধরো কলকাতা থেকে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে থাকি, তো সেখানটাতে কিন্তু আমাদের ফ্ল্যাট হলেও একেবারেই গাছ, পুরো মানে পুরো আশেপাশে পুরো গাছ এবং পুকুরও আছে। তো মানে আমরা এরকম বলি যে একটা অ্যাড হতো না একটা সময়, আমি ফ্ল্যাটেও থাকি মাছও ধরি, আমাদের পুরো ব্যাপারটা তাই, গাছ যেমন আছে একদম মানে সুন্দর ঝোপঝাড়ের গাছ আর কি, যেটাকে বলে বড় সড় আর কি, প্রচুর গাছ সেটাও যেমন আছে, আবার সুন্দর করে সাজানো গোছানো ফুলের গাছ সেটাও আছে, এবং তার সাথে একটা পুকুর আছে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পাখির সমাগম। তাতে আমার ঘুম ভাঙে কীরকমভাবে সেটা একটু বলি। আমি তাদের জানলাটা খোলা থাকে, এবার ওই জানলাটা কোনো সময় তো আমি জানলাটা খুলে মানে লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছি, কাঁচের জানলা, এবার সেখানে একটা দড়ি লাগানো আছে মানে জামা কাপড় মেলার আর কি, তো জানলাটা না খুললে দড়িটা সোজা হয় না আর কি, জানলাটা যখন লাগানো থাকে তখন ওটা একটুখানি মেখে থাকে আর কি, মানে ঝুলে থাকে, সেটার ওপরে ঠিক বসা যায় না এরকম। সেই বসেকে সেই যে দুই পাখি মানে দুটো টাইমে আসে তারা, যাই হোক, এবার মাছরাঙা ওই পুকুরটার মধ্যে ওখানে বসে মাছগুলোকে দেখে এবং খায়। যেদিনকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ও তো বসতে পারছে না যে জানলাটা খুলবো তবে ওই দড়িটা আর কি একদম টান টান হবে, ও সেটার ওপরে এসে বসবে। ও কী করে, উঠে এসে যেহেতু বসতে পারছে না, ওই গাছের জানলাটায় এসে ঠক ঠক ঠক ঠক করে আমাকে উঠিয়ে দেয় আর কি, যে জানলাটা খুলতে হবে। মানে এমনও হয়েছে আমি যে কাঁচের জানলাটা খুলে দিয়ে ওই ঠিকঠাক হয়ে গেল, এবার খুলে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি আর কি, মানে এরকমও হয়। তো যাই হোক, মানে তাদের সাথে থাকতে গিয়ে মানে এই যে জিনিসটা হয়ে যায়, মানে এত ভালো লাগা আর কি, মানে এই ভালো লাগাটা কিন্তু সত্যিই অন্যরকম। এই ভালো লাগাটা থেকেই আমার তখন মনে হয় যে আহা, এই এই যে এইটুকুনি থাক, মানে এই যে ভালো লাগাটুকু, মানে সেটা যে কোনো পাখি হতে পারে হয়তো। তো পাখিদের গল্প যখন বলছে, এটা পাখিদের গান শোনাই নাকি?
0: পাখিদের গান শুনতেই পারি,
1: চলো
0: শুনতে চাইও।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: সময় না খুব বিশ্বাস করতাম যে এদের মধ্যে সব সক্ষতা আছে, এরা গল্প করে এবং কোন পাখি কিরকম তাকে চেনবার চেষ্টা, কোকিলকে দেখবার জন্য তো মানে অত্যন্ত আগ্রহী হয়ে বসে থাকতাম, যদি দেখা যায় যদি দেখা যায়। সেই দেখা মিলল
2: যখন ডাকছে, হ্যাঁ যেই ডাকছে আমি বারান্দায় গিয়ে একটুখানি নিজেও ডেকে নিই,
1: এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং, কোকিলকে তো দেখা যায় না, সেই কোকিলের দেখা মিলল কিন্তু বহু বছর বাদে, অনেক বড় হয়ে যখন তাকে দেখা গেল ও তো আর দেখে ডাকে না, কিন্তু আমি না ডাকলে কি করে বুঝবো যে তুমি সেই। কিন্তু পাখিরা কিভাবে মনে রং ছড়িয়ে যায় বলুন তো, এই যে আমরা দুজনে এই মুহূর্তে, হ্যাঁ আমরা এই মুহূর্তে ভুলেই গেছি ছোট না বড়, মনে হচ্ছে সেই ছোটবেলার দিনগুলো, প্রকৃতির সঙ্গে মিশে থাকা দিনগুলো আরেকবার করে, মানে
2: এখন তো একটু হারাচ্ছে সবকিছুই,
1: আমরা বলি না রিফ্রেশ করে নেওয়া, আমরা কিন্তু গানে গানে নিজেদের রিফ্রেশ করে নিচ্ছি,
2: আমরা একটু প্রকৃতির সাথেই তো মিশে আছি আজকে,
1: এবং আপনাদেরও করে দেওয়ার চেষ্টা করছি।
2: বেরিয়ে এসেছি আমরা 5 জুন, তাই না? আজকে 9 তারিখ, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশকে নিয়ে আজকে চেষ্টা করেছি আমরা গান দরিয়ায়। অম্বালিকা আর মধুমিতা রয়েছে আপনার সঙ্গে FM রেইনবোতে 107।

এমন কত মন খারাপের জন্মদিন পালন করি আমরা, এমন অনেক কিছু ফেরে না আমাদের জীবনে। হয়তো সেই গাছটাও আর আসবে না, সেই পাখিগুলোর বাসাটাও আর তৈরি হবে না, কিন্তু তবুও কিছু জিনিস আমাদের মনের মধ্যে একদম দানা বেঁধে থেকে যায়। মনে হয় সেই যে ছোট্ট হলুদ পাখির মতোই আর অনেক কিছুই আমাদের জীবন জুড়ে, আমাদের ছোটবেলা জুড়ে, আমাদের কিশোরী বেলা জুড়ে বা আমাদের যৌবন জুড়ে থেকে গিয়েছিল, সেই সবটা নিয়ে মন খারাপ মন কেমনটা বরং সঙ্গে থাক। খাঁচার পাখি এমনভাবে হারিয়ে যায় সেটা ঠিক, তবুও তো কিছু রয়ে যায়, সেই রয়ে যাওয়ার মন কেমনের রেশ নিয়ে পরের গানে যাই।

0: তোমাকে তো দিলাম বৃষ্টি বা সবটাই, এই সবটা জুড়েই কিন্তু রইল সে।
1: আসলে প্রকৃতির বিষণ্ণতাও মাঝে মাঝে আমাদের বেশ ভাবায়। সবসময় তো একরকম আনন্দ একরকম চাওয়া পাওয়ার মধ্যে আমরা থাকি না, আর প্রকৃতিও মেঘলা হয়, তার মুখ গুমট করা হয়, তার সঙ্গে এখন অবশ্য একটু গরমের পাঞ্চটা একটু বেশি হচ্ছে, যে কারণে বিরক্তটাও বাড়ছে আমাদের। তবু
0: ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমাদের মন ভালো করে দেয় বল,
1: আর একটু বিষণ্ণতা না থাকলে তো জীবনও সুন্দর হয় না। প্রকৃতির এই মেঘ কালো আলোর ছায়া না থাকলে হয় না। কিন্তু তারপরে ওই যে বলছিলাম যে গাছের পাতায় রোদের ঝিকিমিকি, যখন ঝলমল করা একটা রোদ, মেঘ বৃষ্টি সবের পরে,
0: আমরা মনে হয় মোটামুটি গুনতে শুরু করে দিয়েছি না, 100-150 দিন আছে, 125 দিন আছে, এরকম ভাবে ভাবছি কিন্তু না। সেই সুন্দর একটা নীল আকাশ হবে, আজকেই আমি লঞ্চে আসার সময় একটা দুর্দান্ত মানে হাওয়া এবং মানে প্রকৃতির সত্যি প্রচন্ড রোদ, তবু আমার মনে হচ্ছিল ইস কবে এরকম একটা নীল।
1: আজকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আসতেও যেটা আমি অনুভব করেছি, মানে আকাশ বাতাস চারদিকে একটা হাওয়া খেলছে, আহা এইটা যদি সারা জীবন জুড়ে থাকতো জীবনটাও বেশ দুলে দুলেই থাকতো। দেখতেন যতই দুঃখ টুক্ষ রাগ বিরক্তি আসুক সব আমরা ভুলে যেতে পারতাম।
0: পাহাড় ডেকেছে, এবার আকাশ
1: ডাকুক, ক্ষতি কি, দেখা যাক।

ডাকছে আকাশ এবং ডাকছে বাতাস, কিন্তু সত্যি তো প্রকৃতি একটু সবুজ হয় না? আমরাও তো মানে করছি না, আমাদের অন্যায়টাও কিছু কম যায় না। তবুও বলবো, শুধু আমার বলতে ইচ্ছা করে একটাই কথা, প্রকৃতিকে তুমি প্রকৃতির মতোই থাকো না, শহুরে জীবন একেবারে ভালো না। সেই যে তিনি বলেছিলেন না, সেই কবিতাটা আমরা এক্ষুনি বলছি না, দাও ফিরে সে অরণ্য। এই যে ইটকাট পাথরের কষ্টকর জীবন, সেইটা থেকে আমরা মুক্তি চাই, চাই তো? তুমি প্রকৃতির মতোই হও। আমরা কিন্তু গানের পরে একেবারে সংবাদ শুনে ফিরছি। 12:02 মধুমিতা অম্বালিকা থাকছে গান্ধরিয়া নিয়ে 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাঁকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তাঁর সরকার গত ১২ বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, ১৪০ কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে, এই মূলনীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হচ্ছে, চলবে ১৩ জুন পর্যন্ত। সম্মেলনে ২১টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই তিন জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। রাজ্যের মধ্যে সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা মুর্শিদাবাদে এবছরও পাটের চাষ পরিমাণে বেড়েছে। চলতি মরশুমে ১,৩০,০০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর ১,০০০০ হেক্টরের কিছুটা বেশি জমিতে এই চাষ হয়েছিল। এবার চাষ এত বেড়ে যাওয়ার কারণ কেন্দ্রীয় সহায়ক মূল্যের বৃদ্ধি বলে দাবি করেছেন কৃষকেরা। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭, আহত ২০০ জনেরও বেশি। রিক্টার স্কেলে তীব্রতা ছিল ৭.৮। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সবচেয়ে
3: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: স্টুডিও ঘড়ি কাঁথে বলছে ১২:০৩ হয়ে ২৪ সেকেন্ড হয়ে গেছে। গানদরিয়া নিয়ে ফিরে এসেছে অম্বালিকা আর মধুমিতা। শুনছেন আপনি 107 FM রেইনবোতে গানদরিয়া। মঙ্গলবার মানে বাংলা আধুনিক গানের এই যে আসর, সেই আসরে কিন্তু আপাতত আমরা রয়েছি প্রকৃতির মাঝে। না, প্রকৃতির মাঝে, স্টুডিওর ভেতর থেকে থাকা সম্ভব নয়। গানে গানে প্রকৃতিকে খুঁজছি, প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আমরা। এবার শিল্পী পিন্টু ভট্টাচার্য, তাই তো?

0: কি অপূর্ব আবেগ মথিত গান,
1: ঠিক তাই, একদম তাই।
0: আমার এক খুব বিশেষ বন্ধু কালিম্পং এ গেছেন শুটিং এ, তা আমি চলতি বাংলায় যদি বলি একটু খোঁচা দেয় না, সেই রকম ভাবে আমি লিখেছি যে কি বেশ জমে গেছে, আর তার উত্তরটা এলো হ্যাঁ ঠিক এই শব্দটা, মেঘ বৃষ্টি হয়ে বেশ একটু পরিষ্কার আকাশ,
1: আচ্ছা,
0: কিন্তু পুরোটাই চাঁদের আলোতে ভরা।
1: আহা,
0: এখন কোথায় এত চাঁদের আলো পেলেন? বললো দেয় দেয় গোপনে, কখনো কখনো কাউকে কাউকে চাঁদ এসে ভরিয়ে দেয়। এইটুকুনি হোয়াটসঅ্যাপ করে কথা হলো, আমি কোনো টেলিফোন করতে চাইলাম না, তাহলে আমার মোহভঙ্গ হতো। ওই একটা গল্প তৈরি হয়ে রয়েছে মনের মধ্যে থাক, যে আমি কখনো গেলে যদি আমি ওই রকমটা আকাশ দেখতে পাই, মানে সেই ইচ্ছে
1: এরকম, মানে একদম সুন্দর যে পরিচ্ছন্ন আকাশটাকে বলে যে
0: ওটা দেখতে পাই। আরেকটা মিষ্টি গান শুনি, যে গানটা শুনে একটুখানি নিজের বুকেই নিজে হাত রেখে একবার দেখবেন ঠিক আছেন কিনা, কারণ এত মিষ্টি একটি গান, এত মিষ্টি একটি পাখির কথা বলা হয়েছে যে গানে কোনো ছোট বড় ভেদ নেই।
1: না, ওই যে আমরা একটু আগে বলেছিলাম যে ছোটবেলাটাকে একটু ফিরে ফিরে আনছি, আমরা কিন্তু চেষ্টা করছি,
0: এবং এটা কিন্তু একটা লেসনের মতো যে প্রত্যেককে প্রকৃতির সঙ্গে ছোটবেলাটা আমরা ফিরিয়েও দিতে চাই,
1: তাই তো।
0: শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একটু আগে কোয়েলের গল্প করছিলাম, কোয়েল কিন্তু বেশ এসে ডেকে গেল।
1: ছোট্ট পাখি চন্দনার পরে কোয়েল, আমরা মোটামুটি একেবারে মানে প্রকৃতির ডাকে
0: সারা দিতে দিতে প্রকৃতির আরেক ধারে যাব, পাহাড়ে গেছি, সাগরে যাব
1: একদম।
0: এবং কত যে গান, কত রকমের গান, কত ভাবে গাওয়া সে গান,
1: ঠিক তো?
0: কোনো গান শুনলে মনে হয় মধ্য সাগরে আছি, কোনো গান শুনলে মনে হয় পাড়ে বসে গল্প করছি, কোনো গান শুনলে মনে হয় এক্ষুনি ছুটে যাই।
1: ঠিক,
0: শুনিয়ে দিই তবে একটি গান প্রথমে,
1: একদম তাই,
0: কিশোর কুমারের কণ্ঠে।

0: সারা জীবনের পরিবেশ
1: একদমই তাই। আমরা আমরা যখন সারা বছরের কথা বলি, সারা বছরের কথা বলতে হলে আরো অনেক কথা বলতে হয়। সেটা হচ্ছে যে আমরা যে যেন তেন প্লাস্টিক ফেলে দিচ্ছি গাছ, মানে যে কোনো জায়গা থেকে, সে গাড়ি হোক, ট্রেন হোক, বাস হোক, যেখান থেকে হোক, একটা ফেলে দিলাম, আমি এটা খেলাম, খেয়ে ছুঁড়ে ফেলে দিলাম, এই ব্যাপারটা থেকে কিন্তু বেরোতে পারিনি আমরা এখনও অনেকেই, প্রায় হয়তো কিছু মানুষ করি, সেটা একটা ব্যাপার। আরেকটা কথা আমার মনে হয় যে শ্রোতা বন্ধুর লেখাটা দেখে আমার মনে হলো যে এই কথাটা সত্যিই তো আমার বলাই হয়নি, এই কাজটা কিন্তু আমি প্রায়শই করে থাকি। আমরা এই যে সময়টা, বিশেষ করে মানে গরমকালটাতে আম জাম লিচু এরকম তো ভীষণ রকম খাওয়া হয়, যেটাতে বড় গাছ, আসলে যেটা আমি তখন বলতে চাইছিলাম আমাদের বাড়ির কথা, যে আমাদের বাড়ির ওখানে খুব সুন্দর করে সাজানো গাছ আছে, আমরা কিন্তু এখন সবাই মোটামুটি খুব মানে গাছ লা মানে যাকে বলে আর কি, সেই গাছকে ভালোবেসে আমরা নিজেদের যে ছোট্ট বারান্দাটুকু, ছোট্ট পরিসরটুকু সেই জায়গায় রাখছি। কিন্তু আমাদের কিন্তু এই যে অক্সিজেন দেবে, এই যে বিরাট একটা কিছু আমাদের দরকার, সেটা কিন্তু বড় গাছ লাগবে, মানে বড় গুড়িওয়ালা যে গাছ, সেখানে এই আম জাম বিভিন্ন ফলের গাছ, সেগুলো আমরা বসানোর কাজে একটু হেল্প করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এই যে বীজগুলো মানে রইলো, সেগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে একটু রোদে আমরা শুকিয়ে নিই আর কি। সেইটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে নিজের কাছে রেখে দিই সংরক্ষণ করে। এরপরে যখন আমরা যে কেউ গাড়ি নিয়ে বেড়াতে যাচ্ছি হোক, বাসে করে কোথাও যাচ্ছি হোক, ট্রেনে করেও কোথাও যাচ্ছি হোক, একটু জঙ্গল বা এরকম যেখানে মাটি অ্যাভেলেবেল আর কি, একদম পাথুরে জায়গায় ফেললে নিশ্চয়ই হবে না, আমরা চেষ্টা করি সেখান থেকে ওই বীজগুলো ফেলে দেওয়ার, ছুঁড়ে। যেখানে একটা নতুন গাছ, হয়তো আমি 10টা বীজ ফেললে হয়তো 2টো গাছই হবে, কিন্তু আমার চেষ্টাটা যেন থাকে। তো এই যে একটা কাজ, সেই কাজটা যদি আমাদের বন্ধুরা, যাদেরকে আমরা বলছি, যারা আপনারা আজকে শুনছেন, তারাও আরও কয়েকজনকে বলুন এইভাবে তৈরি করুন, একটা গ্রুপ তৈরি করুন যেখান থেকে এগুলো করা সম্ভব হয়। আমরা কিন্তু এরকমভাবে অনেক সময় সংগ্রহ করেছি, আমি এই কাজটা নিজে করেছি বলেই বললাম, এই ব্যাপারগুলো কিন্তু তবেই বোধ হয় সত্যি আমাদের মানে তৈরি হয়ে যাবে একটা বোন। মানে
2: সুন্দর কথাটা তুমি বললে, একটা ছোট্ট ব্যক্তিগত কথা বলি, 2004 দিল্লিতে দেখেছিলাম গাছ লাগানো হচ্ছে, মানে তো গাছ কম ছিল, বৃষ্টি প্রায় হচ্ছিলই না। এখন যখন যাই সে গাছগুলো কিন্তু বিরাট বিরাট আকার, এবং এই যে গাছের বীজগুলো নিয়ে গিয়ে যদি আমরা কোথাও একটা,
1: একদম তাই, আমি কিন্তু এগুলো চেষ্টা করেছি এবং হয়েওছে, মানে
2: এবং আমি কিন্তু এই চেষ্টাটা কোনোদিন করিনি যে এরকম দূরে নিয়ে গিয়ে, সত্যি
1: তো
2: একটা বুদ্ধি
1: করে করেই তো,
2: হ্যাঁ একটা বুদ্ধি তো মেলাতে হবে তার সঙ্গে, যে কোথায় গেলে বড় গাছটা,
1: হ্যাঁ
2: এটা কিন্তু আজকে আমি
1: এইটা আমি করেছি অনেকবার
2: করে নিয়ে গেলাম। এবং
1: আমরা তাহলে একটা বন্যের গানই, মানে যেখানে আমরা জঙ্গলে যাই বরং বন্যের একটা গান শুনি।

0: সারাদিন সাজ সরে সারাদিন।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্যঘর
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে জীবনের ডেডিকেশনটা,
1: হ্যাঁ হ্যাঁ ঠিক তাই,
0: এই যে প্রকৃতি, পরিবেশ, ফুল, গাছ পাতা, নানান রকমের গান আকাশ ভেঙে পড়ছে। পরশুদিন যা বজ্রপাত হচ্ছিল তাতে তো মনে হচ্ছিল যে কোথায় যাব, বেশ ভয় করছিল। এই যে সব কিছু হয় বিদেশে, দেখুন সব কিছু একটা কন্ট্রোল করা হয়। আমাদের, আমরা তো আগে থেকেই সমস্ত কন্ট্রোল ফন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমরা এত জনসংখ্যার একটা বিপুল আকারের দেশ বানিয়ে ফেলেছি, তার মধ্যে আরও শিক্ষা টিক্ষার পাঞ্চগুলো সেভাবে প্রপারলি হয়নি, এবং আমরা কখনোই সিদ্ধান্ত নিই না যে জনসংখ্যা কী করে কমাবো। সুতরাং আমাদের এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে, কিন্তু এরম তো থাকবো না, ভালো থাকবোই। তাই জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে কিছু কিছু ভালো কাজ করবই,
1: একদম তাই।
0: আর এই ভালো কাজগুলো যদি না করি, ভালো থাকার ইচ্ছে স্বপ্ন কোনোটাই হবে না,
1: তাই তো,
0: ভালো গানও হবে না, ভালো দেশও হবে না।
1: আহা,
0: চলে যাই ভূপেন হাজারিকার একটি গানে।

0: গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে শুনছিলাম। ছোটবেলা তো নানান রকমের হয়, ছোট্ট পাখি চন্দনাও যেমন একরকমের ভালো লাগা তৈরি করেছিল, তেমনি সাগর সঙ্গমে এই গানটিও পুলকদার লেখা। এবং গানটার মধ্যে দেখো আমরা লক্ষ্য করলাম কত কিছুর কথা বলা আছে,
1: একদমই তাই, প্রত্যেকটা শব্দমালার
0: কথা,
1: প্রত্যেকটা শব্দবন্ধ কেমন ভাবে প্রকৃতিকে তো নিশ্চয়ই ছুঁলো, তার সাথে কোথাও একটা গিয়ে ওই যে বললাম যে ওই যে নক্ষত্রের সঙ্গে গল্প করতে গিয়ে মানে সেখানেও কিন্তু আমরা কিন্তু প্রকৃতির সঙ্গেই কথা বলছি, তাই না?
0: হ্যাঁ, এবং কত শক্ত বাঁধনে আমাদের
1: বাঁধল।
0: এই যে বলি না, গান অনেক সময় আমাদের মনের কথা বলে, মনের দুঃখ আনন্দ অনুভূতি, পথে এবার নামো সাথে পথে হবে পথ চেনা,
1: তাই তো।
0: এই শব্দটা যখনই বারবার করে উচ্চারণ করি তখন মনে হয় যেন আমরা সবাই মিলে একসাথে কোনো কাজে রওনা দিচ্ছি, এটা জয় করে আনতেই হবে, জয় করে আসতেই হবে। তেমন গানে প্রকৃতির চেতনা কি হওয়ায় বা কতটা কি হলো জানি না, কিন্তু এইটুকুই যে কথোপকথন হলো আমাদের দুজনের একটা মানসিক উত্তরণ হলো। এই যে আমি একটা ছোট্ট টিপস ওর কাছ থেকে নিয়ে গেলাম যে গাছের বীজগুলোকে জমিয়ে রেখে, না রে এই যে বারবার করে বলা মানে এটাকে একেবারে নিজের মনে ধারণ করে নেওয়া, আপনি ঠিক এইভাবে বাঁচতে শিখুন। অনেক বড় মানুষ একটু যাদের বয়সটা হয়ে যায়,
1: এই কথাটা বলি না যে অনেক সময় আমি দেখেছি পাহাড়ি পথে আমরা যেটা করে থাকি যে বিভিন্ন যে মানে লোকজন তাদেরকে আমরা এই যে এটা সবসময়ই বলা হচ্ছে এখন যে আমরা প্লাস্টিক ফেলবো না, যে কোনো কিছুই ফেলবো না, সেটা সমুদ্র পাহাড় বলে নয় কোথাওই না, সেটা কিন্তু নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আমি প্রকৃতিকে প্রকৃতির কিছু জিনিস ফেরত দেব কিন্তু নিজের তৈরি মানে এই জিনিসগুলো যেন ফেরত না দিতে হয় আর।
0: এবং কবি সাহিত্যিক গায়ক সুরকার গীতিকার এই ধরনের গান রচনা করেনি, আমরা যারা খুব সাধারণ মানুষ সব কিছু তো একরকমভাবে বুঝি না,
1: তাই তো।
0: কিন্তু গানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে কোথাও কোনো একটা কথা কোনো একটা ভাবনা আমার কাছে দৃঢ় হয়ে গেল। কিন্তু এবার যে গানে যাব একেবারে একটা অন্য স্বাদ শিল্পী মান্না দেয়।

0: বারে বারে আঘাত করলে বিরহ জাগে সেটা সত্যি, কিন্তু এখনকার মতো সত্যি সত্যি একটু আঘাতেই কিন্তু ব্রেকআপ হয়ে যেত না সেই প্রেমগুলোয়। তো যাই হোক, সেই প্রেমটা যখন ছিল সেজন্য বোধ হয় বিরহও ছিল, এবং প্রেম বিরহ না থাকলে কেন জানি মনে হয় সেই প্রেমটা ঠিক প্রেম হলো না। সেখানে যদি মানই না থাকলো, তাহলে অভিমানই না থাকলো, তাহলে অভিমান ভাঙানোটাই বা হবে কি করে, তাই না বলো তো? তো সেইখানে প্রকৃতির কোলে একটু যদি ফাঁকা জায়গায় গিয়ে অভিমানটা, মানিনীর অভিমান ভাঙানো না যায়, তাহলে খুব মুশকিল। তাহলে এই কথাগুলো জীবন তো একঘেয়ে না? সেজন্যই তো প্রকৃতির মাঝে একটু হারিয়ে যেতে হবে তো, তাই না? নির্জন যখন পথ একটু হেঁটে আসা যাক।
1: হ্যাঁ, দেখা যাক আকাশ কি গল্প বলে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দুটো পরপর আমরা গান শুনে নিলাম মৃণাল চক্রবর্তী এবং সুবীর সেন। আমাদের কোথাও যেন একটা মানে আকাশ যেখানে গল্প বলে আর পথ নির্জন, দুটোই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এবং ভালোবাসার কথা বলা, কি অদ্ভুতভাবে মিলে গেল দুটো না পরপর।
1: আসলে ভালোবাসা না থাকলে কিচ্ছু হবে না, ভালো করে পড়াশুনো হবে না, ভালো করে জীবন যাপন হবে না,
0: তাই তো,
1: প্রকৃতিকে ভালোবাসা হবে না, ভালো গান শেখা হবে না, ভালো গান তৈরি হবে না, ভালো গান শোনাও হবে না,
0: তাই তো। তাহলে আমরা পরপর দুটো গান দিয়ে এই অনুষ্ঠান শেষ করব, তাই তো?
1: হ্যাঁ, আমরা আপাতত
0: বেচু দত্ত এবং মাধুরী চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারা দেশ তাঁকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই তিন জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতি রোধে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এর কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের মনোহরপুর বান্ধব হাইস্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন ছাত্র। অসুস্থ ছাত্রদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সম্বন্ধে জানতে হাসপাতাল থেকে বিদ্যালয় পরিদর্শনে গিয়েছে মেডিকেল টিম। বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটেলবেল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। প্রজাতন্ত্রী মালদোভায় সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় শিবানী মাস্টার্স বিভাগে সোনা, ওপেন বিভাগে রূপো পেয়েছেন। 20টির বেশি দেশের 510 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারা দেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তাঁর সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূলনীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। নতুন গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প শুরু হওয়ার আগেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল 100 দিনের কাজ। হাওড়ার উলবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগুড়ি এলাকায় মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, শুধু চলতি জুন মাসেই পশ্চিমবঙ্গে 1.53 কোটি শ্রমদিবস মঞ্জুর করা হয়েছে। দুর্গাপূজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেন সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে জয়দীপ মুখোপাধ্যায় ও সগুনা মুখোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। নারকেলডাঙ্গা থানার কসাইপাড়া ও কসাইবস্তির একাধিক বাড়ি মাজার ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন প্রায় 150 জন বাসিন্দা। চলতি সপ্তাহে 8ই জুন ওই জায়গায় ভাঙা হবে বলে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর। আজকের নাটক কাল বৈশাখী।

0: হ্যালো, ইন্সপেক্টর রায় কথা বলছি। গুড মর্নিং স্যার। বলুন। হ্যাঁ, বন্ধুকে খুন করে দিল্লি থেকে বাই রোড কলকাতার দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার। তার চেহারার ডেসক্রিপশন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জাস্ট এ মিনিট, আমি একটু লিখে নিচ্ছি মেসেজটা। বলুন স্যার, বলুন। ইয়েস, ফর্সা, স্বাস্থ্য ভালো, খুব স্মার্ট। হ্যাঁ, কী নাম বললেন স্যার? নীলাঞ্জন চৌধুরী। হ্যাঁ, নীলাঞ্জন। হ্যাঁ, ওরফে অঞ্জন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ঘি রঙের। আচ্ছা স্যার, গাড়ির নাম্বার? অলরাইট স্যার, আমি ড্রাইভিং লাইসেন্স থেকে আইডেন্টিফাই করব। ওকে স্যার, আমি এক্ষুনি ফোর্স নিয়ে ফলো করছি যাতে ও পালাতে না পারে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার, প্রোগ্রেস আপনাকে টাইম টু টাইম আমি জানাচ্ছি। অলরাইট, গুড বাই স্যার, গুড বাই, দেখছি। বাহাদুর
1: সাহেব,
0: যেভাবেই হোক সামনের ওই ঘিয়ে রঙের প্রাইভেট কারটাকে ধরতেই হবে।
1: হ্যাঁ স্যার।
0: দেখছো না কেমন বেপরোয়া ভাবে ডান দিক বাঁ দিক করে চালাচ্ছে? যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। আমাদের খুব সাবধানে চালিয়ে ওকে ধরতেই হবে।
1: জি স্যার।

0: বাহাদুর অফ প্লেস, লেভেল ক্রসিং এর গেটটা পার হতে পারলে না। দেখো ওই গাড়িটা বেরিয়ে গেল, আর কি ওকে ধরতে পারবো?
1: সাব, গেটম্যান হঠাৎ গেট বন্ধ করে দিল, আমি কি করব? আগে দুটো গাড়ি ছিল, আমি ওভারটেক করতে পারলাম না। ট্রেন আসছে সাব, অপেক্ষা করতেই হবে।
0: হোপলেস, হোপলেস।

এতটা রাস্তায় এলাম অথচ গাড়িটা ট্রেস করতে পারছি না কেন? কোন দিকে পারলে এলো? সামনে আবার একটা মোড়, তিন দিকে রাস্তা চলে গেছে, কোন দিকে যেতে পারে? মাধুর সোজা চলো, স্পিড আপ।

0: অ্যাক্সিডেন্ট খাওয়া মার্ট গার্ড একেবারে দুমড়ে গেছে, এত সহজে কি সোজা হবে? হ্যাঁ পটলা, পটলা ওটা রাখতো, এই গাড়িটাকে ভালো করে ধুয়ে ফেল। পটলা, তোর বৌদি সেই চারটের সময় চা দিয়ে গেল কোথায় বলতো? নিশ্চয় বেরিয়েছে, বারণ করলে তা শুনবে না।
1: এই তো আমি, বাবা রে বাবা, একটু চোখের আড়াল হলেই গেল গেল। মোটর মিস্ত্রি না হয়ে তোমার পুলিশ অফিসার হওয়া উচিত ছিল, বুঝলে? বেশ ভালো গোয়েন্দাগিরি করতে পারত।
0: আরে না না না, আমি কি গোয়েন্দাগিরি করার জন্য তোমায় খোঁজ করি? আকাশের অবস্থা দেখেছ? চারদিক কালো মেঘে ছেয়ে গেছে, এক্ষুনি কালবৈশাখী ঝড় এলো বলে, তার উপরে তুমি একা একা বেরো, ভয় করে না?
1: ভয় কিসের ভয়?
0: পথে ঘাটে কত রকমের লোকজন, কখন যে কি বিপদ হয় কে বলতে পারে?
1: তা তুই যদি ভয় তো তুমি আমার সঙ্গে বেরোলেই পারো।
0: আমি বেরোবো গ্যারেজ ছেড়ে? কিসে বলো, তাহলে পেটের ভাত জুটবে কি করে? আমার বেরোনো অসম্ভব।
1: তোমার না হয় সকাল থেকে সন্ধ্যে গ্যারেজে বসে পরের গাড়ি মেরামত করে আনন্দ, কিন্তু আমি একা একা কি করি? আমার দিকটা ভাবো কখনো, তাই বিকেল হলেই বেরিয়ে পড়ি, রাস্তা রাস্তায় ঘুরি, মানুষজনের মুখ দেখি, এইটুকুই আমার আনন্দ।
0: আরে আরে, তোমাকে আমি যেতে বারণ করছি না, একটু একটু সাবধানে চলাফেরা করবে, এই আর কি।
1: আগের জায়গাটা বেশ ছিল, কাছাকাছি ঘর বাড়ি, লোকজন, ছোট ছোট ছেলে মেয়ে, তারা আসতো, দুটো কথা বলে বাঁচতাম। আর এখন আসানসোলের মতো জায়গায় থেকেও লোকের মুখ দেখতে পাই না, ওদিকে জিটি রোড কত জমজমায়। তুমি তুমি আর জায়গা পেলে না, শেষ পর্যন্ত এই বাইপাসে
0: সাত করে কি এখানে উঠে আসতে হয়েছে? সবই তো জানো, বাড়িওয়ালা আমার সঙ্গে এরকম শয়তানি করবে কি করে জানবো বলো? আগে মেন রোড দিয়ে কত গাড়ি যেত, কত গাড়ি খারাপ হতো, গাড়ি সারাবার দরকার হলে লোকে আঙুল তুলে সাইনবোর্ড দেখিয়ে বলতো চলে যান দিবাকর মৌলিকের রিপেয়ারিং এর গ্যারেজে। কাজ করতে করতে কখন সন্ধে হয়ে যেত টের পেতাম না, আর এখন এখন দেখো খদ্দেরই নেই, সারাদিন শুধু যন্ত্রপাতি নিয়ে বসে বসে মাছি দাঁড়ানো।
1: আচ্ছা এত ভাবো কেন বলো তো, আমরা তো দুটো মানুষ, বেশ তো আছি, ঠিক চলে যাবে দেখো, কাজ কাজ কম হলেও কাজ তো আসে।
0: সবই বুঝি, তবু
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
0: হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে কোন গাড়ি না হেঁচকি তুলছে, মানে এক্ষুনি বসে যাবে।
1: ওই যে একটা ঘিয়ে রঙের গাড়ি, খুব ঝাঁকানি দিচ্ছে গো। ওই যে শার্ট প্যান্ট পরা ফর্সা মতো একজন ভদ্রলোক গাড়ি থেকে নামলো, বনেট খুলে দেখছে।

0: তাই তো, দাও চট করে দেখে আসি। কি স্যার, ইঞ্জিন গড়বড় করছে?
1: এই বোধ হয় ডিস্ট্রিবিউটরে বা কয়েলে কোথাও গন্ডগোল হয়েছে।
0: শুনুন তো দেখি। না না, ডিস্ট্রিবিউটরে কোনো গন্ডগোল নেই।
1: ও,
0: কার্পোরেটরে তেল জ্যাম হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিকমতো সার্কুলেশন হচ্ছে না কি? বাবা, বৃষ্টিতে গাড়িতে জলও ঢুকেছে, তার জন্যই ওরকম ফটফট করে মিস ফায়ার হচ্ছে স্যার।
1: তাহলে তো মুশকিল হলো। আচ্ছা, কাছাকাছি কোনো মোটর কারখানা আছে?
0: আছে স্যার, আছে, কাছেই এই অধমের গ্যারেজ।
1: ও,
0: নিন, ঠেলুন ঠেলুন। না না না না না না, হ্যাঁ, আপনি স্টিয়ারিংটা ধরুন, বাঁ দিকটা চেপে, এবার সোজা সোজা, আর একটু আর একটু, ব্যাস ব্যাস, এই আমার গ্যারেজ স্যার। পুরি
2: জয়,
0: স্যারকে বসার একটা টুল দাও।
2: দিচ্ছি।
1: এটা আপনার নিজের গ্যারেজ?
0: হ্যাঁ স্যার, দুখানা ঘর, বাইরের ঘরে কাজকর্ম করি আর ভেতরে আমার থাকা, গরিব মানুষ, এর চেয়ে আর কি হবে?
2: বসুন স্যার।
1: না না, দরকার নেই। আচ্ছা, সারাতে কতক্ষণ লাগবে?
0: সময় তো একটু লাগবেই স্যার।
1: আপনার কাছে খবরের কাগজ আছে?
0: না স্যার, কাগজ পড়ার সময় আমার কোথায়।
1: ও ঠিক আছে, আপনি গাড়িটা সারান, আমি একটু এদিক ওদিক ঘুরে দেখি।
0: ওরে বাবা, এখন আবার বেরোবেন? এক্ষুনি কালবৈশাখী ঝড় উঠবে।

0: স্যার এবার স্টার্ট দিয়ে দেখে নিন স্যার।
1: হ্যাঁ, একই এর মধ্যে সারানো হয়ে গেছে।
0: হ্যাঁ স্যার।
1: আচ্ছা দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে।
0: হ্যাঁ স্যার ঠিক তো হতেই হবে, এ দিবাকর মিস্ত্রির কাজ স্যার, খদ্দের ঠকাই না। আপনার গাড়ির ইঞ্জিনটা খুব ভালো।
1: হ্যাঁ কোনোদিনই কোনো কমপ্লেন ছিল না। আচ্ছা রাস্তায় আর কোনো অসুবিধে হবে না তো?
0: না স্যার, আপনি এবার নিশ্চিন্তে যাবেন, বসুন।
1: না না বসবো না, এখনই যেতে হবে। আচ্ছা আপনাকে কত দেবো?
0: কি আর দেবেন স্যার, 50টা টাকা দিন।
1: মাত্র 50 টাকা? দিল্লিতে এর জন্য চার্জ করতো অন্তত 100 টাকা।
0: আপনি বুঝি স্যার দিল্লি থেকে আসছেন?
1: হঠাৎ দিল্লির কথা মনে হলো কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি দিল্লি থেকে আসছি?
0: না না না, তা কেন, তা কেন, আপনি দিল্লির কথা বললেন কি না তাই?
2: এই যে স্যার আপনার চা সামান্য।
1: আমার জন্য আবার চা কেন?
0: আমার স্ত্রী পরীর এসব দিকে খুব নজর।
2: আমাদের দ্বিতীয় দফায় চা হচ্ছিল, ঠিক সময় এসে পড়েছেন। অতিথিকে বাদ দিয়ে কি খাওয়া যায়, তাই আপনাকেও দিলাম।
1: কিন্তু আমার যে খুব তাড়া, এক্ষুনি যেতে হবে।
2: আপনি কতদূর যাবেন? আপনি বোধ হয় কিছু ভাবছেন, জিজ্ঞেস করছি কতদূর যাবেন? কলকাতা
1: ধরুন আপাতত তাই।
0: আরে দিল্লি থেকে কলকাতা গাড়িতে?
1: হ্যাঁ ট্রেনে প্লেনে তো অনেকেই যায়, একটা না গাড়িতে কত শহর গ্রাম দেখতে দেখতে যাওয়া, এর মধ্যে একটা আলাদা চার্ম আছে না, মানে বেশ আনন্দ আছে।
2: আপনি বেশি বেড়াতে খুব ভালোবাসেন।
1: হ্যাঁ বেড়াবার দৌলতে অনেক কিছু লাভ হয়। এই দেখুন না গাড়ি সারাতে এসে আপনাদের সঙ্গে আলাপ হয়ে গেল, এক কাপ চাও জুটলো, সঙ্গে আবার টাও।
2: একা একাই গাড়ি নিয়ে ঘুরে বেড়ান?
1: তাছাড়া কি,
2: কেন সঙ্গে নিয়ে বেরোবার কেউ নেই? অন্তত বন্ধু টন্ধু।
1: বন্ধু বন্ধু মানে?
2: আমার কথা কিছু মনে করলেন না তো স্যার?
1: না না দেখুন বন্ধু কথাটা একটা কথার কথা, প্রকৃত বন্ধু বড় একটা মেলে না। বরঞ্চ
2: তাহলে কেন বলুন?
1: আপনার খুব কৌতূহল না?
0: কৌতূহল মানে অতিরিক্ত কৌতূহল।
2: রাস্তার একপাশে পড়ে আছি আমরা, আত্মীয় নেই, স্বজন নেই, বন্ধু নেই, বান্ধব নেই, তাই অন্যের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা শুনতে ইচ্ছে করে বই কি। দেখুন আমার স্বামী অন্যের গাড়ি সারিয়ে ঠিক করে দেন, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন গাড়ি করে বেড়াবার শখ আমার মেটেনি। তাই আজ আপনাকে কাছে পেয়ে কৌতূহল মেটাবার চেষ্টা করছি।
0: এই তোমার বকবকানি শুরু হলো, ওনাকে যেতে হবে না স্যার? কলকাতায় পৌঁছবেন কখন?
1: হ্যাঁ সেটা অবশ্য নির্ভর করছে জ্যামের ওপরে, তা ঘন্টা 5 ধরে রাখুন।
0: রে বাবা,

0: সে তো অনেক সময়। তাহলে স্যার দেরি করবেন না, বেরিয়ে পড়ুন।
1: কলকাতায় গিয়ে উঠবেন কোথায়? নিজের বাড়িঘর আছে নিশ্চয়?
2: না।
1: তবে আত্মীয় বাড়ি?
0: পরি তুমি একটু কম কথা বলো।
1: তুমি বাগড়া দিও না তো, মানুষের সঙ্গে দুটো কথাও বলতে পারবো না, নিজে তো সারাদিন গুনে গুনে কথা বলো।
0: কি করবো, ভগবান আমায় বেশি কথার মানুষ করেননি।
2: আপনি আত্মীয়ের বাড়ির কথা বলছিলেন, আমি আত্মীয়দের এড়িয়ে চলি। আপনাদের ওই আত্মীয় বন্ধু এরা আমার কাছে মোটেই বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা চলি, ধন্যবাদ।
1: এখনই বেরোবেন? আকাশের অবস্থা দেখেছেন, কালো মেঘ থমথম করছে।
2: গাড়িতে যাব, অসুবিধার কি আছে?
1: দেখলেন তো, আমি বেশি কথা বলি বটে, কিন্তু যা বলি তা কিন্তু একেবারে মিলে যায়।
0: স্যার ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন, বৃষ্টির ছাট আসছে, দরজাটা বন্ধ করব।
2: সন্ধ্যে হয়ে এলো, এরকম দুর্যোগ, এতটা রাস্তা যাব কি করে?
0: স্যার থেকে যান স্যার, নাই বা গেলেন।
2: ও তা এখানে থাকার ভালো জায়গা পাবো?
0: কি যে বলেন স্যার, আসানসোলের মতন জায়গায় কত বড় বড় হোটেল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। কিছু ভাববেন
2: না। না না না না, হোটেল টোটেল নয়, হোটেল নয়। আমি ভাবছিলাম যে কোনো গেস্ট হাউস, বা যদি কারো বাড়িতে রাতটা কাটিয়ে কাল ভোরই রওনা দেবো।
0: বাড়িতে মানে?
2: হ্যাঁ
0: স্যার, স্যার যদি কিছু মনে না করেন তাহলে এই গরিবের বাড়িতে রাতটুকু থেকে যেতে পারেন। অবশ্য আপনার একটু কষ্ট হবে।
2: মানে কষ্টটা?
1: না না না না, কোনো মানে টানে নয়, আপনি এখানেই থেকে যান। এই দুর্যোগের দিনে আমরাই বা আপনাকে যেতে দেবো কেন?
2: ঠিক আছে, কিন্তু দিবাকর বাবু থাকার খরচ আপনাকে নিতে হবে।
0: সে হবে কোন স্যার, ওটা নিয়ে আপনি আপনি বসুন স্যার, আমি চট করে ঘুরে আসছি।

0: নিন স্যার, ভালো করে পা তুলে বসে মুড়ি আর তেলে ভাজা খান। পরি, আমাদের জন্য একটু চা করো।
1: কি হলো স্যার, আপনি কিন্তু কিচ্ছু খাচ্ছেন না। অবশ্য মুড়ি খাওয়া বোধ হয় আপনার অভ্যেস নয়।
2: না না, মুড়ি আমার খুব ভালো লাগে।
1: আপনারা শখ করে খান, আর আমাদের মুড়ি না হলেই চলে না। আচ্ছা স্যার, আপনি কি ভাবছেন বলুন তো? অনেকক্ষণ থেকে দেখছি অন্যমনস্ক ভাব। আপনার স্যার এখানে ভালো লাগছে না? না, অবশ্য গরিবের বাড়ি ভালো না লাগারই কথা।
2: ভাবছি যে আপনাদের কোথায় খুব বিব্রত করছি।
1: কি যে বলেন স্যার, আপনি দয়া করে থাকলেন, এ কি আমাদের কম সৌভাগ্য? দেখুন স্যার, আমরা মাত্র এখানে দুটি প্রাণী, আমি আমার স্ত্রী এই পরি। আমি বেশি কথা বলতে পারি না, আর ও কথা বলার লোক খোঁজে, তাই কেউ এলে আমরা পড়তে যাই। কিন্তু স্যার, এই গরিবের কুঁড়েতে কে আসবে বলুন তো?
3: একবার শুনে যাও তো।
0: কি হলো আবার?
1: আমি এক্ষুনি আসছি স্যার। কি বলছো বলো?
3: বাজার চেয়ে এনেছো, তাতে খাবার ব্যবস্থা বেশ ভালোই হবে। কিন্তু শোবার
1: কেন? গ্যারেজে খাটিয়া পেতে ভালো করে বিছানা করে দেবো। তুমি নতুন চাদরটা বার করে দাও তো।
3: ঠিক আছে। এই যাচ্ছ কোথাও? শোনো, বৃষ্টি থামলে হরিদার দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে এলো, বুঝলে? ভদ্রলোকের সামনে খালি ফুক ফুক করে বিড়ি খাচ্ছ, বিচ্ছিরি লাগে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৃষ্টি থামুক আগে।
3: আচ্ছা, ভদ্রলোক মাঝে মাঝে কিরকম গম্ভীর হয়ে যাচ্ছিলেন, সেটা তুমি লক্ষ্য করেছ?
1: করেছি বই কি, ভয় পেলে মানুষ কেমন একটু চনমন করে, সেই রকম আর কি।
3: কথায় বার্তায় কোনো প্রাণ নেই, হয়তো কোনো জরুরি কাজ ছিল, খাইয়ে দাইয়ে না হয় ছেড়েই দাও, সারা রাত তো কত গাড়ি চলে।
1: সেটা কি ঠিক হবে? ভদ্রলোক দিল্লির লোক, এদিকে তেমন আসা যাওয়া আছে বলে মনে হচ্ছে না। তারপরে এই দুর্যোগের রাত।
4: দিবাকর বাবু, দিবাকর বাবু।
1: যাই স্যার, যাই স্যার, একটু একটু দেরি হয়ে গেল।
4: আচ্ছা দিবাকর বাবু, ওই গাড়িটাকে কোথাও সরিয়ে রাখা যায় না?
1: কেন, যেখানে আছে থাক না, কোনো অসুবিধে নেই।
4: না না না, আমি একটু গাড়িটাকে সরাতে চাই, ওই আপনার ঘরের পেছনে রাখার জায়গা নেই।
1: হ্যাঁ আছে, পুকুরের পাড়ে, কিন্তু বড্ড অন্ধকার।
4: তা হোক,

0: করেছেন একেবারে ভুরিভোজ।
1: কি যে বলেন স্যার, এই সামান্য হয়েছে।
0: না না, সামান্য কি,
1: খুব সামান্য স্যার। আপনাদের তো টেবিল চেয়ারে খাওয়া অভ্যেস, গরিবের বাড়িতে মাটিতে বসে একটু কষ্ট করে আপনাকে খেতে হবে।
0: না না, এত কিন্তু কি আছে, আমার তো কোনোই অসুবিধে হচ্ছে না
1: স্যার। আমার গ্যারেজ ঘরটায় খাটিয়ায় ভালো করে বিছানা করে দেবো, ওইখানে কষ্ট করে রাতটা কাটিয়ে দেবেন স্যার। স্যার দরকার হলে আমায় দিবাকর বলে খালি ডাকবেন।
0: আচ্ছা,
1: নতুন জায়গা, তবে ভয়ের আপনার কিচ্ছু নেই।
2: সবই যেন কেমন চাপা চাপা রহস্য। হ্যাঁগো, চোর ডাকাত নয় তো, কি মতলব কে জানে, আমার কিন্তু ভীষণ ভয় করছে।
1: আমাদের কাছে কি এমন মূল্যবান জিনিস আছে যে ডাকাতি করবে তোমাকে ছাড়া?
2: বাজে কথা ছাড়ো তো, উনি যখন ব্যাগ খুললেন দেখলাম এক গোছা নোট।
1: তাতে তোমারই বাকি আর আমারই বাকি।
2: তুমি একটা আস্ত বোকা।
1: তা তো বটেই, নইলে তুমি আমায় নাকে দড়ি দিয়ে ঘোরাও।
2: তুমি কি বলে ইঞ্জিন সারাতে, মাত্র 50 টাকা নিলে, আরো বেশি নিতে পারতে তো। চেহারা দেখে তোমার বোঝা উচিত ছিল যে উনি বড় লোক।
1: ওইটাই তো পারি না, যা ন্যায্য মজুরি তার চেয়ে বেশি চাইতে আমার লজ্জা করে।
2: আস্তে কথা বলো, উনি বোধহয় চেকে আছেন, একটু আগেও দেখলাম ঘরের মধ্যে পায়চারি করছেন, নিশ্চয় কিছু মতলব ভাজছেন।
1: উনি মতলব ভাজুন, তুমি এখন ঘুমো।
2: এই এই শুনছো?
1: হ্যাঁ,
2: আমি কিন্তু একটা কথা ভাবছি।
1: কি?
2: উনি বৃষ্টির মধ্যেও ঘর থেকে ফিরিয়ে গাড়িটা সরিয়ে রাখলেন কেন?
1: রাস্তা থেকে সরিয়ে পেছনে রেখেছেন, তাতে কার কি ক্ষতি হলো?
2: গাড়িটা সরানোটা এতই জরুরি হলো যে রাত্রিরে বৃষ্টির মধ্যে সরাতে হবে?
1: অত মাথা ঘামাতে আমি পারবো না, একটু ঘুমোতে দেবে?
2: এই এই শুনছো?
1: উফ,
2: ভদ্রলোক ভদ্রলোক কথা বলতে বলতে কেমন যেন চুপ করে যাচ্ছিল, সেটা তুমি লক্ষ্য করছিলে?
1: সবাই তো তোমার মতন একনাকাড়ে বক বক বক বক করে যেতে পারে না, একটু ঘুমোতে দাও।
2: হ্যাঁ, আমি তো শুধু বক বকই করি, বুঝবে ঠেলা। কাল সকাল সকাল বিদেয় হলে বাঁচি।

0: আজ গরমটা যেন অত্যধিক, অনেকদিন এরকম একটা ভ্যাপসা গরম পড়েনি। স্যার স্যার, আপনি বোধ হয় কিছু ভাবছেন না?
1: কিছু বলছেন আপনি?
0: হ্যাঁ বলছি, আপনি বোধ হয় কিছু ভাবছেন।
1: হ্যাঁ ভাবছি বইকে, ভাবছি ওই জোর করে আটকে দিলেন, আপনাদের খুব অসুবিধা ফেললাম।
0: কি যে বলেন স্যার,
1: তবে থেকে গিয়ে একটা মস্ত লাভ হলো দিবাকর বাবু, অনেকদিন পর পাকা হাতে রান্না খেলাম।
2: পাকা হাতে রান্না না চাই,
0: ভালো জিনিস পেলে আমার বউয়ের রান্নার হাত খুলে যায় স্যার।
2: ও তাই বুঝি, পুঁইশাক চচ্চড়িও তো দেখি পাতে পুড়ে থাকে না।
0: সে খিদের জ্বালায়।
1: বেশ আছেন দুজনে, খুব হিংসে হচ্ছে কিন্তু।
2: আমাদের দিকে হিংসে হয়? হায় ভগবান, মনের মিল এতটুকু নেই, নিত্য ঝগড়া লেগেই আছে। আবার একা একা একটু ঘুরতে যাব তা ওনার মুখ হারি।
1: তো একা একা কেন, তা না ওকে সঙ্গে নিয়ে বেরোবেন।
2: তবেই হয়েছে, ওকে নড়ানো যাবে? কতদিন বলেছি চলো চলো না একটা সিনেমা দেখে আসি, একদিনও কি গেল? কাজ না থাকলে ওই সকাল থেকে সন্ধে এই টুলের ওপর বসে ব্লেড দিয়ে শুধু পায়ের কড়া ফাটাবে, বুঝেছেন? দেখতে পারি না দু চোখে। আর আপনি, আপনিও অদ্ভুত মানুষ, কখনো হাসি মুখ, কখনো হাসি, কখনো থমথমে মেঘ, কখনো শরতের মিষ্টি রোদ।
1: কেন যে গম্ভীর হয়ে যাই, কেন যে অন্য মনস্ক হয়ে পড়ি, তা যদি বুঝতেন। যাক আমার কথা, কিন্তু আপনাদের ক্ষমতা আছে বটে, কোথায় গাড়ি সারিয়েই কাল সন্ধ্যের সময় রওনা দেওয়ার কথা আটকে দিলেন, নিজের লোকের মতো ঝড় বৃষ্টির মধ্যে কিছুতেই বেরোতে দিলেন না।

0: এমন আন্তরিকভাবে আমায় কেউ কোনোদিন আটকায়নি। আচ্ছা দিবাকর বাবু,
1: স্যার
0: এখানে তো শুনেছি দেখবার জিনিস অনেক আছে।
1: হ্যাঁ,
0: মা কল্যাণেশ্বরীর মন্দির, মাইথন ড্যাম, তা চলুন না একটু ঘুরে আসা যাক, আমারও দেখা হবে, আর আপনার ও আপনার স্ত্রীর দুজনেরই বেড়ানো হবে, উনি খুশিও হবেন।
1: না স্যার, আমি কোথাও যাই না, গেলাম নিজেরই ক্ষতি, গ্যারেজ বন্ধ থাকবে, খদ্দের ফিরে যাবে।
2: একটা সুযোগ যখন হয়েছে তখন চলোই না, একবেলা দোকান বন্ধ থাকলে এমন কিচ্ছু ক্ষতি হবে না, তাছাড়া পটলা তো থাকবে, জরুরি কাজ এলেও ঠিক চালিয়ে নেবে।
0: হ্যাঁ হ্যাঁ, চলুন দিবাকর বাবু একটু ঘুরে আসা যাক,
1: সবাই যখন চাইছেন চলুন। এই পটলা, কোথাও যাবি না, কাজ এলে সেটাকে আটকে রেখে দিবি, বুঝলি?

0: কি মশাই, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছেন, দুই একটা কথা বলবেন তো। ও মশাই,
1: কি হচ্ছে? কি মশাই মশাই করছো কেন? স্যার বলো স্যার।
0: ও ও স্যার,
1: গাড়ি চালাতে চালাতে কিরকম এদিক ওদিক তাকাচ্ছেন দেখো। ও পাশ দিয়ে একটা পুলিশের পেট্রোল কার যেতেই কেমন যেন হয়ে গেলেন।
2: সরি সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আমায় ক্ষমা করবেন। আমার এক বন্ধুর কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল।
0: হঠাৎ বন্ধুর কথা মনে পড়লো কেন?
2: মনে পড়ার ব্যাপারটা না, হঠাৎ হঠাৎই হয়। সেই বন্ধুটি ছিল আমার সব, ওর চেয়ে প্রিয়, ওর চেয়ে আপনজন আমার আর কেউ ছিল না।
0: তারপর
2: সুখে দুঃখে পরামর্শে আলোচনায় আমার বন্ধু ভাস্করকে বাদ দিয়ে আমার চলতো না। এমন কতদিন হয়েছে, ও আমাদের বাড়িতে এসেছে, রাতের খাওয়া সেরে আমার পাশেই শুয়ে পড়েছে। আমাদের এই গভীর বন্ধুত্ব পিঙ্কি কিন্তু একদম পছন্দ করতো না, খুব রাগারাগি করত।
0: পিঙ্কি মানে আপনার স্ত্রী?
2: সে কথা থাক,
0: তা না হয় থাকলো, কিন্তু দুজনের বন্ধুত্ব উনি রাগ করবেন কেন?
2: ওই আর বলে কে, বিচিত্র চরিত্রের মেয়ে ওই পিঙ্কি, হঠাৎ হঠাৎ চলে আসতো আমাদের বাড়ি। তখন হয়তো ভাস্করের সঙ্গে আমি গল্প করছি, ভাস্করকে দেখেই ও ঘরে ঢুকতো না, রেগে চলে যেত। ভাস্কর হেসে বলতো, আমি এখন চলি, তুমি ওর মান ভাঙাকে যাও।
0: তারপর তারপর কি করতেন?
2: মান ভাঙাতে আমাকে যেতে হতো না, একটু পরে ওই আবার আসতো একেবারে অগ্নিমূর্তি হয়ে।
3: ভাস্কর ভাস্কর আর ভাস্কর, ঢের ঢের বন্ধু প্রীতি দেখেছি, এরকম কখনো দেখিনি।
2: দেখো পিঙ্কি, প্রকৃত বন্ধু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, বুঝেছো? আলাপ অনেকের সঙ্গেই থাকতে পারে, অনেকের সঙ্গে আড্ডাও দেওয়া যায়, তা বলে সবাই বন্ধু হয় না।
3: দেখো অঞ্জন, কোনো ব্যাপার এই বাড়াবাড়ি ভালো নয়।
2: রাখছো কেন, আমাদের বন্ধুত্ব তো কারো ক্ষতি করেনি।
3: ক্ষতি করেনি?
2: কার ক্ষতি করেছে?
3: চোখ থাকলেই দেখতে পেতে, মন বলে কিছু থাকলে বুঝতে পারতে।
2: চোখ আছে বলেই দিব্যি দেখতে পাচ্ছি।
3: কি
2: বয়স, কাট চুল, ধারালো মুখ, সালোয়ার কামিজ পরা একটি আধুনিকা ইয়থফুল লেডি আমার সামনে দাঁড়িয়ে, ভুরু বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, আর মন
3: যত সব আদিক্ষেতা। আমি চললাম।
2: আরে যেও না যেও না যেও না, বসো বসো তো বসো।
3: এক্ষুনি আবার ভাস্কর এসে জুটবে না তো, ওকে দেখলে আমার কচ চলে যায়।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন একটু ঠান্ডা হয়ে বসো তো, একটু কাজের কথা বলি তোমার সাথে।
3: বারে এলাম গল্প করতে, আর অমনি কাজের কথা। তুমি বড্ড সিরিয়াস অঞ্জন, আমার ভালো লাগে না।
2: তুমি ছাড়া আমার আর কে আছে যে পরামর্শ করব?
3: কেন, তোমার পরাণের বন্ধু ভাস্কর,
2: ওকে নিয়ে তো আলোচনা।
3: স্ট্রেঞ্জ, ওকে নিয়ে আলোচনা আমার সঙ্গে?
2: হ্যাঁ, এখন উগ্রমূর্তিটা ছেড়ে একটু শান্ত হয়ে বসো দেখি।
3: তাড়াতাড়ি বলো, বাড়ি যেতে হবে।
2: তুমি তো জানো এত বড় বিজনেস আমার একার পক্ষে সামলানো সম্ভব হতো না যদি ভাস্কর আমার সাহায্য না করত। ওর মার্কেট স্টাডি, স্পেকুলেশন একেবারে নির্ভুল। সত্যি কথা বলতে কি, ওর বুদ্ধি আর দূরদৃষ্টির জন্যই ব্যবসায় আমার এত বাড়বাড়ন্ত।
3: ও, তুমি তাহলে ওর বুদ্ধিতেই চলো?
2: হ্যাঁ, যার যা গুণ আছে তা স্বীকার করা উচিত।
3: বেশ, কি বলতে চাইছো বলো।
2: তুমি নিজেও জানো বিজনেসের খাতিরে আমাকে প্রায়ই দিল্লির বাইরে ছুটতে হয়, আমি না থাকলে পেমেন্ট আটকে যায়, পার্টি বিরক্ত হয়। তাই ভাবছি ভাস্করকে পাকাপাকিভাবে আমার বিজনেস পার্টনার করে নেব, জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ আমি না থাকলে ওই চেকে টাকা তুলতে পারবে।
3: কি কি বলছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
2: আমি মানুষ চিনি পিঙ্কি।
3: ছাই চেনো, যা ভালো বোঝো করো। হ্যাঁ, তবে এও বলে যাচ্ছি অঞ্জন, ওকে এতটা বিশ্বাস করলে তুমি কিন্তু ডুববে।
2: পিঙ্কি রাগ করে চলে গেল, মুশকিলে পড়লাম, কি করব ঠিক করতে পারছি না। এমন সময় ভাস্কর এলো আমার বাড়িতে। ভাস্কর, বিজনেস যেভাবে বাড়ছে তাতে একার পক্ষে আর দেখা সম্ভব হচ্ছে না, তুমি আমার বিজনেসের পার্টনার হচ্ছ।
4: আমি
2: আমি একরকম মনস্থির করেই ফেলেছি, শুধু তোমার সম্মতির অপেক্ষা।
4: না না অঞ্জন, তা হয় না।
2: কেন হয় না?
4: দেখো, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু তোমার নিজের লোক তো নই, পরে নিয়ে কথা উঠবে। তাছাড়া পার্টনারশিপের ব্যাপারটা ঠিক নয়।
2: বন্ধু হলেও তোমার থেকে আমার আপনজন আর কেউ নেই। দ্বিতীয়ত ভাস্কর কে কি বললো আমি তা গ্রাহ্য করি না।
4: দেখো আমার মতে অন্য কাউকে তুমি ঠিক করো। টাকা পয়সার ব্যাপার, আজকাল পয়সার ব্যাপারে বাবা তার ছেলেকেও বিশ্বাস করে না। আমি তো তোমার বন্ধু মাত্র।
2: বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে নিজেকে ছোট করো না। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, না হলে আমি জোর করে তোমার উপর এ দায়িত্ব চাপিয়ে দেবো।
4: কিন্তু পিঙ্কি, তুমি তার মতামত নিয়েছো?
2: এই ব্যাপারে তার আপত্তি করা উচিত নয়। আমি বিশ্বাস করি এতে সে কোনো বাধাই দেবে না।
4: এটা তোমার ধারণা অঞ্জন? তুমি যেভাবে পিঙ্কির কাছে নিজেকে বিকিয়ে দিয়েছো তাতে করে
2: ভাস্কর, পিঙ্কির সম্বন্ধে তোমার এই ধারণা ঠিক নয়। যে কোনো কারণেই হোক সে তোমাকে পছন্দ করে না, আর তুমিও তাকে পছন্দ করো না।
4: তার প্রতি ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো অঞ্জন। কিন্তু কোনো দিন কি ভেবে দেখেছো সে তোমাকে কতটা ভালোবাসে?
2: পিঙ্কির ভালোবাসাকে অতটা ছোট করে দেখো না ভাস্কর।
4: অঞ্জন, তুমি আমার বন্ধু বলেই বলছি, পিঙ্কির প্রতি তোমার ভালোবাসা যতটা জেনুইন, পিঙ্কির কিন্তু ততটা জেনুইন নয়
2: ভাস্কর।
4: হ্যাঁ অঞ্জন, তুমি প্রেমান্ধ, তাই ও স্বরূপ বুঝতে পারো না। আমি যত দূর জানি ও ফ্ল্যাট টাইপের মেয়ে
2: ভাস্কর।
4: হ্যাঁ, টাকা ছাড়া ও কিচ্ছু বোঝে না। তোমার মতো আমারও যদি এত টাকা থাকতো তাহলে পিঙ্কিও আমার দিকে ঝুঁকতে দেরি করতো না
2: ভাস্কর। আসলে পিঙ্কি হচ্ছে খুব সহজ সরল মেয়ে, ওর মনে যা আসো তাই বলে ফেলে। এতেই হয়তো তোমার ঈর্ষা হতে পারে।
4: ঈর্ষা? ঈর্ষা নয় অঞ্জন। ওকে স্টাডি করে আমার যা মনে হয়েছে আমি তাই বললাম।
2: বন্ধুত্বের দোহাই দিয়ে একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাস্কর? মনে রেখো আমার স্ত্রী হতে চলেছে।
4: তাহলে ওকেই বিজনেস পার্টনার করে নাও, একসঙ্গে দুটোই হবে, লাইফ পার্টনার আর বিজনেস পার্টনার।
2: সে হলে তো ভালোই হতো ভাস্কর, ভালোই হতো। কিন্তু লাইফ পার্টনার হতে ওর একটু দেরি আছে।
4: কেন?
2: দাদার বিয়ে না হলেও বিয়েই করবে না।
4: বেশ তো, আনুষ্ঠানিক বিয়ে না হলেও এখন একটা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলো।
2: এই প্রস্তাবটা অবশ্য ওর থেকে আসবে আমি আশা করেছিলাম, কিন্তু রেজিস্ট্রির ব্যাপারে ওর তেমন কোনো উৎসাহ দেখছি না।
4: তাহলে দেখো, ও হয়তো বিয়েতে খুব আগ্রহী নয়। আগ্রহী হলে দাদার বিয়ের ছুতো ধরে বসে থাকতো না। আসলে ও তোমায় হাতে রেখে আর পাঁচটা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াতে চায়।
2: ভাস্কর, লিমিট ছাড়িয়ে যেও না।
4: অঞ্জন, রাগ করছো যখন, ও প্রসঙ্গ থাক। বেশ, আমি তোমার প্রস্তাব ভেবে দেখব, এখন আমি চলি। হ্যাঁ,
5: তারপর কি হলো স্যার?
2: ভাস্কর শেষ পর্যন্ত আমার বিজনেস পার্টনার হতে রাজি হলো। আর ওকে সব বুঝিয়ে দিয়ে আমিও নিশ্চিন্ত হলাম।
0: আপনার বন্ধু তাহলে খুব ভালো বলতে হবে।
2: হ্যাঁ, ওর সহযোগিতায় ব্যবসা ভালোই চলছিল। ব্যবসার প্রয়োজনে ওর ওপর সব দায়িত্ব দিয়ে মাঝে মাঝে দিল্লির বাইরেও চলে যেতাম। একবার কয়েকদিনের জন্য বাইরে গিয়ে ফিরে এসে পিঙ্কির কাছে সব শুনে স্তম্ভিত হয়ে গেলাম। বন্ধু যে বন্ধুর এমন সর্বনাশ করতে পারে কোনোদিন চিন্তা করতে পারিনি।
4: পিঙ্কি, পিঙ্কি!
0: অঞ্জন!
2: পিঙ্কি, ভাস্করের খবর কিছু জানো?
0: সেজন্য তোমার লাভ কি? ভাস্কর হাওয়া
2: খেয়ে যাতা বলছো?
0: ঠিকই বলছি মশাই, তোমার বিজনেসের প্রায় সব টাকাই তুলে নিয়ে একেবারে হাওয়া। আর ও যে এমন করে তোমার সর্বনাশ করবে তা তো আমি জানতাম।
2: আমি যে ভাস্করকে বিশ্বাস করেছিলাম পিঙ্কি।
0: তুমি তোমার বন্ধু স্বরূপ বুঝতে পারোনি, আমি পেরেছিলাম। আর তোমাকে তো সাবধানও করে দিয়েছিলাম, তুমি তখন শোনোনি। এখন হয় হয়

0: হবে?
1: ভাস্করের মতো বন্ধু যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তাহলে কাকে বিশ্বাস করব?
0: ভাস্কর করিতকর্মা বুদ্ধিমান ছেলে, সুযোগ হাতে পেয়ে পরের টাকা ছিনিয়ে নিয়েছে, আর আর তোমার মতো বোকাকে ঠকিয়ে ও ঠিক কাজই করেছে। এখন পিঙ্কি পিঙ্কি করলে কি হবে?
1: টাকার শোকে নয় পিঙ্কি, টাকার শোকে নয়, আমি ভাস্করের স্বরূপ দেখে হতভম্ব হয়ে যাচ্ছি। জানেন দিবাকর বাবু,
2: স্যার,
1: টাকার শোকে বন্ধুর বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি এবং মেন্টাল হসপিটালে ভর্তি হই।
2: স্যার, তাহলে আপনার উপর দিয়ে দারুণ অশান্তি ঝড় বয়ে গেছে, কিন্তু স্যার আপনাকে দেখে বুঝতে পারা যায় না।
1: এর থেকেও দুঃখের ব্যাপার কি জানেন, পিঙ্কি পিঙ্কিও শেষ পর্যন্ত আমাকে ত্যাগ করল।
3: ও তো আপনাকে ভালোবাসত, আর আপনিও?
1: হ্যাঁ, আমিও ভালোবাসতাম, ওকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, কপাল মন্দ হলে যা হয়।
3: মানসিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে আপনি পিঙ্কির কাছে গিয়েছিলেন?
1: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা চলে যাই পিঙ্কির বাড়ি। পিঙ্কি, পিঙ্কি!
0: অঞ্জন, তুমি?
1: হ্যাঁ,
0: এই সময় এখানে?
1: আমি সুস্থ হয়ে গেছি পিঙ্কি, হসপিটাল থেকে ছাড়া পেয়ে সোজা একেবারে তোমার কাছে চলে এসেছি।
0: তা তো বুঝলাম, কিন্তু এখন আমি যে খুব ব্যস্ত।
1: ও ব্যস্ত, তা আমি একটু বসছি, তুমি কাজ সেরে নাও। জানো পিঙ্কি, জানো এই কতদিন পরে না এই যে তোমাকে দেখছি, হসপিটালে বিছানায় শুয়ে শুয়ে কতদিন তোমার কথা ভেবেছি, কতবার মনে হয়েছে একটিবার যদি তোমার সঙ্গে দেখা হতো।
0: হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমি যে আজ খুব ব্যস্ত, কোনো মতেই তোমাকে সময় দিতে পারবো না অঞ্জন।
1: ও, তুমি ওকে ফিরিয়ে দিচ্ছ পিঙ্কি?
0: না, ফিরিয়ে দিচ্ছি না। তুমি তুমি আমার ব্যাপারটা জানো না তাই বোধ হয়।
1: দাদার বিয়ে হয়ে গেছে, এই তো? তাই তো পিঙ্কি, তাহলে তো আমাদেরও আর বিয়েতে কোনো বাধা নেই।
0: সে অনেক কথা অঞ্জন, আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো।
1: কি সব বাজে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
0: আমি খুব ব্যস্ত অঞ্জন, এর বেশি আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অন্যদিন আসবো, এতদিন আসিনি বলে অভিমান করেছো তো, তাই না?
0: দোহাই দোহাই তোমার, আমাকে কিচ্ছু বলো না। যে পিঙ্কি তোমার কাছে কত অভিমান করত, সে পিঙ্কি এখন বদলে গেছে। তোমার সে পিঙ্কি এখন অন্য পিঙ্কি, তোমার পিঙ্কি মরে গেছে অঞ্জন।
1: অমন কথা বলতে নেই পিঙ্কি, অমন কথা বলতে নেই, তুমি আমার সেই পিঙ্কি আছো, অভিমানী কথাকার।
0: অঞ্জন অঞ্জন, আমার আর কোনো উপায় নেই, সব কেমন ওলট পালট হয়ে গেছে। আমি আমি তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি অঞ্জন।
1: পিঙ্কি,
0: এখন কি মুখে তোমার সামনে দাঁড়াবো বলো, অভিমানী বা করবো কি করে? আমার আমার তো সব শেষ হয়ে গেছে অঞ্জন।
1: কি বলছো তুমি?
0: শুধু শুধু এটুকু জেনে যাও, আমি এখন খুব ব্যস্ত, তোমাকে সময় দিতে পারছি না। তুমি চলে যাও অঞ্জন, তুমি চলে যাও, চলে যাও।
1: তাহলে ভাস্কর কি কিছু?
0: হ্যাঁ, তোমার অনুমানই ঠিক অঞ্জন, ভাস্কর এখানেই থাকে, আর একটু পরেই সে এখানে আসবে।

0: অদৃষ্টির কি নির্মম পরিহাস, বলুন তো বৌদি।
1: আর আপনার বন্ধুটি?
0: প্লিজ দিবাকর বাবু, ও প্রসঙ্গ আর আনবেন না।
2: আমি বুঝতে পেরেছি, আপনি মানসিক হাসপাতালে চলে যেতেই আপনার বন্ধু পিঙ্কির কাছে ধরা দিল, আর সেই সুযোগে
0: তারপর
2: যা স্বাভাবিক দুয়ে দুয়ে চার, বন্ধুটি বিবাহের প্রস্তাব দিল, পিঙ্কিও মেনে নিল, আর আপনি হলেন বিতাড়িত।
0: আমি কিন্তু বদলা নিয়েছি।

0: স্যার এত জোরে গাড়ি চালাবেন না স্যার, অ্যাক্সিডেন্ট হবে।
1: খুব বেঁচে গেছে লোকটা, এভাবে গাড়ি চালিয়ে নিজেও মরবেন আর আমাদেরও মারবেন, ঢের হয়েছে। এবার বাড়ি ফিরে চলুন তো।
2: হ্যাঁ সেই ভালো, আপনাদের পৌঁছে দিয়ে আমিও কলকাতা ফিরে যাব। যেখানেই থাকি আপনাদের আতিথেয়তা, দুটো দিনের মধুর স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারব না। দিবাকর বাবু
0: স্যার,
2: সামান্য কটা টাকা দিয়ে গেলাম, আপনার কাছে লাগবে, দয়া করে গ্রহণ করবেন। দিবাকর বাবু,
0: হ্যাঁ
2: বৌদি, আপনাদের উপকারের কথা সব সময় আমার মনে থাকবে। চলি।

0: জানো পুরি, ভদ্রলোকের জন্য না দুঃখ হয়, অশান্তির আগুনে একটা লোকের জীবন কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, ভদ্রলোক তারই দৃষ্টান্ত। মাত্র দুদিন হলো চলে গেছেন না, কিন্তু মনে হচ্ছে যেন কবিকার কথা।
1: ওনার চালচলন যেন কিরকম একটা অস্বাভাবিক লাগছিল, মনে হচ্ছিল যেন উনি কোনো অন্যায় করেছেন এবং সেটাকে ঢাকবার চেষ্টা করছেন।
0: দেখো, দুদিন থেকে আমাদের কি উপকারই উনি করেছেন, বাজার করে ভালো মন্দ খাইয়েছেন, আবার টাকাও দিয়েছেন।
1: ফেরার সময় নিশ্চয়ই দেখা করে যাবেন।
0: বাদ দাও তো ওসব কথা, যা হয়ে গেছে গেছে, ওসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই।
1: ও মা, এই যে পুলিশ!
0: পুলিশ থেকে আবার ঘাবড়ানো কি আছে? হ্যাঁ, ওদের গাড়ি মেরামতের জন্য আমার কাছে এসেছে।
2: শোনো,
0: হ্যাঁ,
2: এই গাড়ি কি আপনার?
0: আগে হ্যাঁ, আমি এর মালিক।
2: কি নাম আপনার?
0: আগে দিবাকর মৌলিক।
2: ইনি কে?
0: উনি আমার স্ত্রী, পরি মৌলিক।
2: আচ্ছা, দু তিন দিন আগে দিল্লি থেকে কোনো ভদ্রলোক গাড়ি সারাতে আপনার গ্যারেজে এসেছিলেন।
0: আগে হ্যাঁ,
2: লোকটা আপনার বাড়িতেই তো কদিন ছিলেন, তাই না? দিবাকর বাবু,
0: আগে
2: ঠিক ঠিক জবাব দেবেন, নইলে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব।
0: আগে আগে উনি দুদিন আমার বাড়িতে ছিলেন।
2: বাড়িতে ছিলেন?
0: আগে
2: এর আগে কি আপনি ওকে চিনতেন?
0: আগে না।
2: তাহলে একটা অচেনা লোককে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কেন? কোনো বিপদাবোধ হতেও পারত।
0: স্যার, ঝড় বৃষ্টি হচ্ছিল, উনি থাকতে চাইলেন, খরচও দিলেন,
2: আর আপনারাও রাজি হয়ে গেলেন।
0: হ্যাঁ,
2: খুব ভালো ব্যবসা মশাই, টাকা দিলে যে কেউ আপনার ঘরে রাত কাটাতে পারে।
1: একটু ভদ্রভাবে কথা বলুন ইন্সপেক্টর সাহেব, গরিব হলেও আমাদের কিন্তু মান ইজ্জত আছে,
2: তাই নাকি? আচ্ছা, পড়িয়ে দেবে, ভদ্রলোকের নাম জানলেন?
1: আগে না।
2: সে কি, দুদিন আপনাদের বাড়িতে রাত কাটালো, খাওয়া দাওয়া করলো, মেলামেশা করলো, নাম জানলেন না, কোথায় বাড়ি কিছুই জিজ্ঞাসা করলেন না, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
1: ওনার নাম ঠিকানা আমাদের দরকার ছিল না।
2: ও, নামের থেকে টাকা খিচে নেওয়াটা ছিল বেশি দরকার, তাই না?
1: আবারও বলছি ইন্সপেক্টর সাহেব, ভদ্রভাবে কথা বলুন।
2: ঠিক আছে। আচ্ছা দিবাকর বাবু, আপনি তো গাড়িটা মেরামত করেছেন।
0: আগে হ্যাঁ।
2: গাড়ির রং, মেকার এসব কিছু বলতে পারেন?
0: ঘিয়ে রঙের প্রাইভেট গাড়ি।
2: নতুন না পুরনো?
0: আগে পুরনো।
2: গাড়ির নম্বর?
0: গাড়ির ডান 3070।
1: দূর, তুমি সব কিছু গুলিয়ে ফেলছো, ওটা অন্য গাড়ির নম্বর। ওনার গাড়ির নম্বর ছিল 1390।
2: ও, গাড়ির নম্বর 1390, নম্বরটা ঠিক তো?
1: ঠিক বলেই তো মনে হচ্ছে।
2: ভদ্রলোক কোন দিকে গেছে সেটা জানেন কি?
1: দিল্লি যাবেন বলেছিলেন।
2: ঠিক আছে, এর মধ্যে যদি আবার আসেন থানায় খবর দেবেন।
0: স্যার, কিছু ব্যাপারটা,
2: ভদ্রলোক খুনি। হ্যাঁ, দিল্লিতে নিজের বন্ধুকে খুন করে পালিয়ে এসেছেন।
0: খুন?
2: ইয়েস, মার্ডার। আমরা খুঁজছি, দরকার হলে আপনাদের থানায় গিয়ে সাক্ষী দিতে হবে। বাদর, বাদর চলো।
0: ওরে বাবা, কি ভীষণ কাণ্ড রে বাবা। একটা খুনিকে বাড়িতে থাকতে আশ্রয় দিয়েছিলাম, ভাগ্য ভালো ভদ্রলোক চলে যাওয়ার পর পুলিশ এলো, নাহলে কি যে হতো।
1: সত্যি, মানুষ চেনা দায়, অমন ভদ্রলোক বুঝবার উপায় নেই যে উনি খুনি। সেই খুনিকে নিয়ে দুদিন কাটালাম আমরা, ভগবান রক্ষে করেছেন।
0: রক্ষে করেছেন? তুমি তো ভদ্রলোককে দেখে একবারে গদগদ। আমার কিন্তু প্রথম থেকে সন্দেহ হয়েছিল, বড় লোক, পয়সার কোনো অভাব নেই, সেই লোক হোটেলে না থেকে আমাদের গ্যারেজের খাটিয়ায় শুয়ে দুদিন কাটিয়ে দিল কষ্ট করে। গরিবের সংসার, থাকার জন্য টাকা দেবো বলল, তাই আসলে কি জানো, ধরা পড়ার ভয়ে ভদ্রলোক এখানে লুকিয়েছিলেন।
1: কি জানি বাপু, কেন যে আমার মনটা এমন অস্থির করছে, আমার মাথায় যেন কিছু ঢুকতে চাইছে না।
0: আচ্ছা পুরি, পুলিশ অফিসারকে তুমি তো মিথ্যে কথা বললে ভদ্রলোককে বাঁচানোর জন্যে, মায় গাড়ির নাম্বারটা পর্যন্ত, এটা কি ভদ্রলোকের প্রতি তোমার মায়া, করুণা না অন্য কিছু?
1: কি যা তা বলছো, ভদ্রলোক বিগতে পড়েছেন, তাকে বাঁচাতে হবে তো।
0: তা না হয় হলো, কিন্তু ধরা পড়লে পুলিশ আমাদেরও রেহাই দেবে না।
1: পরে যা হয় হবে, আমি ভাবছি অন্য কথা। কাল বৈশাখী ঝড়ের মতো ভদ্রলোকের অমন সুখের জীবন কেমন লণ্ড ভণ্ড হয়ে গেল, আর সেই ঝড়ের দাপট আমাদেরকেও অস্থির করে তুলল। ভদ্রলোক না আত্মীয়, না বন্ধু, না কাছের মানুষ, তবু তার জন্যে আমাদের চিন্তার শেষ নেই। জানি না এর শেষ কোথায়।

0: কাল বৈশাখী নাটকটি শেষ হল। রচনা মানবেন্দ্র পাল, অভিনয় করেছেন পুলিশ ইন্সপেক্টর গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, অঞ্জন অলোক রায় ঘটক, দিবাকর ফাল্গুনী চট্টোপাধ্যায়, ভাস্কর প্রহ্লাদ চট্টোপাধ্যায়, পিঙ্কি স্বাতি মুস্তাফি ও পুরীর ভূমিকায় যুথিকা দে, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: বাংলা নাটক, এরপরে শুনবেন আধুনিক গান ফসিলসের কণ্ঠে।

0: বাংলা ব্যান্ড ফসিলস, ফসিলসের সেই বিখ্যাত গানটা শুনছিলাম আমরা, হাসনুহানা। আর এরপর শুনব আবার একটা দুর্দান্ত দুর্দান্ত গান, আমাদের খুব পছন্দের, সবার পছন্দের নিশ্চয়ই, আমাদের সবার খুব পছন্দের গান শুনব। শুনতে শুনতেই কিন্তু এই যে আড্ডাটা আমাদের শেষ হবে, অম্বালিকাও বলবে বিদায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং, ঘি জং ঘি জং রে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালে 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। বিভিন্ন ইস্পাত প্রকল্পের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেবে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ থেকে আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন ট্রুথ সোশ্যালে। একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে বলে মার্কিন রাষ্ট্রপতি স্পষ্ট জানান। দুর্গাপুজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেন সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: নমস্কার, ইয়ে আকাশবাণী হ্যায়। 9 দশক যানি 90 সাল জব টিভি কা পর্দা কোরা থা অর ইন্টারনেট এক সপনা, তব ধুন কি ইস লহর নে ভারত কে হর ঘর মে আপনি জগা বানাই। ক্রিকেট কে রোমাঞ্চক আঁখো দেখে হাল সে লেকর মন কি বাত কে সংবাদ তক,
4: আসমান মে সির উঠা কর ঘনে বাদলো কো চির কর রোশনি কা সংকল্প লে, অভি তো সূরজ উগা হ্যায়।
3: আকাশবাণী সিফ এক রেডিও স্টেশন নেই, হর ভারতীয় কে সংঘর্ষ ওর সফলতা কা সাক্ষী হ্যায়। সূচনা শিক্ষা ওর মনোরঞ্জন কা সবসে ভরোসেমন্দ সাথী, আজ ভি পাহাড়ো কি চোটি সে লেকর সুদূর গাঁও তক হামারি আওয়াজ হি আপকি পেহচান হ্যায়।

0: desert. Some deserts are almost totally without water. In such places, strong winds blow, raising heaps of sand and depositing them as mounds. These are called sand dunes that shift and move endlessly across the desert. Few plants can survive on such dry, shifting sands. All living things need water in order to survive. Camels can do without water for days together. The reason is they sweat very little. We sweat because we must keep our body temperature constant. We sweat when it gets hot, and this cools the body. Camels can stand high body temperature. They don't need to sweat and can therefore retain the water they drink for long periods of time. The smaller desert animals do not drink water. They burrow underground during the hot day and come out at night to eat. Some of them eat other animals and get the water they need from the moisture in the meat. Others eat plants and seeds and get the water they need from plant juices. Desert plants also adapt themselves to the life they lead. Cactus plants store water in their thick stems. Their roots lie close to the surface of the ground and quickly absorb the moisture from the light rains that occasionally fall. The major feature of all deserts is, of course, dryness and variations of temperature. In humid climates, the moisture in the air acts like a blanket and protects the earth's surface from the hot rays of the sun. The absence of this blanket in desert lands causes the desert to heat up rapidly during the day and to cool off rapidly at night. Deserts are an important part of nature's great plan. They are there like the dense forests and the deep oceans. Just because they are hot and dry, one should not look upon them as useless parts of the earth.
1: आशा है कि ये कार्यक्रम आपको जरूर पसंद आया होगा। अब इसी के साथ हम आज के कार्यक्रम के समापन की आपसे आज्ञा चाहेंगे, तो अब अपने मित्र अजीत
2: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
3: नमस्कार।
4: उमंग उमंग उमंग उमंग
5: अभी आप सुन रहे थे प्रायोजित कार्यक्रम उमंग।
6: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন যে রাজ্যের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ রাজ্যের অন্যতম শিল্প কৃষি প্রধান কেন্দ্র কোলাঘাটে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী একথা জানান। রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক খোলনলচে বদলে দিতে তার সরকার একগুচ্ছ পরিকাঠামো এবং প্রশাসনিক উদ্যোগ হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পগুলির সঙ্গে রাজ্যের সুসংহত সমন্বয়ের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য একটি বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া স্থানীয় ফুল ও সবজি চাষীদের সরাসরি সহায়তার লক্ষ্যে জাতীয় সড়কের পাশে একটি বিশেষ কোল্ড স্টোরেজ সাপ্লাই চেইন করিডোর গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে চিঠি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা কর্পোরেশন এরিয়ায় বসবাসকারী রাজ্য সরকারি কর্মচারী যারা বর্তমানে পেনশনার তাদের বকেয়া মহার্ঘ ভাতা যা সুপ্রিম কোর্টের রায় মেনে মিটিয়ে দেওয়ার কথা ছিল তা এখনও পর্যন্ত মেটানো হয়নি। গত পয়লা জুনের মিটিংয়ে এই নিয়ে কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরে মুখ্যমন্ত্রী বৈঠকের মধ্যেই মুখ্যসচিব এবং অর্থসচিবকে দায়িত্ব নিয়ে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সে সমস্যার কোনো

0: রাখা হয়নি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। ইস্পাত প্রকল্পের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেবে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: ঘড়ির কাঁটা বলছে 4:04, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং দেবারতি।
8: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদিন যখন বৃষ্টি হচ্ছে, কানে রয়েছে অঞ্জন দত্ত, তখন ক্যাফে কলকাতায় বৃষ্টির সুদা গন্ধ নিয়ে রয়েছে শ্রেয়া দেবারতি। কারণ এই যে বৃষ্টির যে এফেক্ট, গোটা একটা সপ্তাহ কি দু সপ্তাহ জুড়ে আমরা লিটারেলি ঝলসে চিকেন তান্দুরি হয়ে গেছি নিজেরাই, হিউম্যান তান্দুরি। সেই তান্দুরির পর একটা জলের ছিটা দিয়েছি যখন বৃষ্টি, সেই বৃষ্টিকে সেলিব্রেট করবো না এটা হতেই পারে না। তাই জন্য শুরু হয়ে গেছে ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে। তোমার সঙ্গে আমরা দুজন যখন রয়েছি, তখন তো বুঝতেই পারছো কি হতে চলেছে। আচ্ছা দেবারতি, ওই ওই ঝলসে তন্দুরি হয়ে যাওয়াতে সেই তাতে জলের ফোঁটা পড়লে ফোসকা পড়বে না তো?
2: ফোসকা যদি পড়ে ব্যান্ডেজ লাগাও,
3: রাইট, কই বাত নেই, ফোসকা পড়লে পড়বে। কিন্তু কিন্তু কিন্তু ক্যাফে কলকাতার ঝলকানিতে তোমার মনটা একেবারে ঝিকঝাক, একটা ঝিনচাক ব্যাপার তো করতেই হবে। আর আমরা দুজন যখন আছি, তখন বুঝতেই পারছো আমরা থাকলে ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল, তোমার লাইফটা জুড়ে জুড়ে শুধুই শুধুই শুধুই ফেস্টিভ্যাল। আর এটা কি গান ছাড়া হয়?
2: হ্যাঁ একদমই তাই। সপ্তাহের মাঝে বুঝতে পারছি যে এখনো ছুটির জন্য অনেক লম্বা সময় বাকি। তবে তুমি যখন বাড়ি ফিরছো বা অফিস আর কিছুক্ষণ পরে বেরোবে অফিস থেকে, সেই সময় একটু বসকে ফাঁকি দিয়ে সোনু নিগম আশিস কর যদি তোমাকে একটু নাচায়, কৃপ্তমি করোনা নাচানে চিতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা। তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে দেবারতী। আর আর আর আর তোমাকে প্রথম থেকে আজকে একটা কথা বলে দিয়েছি, দেখো আমরা দুজন যখন আছি তোমায় বুঝতে তো দেবো না এক মুহূর্ত। হ্যাঁ, এমন হতেই পারে যে তুমি বাসে, ট্রামে, ট্রেনে কোথাও একটা বেশ ঝুলতে ঝুলতে বাড়ি ফিরছ, অথবা অথবা তোমার কাজকর্ম শেষ করে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, অথবা কলেজ কমপ্লিট করে, মানে কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে এবার তুমি ফিরছ। ফিরে কি করবে? না একটু ফুচকা খাবে, খাবে। হ্যাঁ, এই সেই ফুচকার যে জলটা, সেই যে টক জলটা, সেইখানে একটু তড়কা লাগানোর জন্য আমরা তো আছি। মানে এই বিকেল, এরকম সুন্দর একটা বিকেল আর বেশ একটা বৃষ্টি ভেজা ভেজা ব্যাপার, সেখানে মনটাও তো একটু কেমন হয় না, মেঘ জমে থাকলে কেমন হয় না দেবারতী?
3: আরে বাবা, মনে মেঘ ছিল, মেঘ এখন বৃষ্টি হয়ে নেমে গিয়ে এত হালকা হয়ে গেছে, এত হালকা হয়ে গেছে যে বিজুরিয়াতে নেচেই যাচ্ছে শুধু।
2: তাহলে একটা কাজ করি আমরা, ছোট্ট করে একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার নাচতে নাচতে ফিরি। হ্যাঁ,
4: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন এ।
6: রূপা,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: গানে গানে মন উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি। ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, এই বৃষ্টির মধ্যে ঘুড়ি ওড়ালেও সেটা ভিজে যাবে। সেখানে মন যদি উড়ে চলে যায়, একটু টেনে নিয়ে এসে বলেছে না, এখন তো 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা চলছে শ্রেয়া দেবারতির সঙ্গে। আর আমরা দুজন যখন রয়েছি, একটু প্রেম, একটু দুষ্টু, একটু মিষ্টু, সব মিলিয়ে যেন একটু, আমি কি ঝালমুড়ি বলবো,
3: না টক ঝাল মিষ্টি সবটা মিলিয়েই তো হবে। আমরা যখন আছি
2: আলু কাবলি
3: চুরমুর,
2: হ্যাঁ ঠিক, আমি কি করছি, আমি বেলাইনে চলে যাচ্ছি। তবে আলু কাবলি খাও বা চুরমুর খাও, এই বিকেলবেলার আইডিয়াল খাবার এটা।
3: পাপড়ি চাটা চলবে?
2: পাপড়ি চাটা একটু বেশি কস্টলি হয়ে যাবে।
3: ও আচ্ছা,
2: আমি বাজেট ফ্রেন্ডলি,
3: পকেট ফ্রেন্ডলি চাই। হ্যাঁ
2: পকেট ফ্রেন্ডলি চাই, মানে আমি দোকানে গিয়ে বলি যে 10 টাকা আলু কাবলি মেখে দাও, ব্যাস গল্প শেষ। এই 10 টাকাতেই একটা মানুষের পেট ভরে যাবে, এর বেশি কিছু লাগবে না।
3: কুল, একদম। আর চুরমুরের সময় এটা, মানে চুরমুড়ের সময় কি আমরা এটা বলি কেউ যে একটা এক্সট্রা ফুচকা দেবে কাকু?
2: আর চুরমুড়ে ফুচকা চাইলে দাম করে কানে গোড়া একটা দিয়ে দেবে, তবে ফুচকার পর একটা ফুচকা চাওয়াই চায়।
3: আর সেটাও ডিপেন্ড করছে, মানে খুব মোটামুটি 20 টাকার ফুচকা খাওয়ার পর আর চাওয়া যায় না, আমি দেখেছি এটা খেয়াল করে। কিন্তু ওই 30-40 টাকার খেলে তাও না হয়, তাও দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, কোথাও গিয়ে কিচ্ছু চাইতে পারি না, কিন্তু ফুচকার পরে ঠিক ওই ওই পাতাটা নিয়ে দাঁড়িয়ে থাকি যে কখন একটা এক্সট্রা ফুচকা।

0: এই যে ফাউ, এই ফাউ ব্যাপারটা কিন্তু আমাদের কাছে মানে আমাদের মজ্জায় মজ্জায় রক্তে রক্তে মিশে গেছে। আর সবচেয়ে বড় বিষয় যে ফাউ বিষয়টা থেকে আমরা কখনোই বেরোতে চাই না। সে যতই এখন শোনো শ্রেয়া, ছোটবেলা আমরা ফুচকা খেতাম কত, 10 টাকায় খেতাম 20টা,
1: একটু বেশি হয়ে যাচ্ছে না একটু একটু একটু কমালে ভালো হয়, 10 টাকা 20 টাকা
0: 10 টাকা 10টা তো খেয়েছি।
1: আচ্ছা ঠিক আছে, মানে

0: চাই না,
1: সেখানে নেই 20 টাকা, নেই আমি দেবো না,
0: দেবো আমি তো সেখানে দাঁড়িয়ে তোমার ছটা ফুচকা খেতে হবে। তবে হ্যাঁ, এই যে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া, এটা না কোথাও একটা আমাদের আমি যেন মনে হচ্ছে স্টুডিও থেকে দৌড়ে বেরিয়ে যাই, স্ট্রে একা শো কোনুক আমি খেয়ে আসি।
1: না না, আমরা দুজন মিলেই খাবো, শোটাও করবো, সবই করবো। কিন্তু এই যে দেবারতির একটু আগে প্রেম প্রেম পেয়েছিল, হঠাৎ প্রেম থেকেও ফুচকায় শিফট করে গেছে, যাই হোক।
0: কারণ
1: না, প দিয়ে প্রেম আর পি দিয়ে ফুচকা।
0: কিন্তু কিন্তু কারণ এটা বুঝতে হবে শ্রেয়া, যে প্রেমের সঙ্গে ফুচকার একটা আলাদা সম্পর্ক রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় তুমি ঘাঁটো না, তোমার বয়স হয়ে গেছে বলে তুমি দেখো না যে প্রেমিক প্রেমিকা যখন ফুচকা,
1: তুমি ভুলে গেছো আমার উল্টো কাউন্টিং হচ্ছে।
0: ও হ্যাঁ, তো উল্টো কাউন্টিং ব্যাক কাউন্টিং হয়। তবে এই যে প্রেমিক প্রেমিকা যখন প্রথমবার ফুচকা খেতে যায়, তখন এই যে প্রথম ফুচকাটা তার ভালোবাসার মানুষকে খাইয়ে দেয়, উফ শেষ,
1: আমি খাইয়ে দেবো আজকে তোমায়। হ্যাঁ,
0: এরপর আমরা যাচ্ছি ফুচকা ডেটে,
1: যদি ডেটে যাবো আমরা,
0: এখানে আকাশবাণী কলকাতার কোনো অফিসের পাশে কোথাও ফুচকা পাওয়া যায় না, তাও আমরা খুঁজে নেবো, ভালোবাসা থাকলে খুঁজে নেওয়া যায়। তবে এখন শান আর গায়ত্রী আইয়ার একটুখানি ওই ভালোবাসার বাণী গা ভাসাচ্ছে, আর এই গা ভাসানোতে আমরাও একটু
1: ভাসছি, ভাসতে ভাসতে আমরা ক্যাফে কলকাতা আছি। কিন্তু তুমি কোথাও যেও না, 107 FM রেইনবোতে একদম একদম স্টিক করে থাকো, কারণ তোমার সঙ্গে আছে শ্রেয়া দেবারতি।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা।
5: মাঝে মাঝে না আমাদের এই স্মৃতির পাতা ঘেটে যখন একটুখানি পুরনো সময়ে চলে যাই আমরা, সত্যি দিলগোজুম, মানে একটা ভালোবাসা, একটা বেশ ঠোঁটে স্মিত হাসি যেটাকে বলা হয়, সেরকম একটা বেশ স্মিত হাসি চলে আসে। আর তখন মনে হয় যে ইস, ওই সময়গুলো কত সুন্দর ছিল, এবং কিছু কিছু সময় কিন্তু ক্যাপচার্ডও থাকে, তাই না শ্রেয়া?
6: ইয়েস ইয়েস, আমাদের তো

0: নিশ্চয়ই আছে।
1: হ্যাঁ, ছোটবেলায় ধরো, এখন ধরো সোশ্যাল মিডিয়া এসে গেছে এবং এখন আরো ওয়েল অ্যাভেলেবল ক্যামেরা। আগেকার দিনে আমাদের বাবা মার কাছে একটা ক্যামেরা থাকা মানে বিশাল বড় ব্যাপার ছিল, এবং সেই ক্যামেরাতে রোল ভরে ছবি তোলা এবং আমাদের শৈশবটাকে ক্যাপচার করা, এবং তার আগেরও সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলো, এইগুলো না কোথাও একটা নস্টালজিয়া তৈরি করে। কিন্তু এখন ক্যামেরা ওয়েল অ্যাভেলেবল, ছবি চাইলেই প্রিন্ট করা যায়, দরকারই পড়ে না। সো এখনের সময়ে দাঁড়িয়েও যখন আমরা ছুটির দিনে বাড়ির সবাই একসাথে বসে যখন পুরনো অ্যালবামগুলো খুলি, মা বাবার সেই ইয়াং ছবি, আমাদের ছোটবেলার এমন ছবি যেটা লোকসমাজে দেখা যাবে না আর কি, সেই ছবিগুলো দেখলে মনে হয় যে ইস, কি মিষ্টি ছিল সময়টা। আরও যদি ক্যাপচার করতে পারতাম, তবে বেশিরভাগটাই স্মৃতিতে রয়েছে। এরকম কোনো ছবি রয়েছে শ্রেয়া তোমার?
0: আমার এরকম প্রচুর ছবি আছে, এবং সেই ছবিগুলো এখনো যখন বার করি, বার করার পর মনে হয় আমি এগুলো করতাম, আমি এরকম ছিলাম। আমি একটা টেডি বিয়ার নিয়ে আমার বাড়ির পাঁচিলে দাঁড়িয়ে আছি, আমি এখনো ভাবতে পারছি না এই ছবিটা নাকি আমার, এটা নাকি আমি। আমি মুখে কথা কম বলতাম, হাত পাটা অলওয়েজ চলতো আর কি, এইটা একটা ব্যাপার। মানে যেমন ধরো দেবারতী, আমার এরকম এই যে ফটো শোটোর যে ব্যাপারগুলো, আমাদের ওই স্কুলের ফটো, মানে ইউনিফর্ম সেই প্রথম প্রথম পরে সেই যে ফটোগুলো, সেই সমস্ত কিছু কিন্তু বেশ যত্নে রাখা থাকে। ইনফ্যাক্ট সেখান থেকে আমাদের আইডেন্টিটি কার্ডের ফটো তৈরি করা হতো। আর সেই আইডেন্টিটি কার্ড যেটা আমাদের স্কুলের, আমরা সেগুলোকে খুব যত্ন করে রেখে দিতাম। ইনফ্যাক্ট আরেকটা ব্যাপার যেটা হতো, দেখো স্কুলে তো আর ফোন অ্যালাউ নয়, তো স্কুলে কিন্তু স্পেশাল কোনো প্রোগ্রাম যখন থাকে, নবীনবরণ বা এসব, আমরা তখন একটু ছোট হয়তো, সেই সময়তে ক্যামেরা অ্যালাউ করা হতো। ক্যামেরা যখন কেউ নিয়ে যেত, এবার সেই তো একমাত্র ফটো তুলেছে,
1: ঠিক,
0: এবার সেই ফটোটা আমরা কি করে পাবো না, সবাই মিলে ওই 10 টাকা করে নিয়ে ওই যে ক্লাস, মানে ধরো সেই দিদিটা হয়তো 11 পড়ে তখন আর কি, সেই 11 পড়ে সেই ক্যামেরা নিয়ে গিয়ে তুলেছে, বা 12 পড়ে, সেই রুমটার সামনে আমরা দাঁড়িয়ে থাকতাম সবাই মিলে 10 টাকা হাতে নিয়ে, ঠিক আছে, এবং তাকে দেব, সে ওই ফটো প্রিন্ট করে আমাদেরকে দিচ্ছে, সবার কোথায় কি কি ফটো আছে সেই দেখে দেখে ওই অনুযায়ী আমাদেরকে দিত। তো এই সমস্ত ব্যাপারগুলো হতো।
1: এইগুলো না মানে সবচেয়ে চেরিশ করার মতো সময়, এবং বাড়ির সেই পুরনো ফটো অ্যালবামে এমন একটা ছবি যেটা দেখলেই সেই পিছনে সেই পুরো গল্পটা, পুরনো সময়টা চোখের সামনে চলে আসে, ফ্ল্যাশব্যাক আসার মতো। তো আজকে 9903653992 তোমার গল্প শুনব, তোমার সেই পুরনো ছবির পিছনে মজার বা কোনো ইমোশনাল গল্প যদি থেকে থাকে সেই গল্প। আমি শিওর তুমিও মাঝে মধ্যে তোমার পুরনো অ্যালবামটা নিয়ে বসো, এবং সেখানে নিশ্চয়ই একটা ছবি তো থাকবে যে ছবিটা নিয়ে তুমি চিরকাল সেই ছবিটা মনে রাখবে। আমারও এরকম বেশ কিছু ছবি আছে, তার মধ্যে একটা দুটো তো বেছে বলতেই পারি। সো তোমার যদি এরকম অ্যালবামে এমন কিছু ছবি থাকে এবং তার পিছনে কিছু মজার বা কিছু মনে রাখার মতো ব্যাক স্টোরি থাকে, সেটা লিখে পাঠাও 9903659992 এই নাম্বারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে। নাম্বারটা কি আরেকবার বলে দেবে শ্রেয়া?
0: 9903659992 এই নম্বরে, কারণ তোমার সেই সেদিনের গল্প শোনার জন্য শ্রেয়া দেবারতী একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুনতে থাকো ক্যাফে কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা।
5: ফাটাফাটি তো লাগবেই যখন 107 FM রেইনবোতে চলছে ক্যাফে কলকাতা, রয়েছে শ্রেয়া দেবারতী। এই বাম্পার অফারটা যখন থাকে, এই বাম্পার জুটি যখন থাকে, তখন আমি জানি তুমিও মনে মনে বলো যে ফাটাফাটি ফাটাফাটি লাগে। আর আরেকটা সময় ফাটাফাটি লাগে যখন তুমি এক্সপেক্ট করছো না বৃষ্টি হবে, তুমি এক্সপেক্ট করছো না, কারণ তুমি অলরেডি তন্দুরি হয়ে গেছো জ্বলছে, তার মাঝখানেই হঠাৎ ছিটে ফোটা বৃষ্টি এলো। আর এখন স্টুডিওয়ে আছে তাই বুঝতে পারছি না যে জোরে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না। তো এরকম একটা সিচুয়েশানে এটাই তো মনে আসবে, ফাটাফাটি, ইয়েস ফাটাফাটি। আর তার মাঝখানে একটু ফাটাফাটি খবর দিয়ে দিই, সেটা হলো মাঝারি থেকে, হ্যাঁ মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30-40 কিলোমিটার বেগে। এবং সেটা কোথায় কোথায় বলে দিই, বীরভূম মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে, এবং তার সঙ্গে একইভাবে 40-50 কিলোমিটার ঝোড়ো বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে হাওয়াও হবে 40-50 কিলোমিটার ঝোড়ো হাওয়া, এবং তার সঙ্গে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়, কোথায় বলে দিই, পূর্ব বর্ধমানে, পশ্চিম বর্ধমানে আগামী বেশ কিছু ঘন্টার মধ্যে। সো তোমরা যারা বাইরে রয়েছো প্লিজ সাবধানে থাকো, কারণ বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু বৃষ্টিতে উড়ে গেলে ভালো লাগবে না, মানে ঝোড়ো হাওয়ায় উড়ে গেলে ভালো লাগবে না।
6: যদি তাতে জ্বর বাঁধে তাহলে তো কিছু বলারই নেই। দেখো কিছু কিছু জ্বর কিন্তু বেশ ভালো, এই যেমন ধরো, হ্যাঁ এই যেমন ধরো এমন একটা বিকেল, যে বিকেলবেলাটা তুমি চাইছো, তুমি এক্সপেক্ট করছো যে ওরকম একটা ব্যাপার হবে, ভিগে ভিগে স্যার কোপে মায় তেরা ইন্তজার, মানে তুমি ভেজা ভেজা রাস্তায় কারোর অপেক্ষা করছিলে, তো সেই অপেক্ষাটা করছিলে কিন্তু তুমি বুঝতে পারছো না সে আসবে কি আসবে না, এই রাস্তা দিয়ে যাবে কি যাবে না, এরকম একটা ব্যাপার চলছে। মানে যদি একবার আসে, যদি একবার চোখে চোখটা পড়ে যায়, ও মাই গড, তখন তো এটাই হবে।
5: এইরকম

0: এটা জাগলো না কেন? আমি কি ডিফেক্টিভ?
1: না না, আছে জীবনে, এখনো অনেক বড় দেবারতি, জীবনে এখনো অনেক প্রেম আসার আছে। তুমি কি এত আশাহত হও কেন? উফ, আমার পাশে থাকো,
0: আমি আছি,
1: আমি আশা দেওয়ার জন্য আছি।
0: আমি বাংলা সিনেমার পাশে আছি, তোমার পাশে আছি,
1: প্লিজ প্লিজ আমার পাশেও থাকো। তা আমাদের পাশে আরও যারা আছে তাদের মধ্যে একজন এই মুহূর্তে কি বলছে, বঙ্কিম দাস বিষ্ণুপুর বীরভূম থেকে বলছে, শ্রেয়ারথী, ওয়াও
0: ওয়াও,
1: হ্যাশট্যাগ শ্রেয়ারথী, যখনই আমরা থাকবো এইটাই আমরা বলবো এবার। তোমার দাওয়াই নামটা আমরা একদম লিখে নিলাম মনের খাতায়। শ্রেয়ারথী দুই দিদি ভাইকে জানাই এই গরমে গরম কাঁচা আমের স্বাদের রসগোল্লার শুভেচ্ছা। প্রোগ্রাম খুব সুন্দর লাগছে আর তোমরা ফুচকার কথা বলছো শুনে মুখে জল এসে যাচ্ছে। আমাদের এখানে এখনো 10 টাকায় কি
0: কটা কটা
1: ছাপ, আচ্ছা দাঁড়ো, 10 টাকায় কটা বলেনি, বলেছে 26 দেয়, তারপর লিখেছে 30-40 টাকা নিলে দুটো, 10 টাকায় 26টা ফুচকা, তুমি কোথায় এই ডিটেল লোকেশনটা পাঠাও, ফুচকার ওখানে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি লোকেশনটা প্লিজ পাঠাও, এবং বলছে 30-40টা ফুচকা দেয় নাকি, মানে 30-40 টাকায় নাকি আরো বাড়তি ফুচকা দেয় এবং শেষেরটা স্পেশাল করে বানিয়ে দেয়। অর্থাৎ শেষেরটাই হচ্ছে একটু আলু, একটু ঘুগনি, একটু মিষ্টি চাটনি, একটু টক চাটনি, আর তার উপর দিয়ে নারকেল ছোলা, একটু মটর, আর তুমি যদি বলো একটু লেবু চেপে দেবে।
0: মানে এইরকম একটা খবর দেওয়ার পর আমি আমি আমি যাচ্ছি, তুমি ঠিকানাটা পাঠিয়ে দাও, জাস্ট এখানেই
1: পাঠিয়ে দাও,
0: আমি আর শ্রেয়া যাচ্ছি, এবার শোটা কে করবে, আমাদের চাকরি চলে যাবে।
1: আমরা, ও বাবা, আমরা আমরা মাল্টি ট্যালেন্টেড, আমরা মাল্টি টাস্কিং করতে পারি, আমরা শুধু মাল্টি ট্যালেন্টেড নই, মাল্টি টাস্কিংটা করতেও পারি। তো লোকে এটা গুলিয়ে ফেলে, মাল্টি ট্যালেন্টেড হলেই বোধ হয় মাল্টি টাস্কিং করতে পারি, এরকম ব্যাপার না। আমরা আমরা কিন্তু পারি, আমরা দুটোই পারি। তা আজকের ওয়েদারের যা অবস্থা দেখছি, সেই ওয়েদারে দেবারতী যে যে কথাগুলো বলে দিয়েছে তোমাদেরকে, সেইগুলো একটু মাথায় রাখো, মাথায় রেখে একটু মানে এমনভাবে রাস্তায় ঘাটে চলার চেষ্টা করো। কারণ দেখো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রচুর ইলেকট্রিক তারগুলো আছে। চেষ্টা করবে এই সময়তে সেই সমস্ত জায়গাতে না যেতে, যদি তুমি সেই সমস্ত জায়গাতে যাও তাহলে অনেক কিছু হওয়ার সম্ভাবনা। ইনফ্যাক্ট, যে সমস্ত জায়গায় প্রচুর গাছগাছালি রয়েছে সেই সমস্ত জায়গাতে চেষ্টা করো যাতে তুমি একটু সেফ থাকো, কারণ গাছ হঠাৎ করে যখন পড়ে যায় তখন খুবই সমস্যা হয়। তাই সেই রাস্তাগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখো, আর শেডের তলায় গিয়ে দাঁড়িও, এমন কোনো জায়গায় দাঁড়িও না যেখানে তোমার প্রবলেম হতে পারে। সো ব্যাগেজ, হাত আর রেনকোট এগুলো একটু ক্যারি করো।
0: একদমই তাই, তার সঙ্গে অবশ্যই 9903659992, মানে 9903659992 তে লিখে পাঠাও যে পুরোনো অ্যালবাম খুললেই এমন কোনো একটা ছবি নিশ্চয়ই তোমার কাছে আসে যেটা সেই সময় তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, মানে সেই সময় মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে, এবং সেই ছবির পিছনে নিশ্চয়ই কোনো মজার গল্প বা কোনো নস্টালজিক গল্প, ইমোশনাল গল্প থাকতেই পারে। সো সেই রকম কোনো স্পেশাল ছবি আছে কিনা এবং তার পিছনে কী গল্প রয়েছে লিখে পাঠাও 9903659992 তে। তোমার মেসেজ পড়ার জন্য কিন্তু আমরা
1: আমরা আমরা কোথায় ওয়েট করছি জানো?
0: কোথায়
1: বলছি শোনো, গানে গানে বলছি।

0: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
4: স্টুডিও ক্লকে এখন 4:56 হয়ে 4 সেকেন্ড, এবং সেকেন্ড টুকুস টুকুস টুকুস করে বেড়ে যাচ্ছে, এরকমভাবে ঘড়ি তো ঘোড়ার মতো এগিয়ে যায়। তবে আমরা কোথাও যাচ্ছি না, শ্রেয়া আর দেবারতী ক্যাফে কলকাতা নিয়ে 107 FM রেইনবোতে রয়েছি তোমারই সঙ্গে। আর তুমি আমাদের ফলো করছো নিশ্চয়ই আমাদের ইনস্টা হ্যান্ডেলে, 107 FM রেইনবো কলকাতা মানে ইনস্টা হ্যান্ডেল। আর তার সঙ্গে আমাদের নাম্বার, ম্যাজিক নাম্বার 9903655992, সেখানে লিখে পাঠাও তোমার পুরনো মানে অ্যালবামের পুরনো ছবির গল্প, যে ছবিটা দেখলেই তুমি নস্টালজিক হয়ে যাও বা কিছু একটা মনে পড়ে যায়, তার পিছনে একটা গল্প থাকে, সেটা লিখে পাঠাও এই সেম নাম্বার 9903655992।
5: আর আপাতত তোমার একটা মেসেজ পড়বো, পড়ে তারপরে আমরা তোমায় গান শুনিয়ে একেবারে নিউজ ব্রেকটা নিয়ে ফিরছি 5:02। 9903655992 এই নাম্বারে তুমি কিন্তু তোমার মেসেজ পাঠাতে থাকো। আর শাওন বারাসাত থেকে বলছে, আমার একটা পুরনো ছবি আছে, আমি তখন ওই 8-9 মাস বয়সী, আমার মা আমাকে কোলে নিয়ে ছবি তুলেছে আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। ওই ছবিটা দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ওটা আমি। যেমন মিষ্টি দেখতেছিলাম, হাসিটাও তেমন মিষ্টি, তারপর কার যে নজর লাগলো আর সব উল্টে গেল। ও মাই গড, নজর না লাগ যায়, আমরা একটু নজর দিলাম, বুঝতে পারছি কত মিষ্টি ছিলে। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো,
4: ফিট ঠিক 5:02।

কি সব বন্ধু আমার পথে হয় হন্যে, আর এদিকে বাড়ির লোকেরা তো খুব ব্যস্ত পাঠাবার জন্যে, কিন্তু চাইলেই তো যাচ্ছি না, কদিন এখনো আছি।

কন্ডাক্টর আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশে জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি জানান, নদীগুলির একে অপরের সঙ্গে যুক্ত করার, আন্তঃরাজ্য নদীগুলির সংযুক্তিকরণ, নমামি গঙ্গের মতন গুরুত্বপূর্ণ প্রকল্প সহ একাধিক বিষয়ে তিনি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলার তীব্র নিন্দা জানান। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানে 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি উল্লেখ করেন, গত 1 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময় মতন স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন যে রাজ্যের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ রাজ্যের অন্যতম শিল্প ও কৃষি প্রধান কেন্দ্র কোলাঘাটে সাংবাদিকদের মুখোমুখি একথা তিনি জানান। কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পগুলির সঙ্গে রাজ্যের সুসংহত সমন্বয়ের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য একটি বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মার্গভাতা সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে মঞ্চের আহ্বায়ক

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা তুমি শুনছো, আর তোমার সঙ্গে রয়েছে আমি আরজে শ্রেয়া এবং আরজে দেবারতি, আর আমরা দুজন মিলে তোমাকে এখন যেটা বলবো, ঘড়ির কাঁটায় 5:12 হয়ে গিয়েছে এবং আমরা অপেক্ষায় রয়েছি তোমার মেসেজের। তোমাকে আজকে জিজ্ঞাসা করেছিলাম যে এই দেখো, আমাদের এখন তো মোবাইল ফোনেই ফটো শটো আমরা তুলি, কিন্তু একটা সময় ছিল যখন শুধুমাত্র ক্যামেরাতেই ফটো তোলা যেত এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো এরকম কিছু অ্যালবাম এখনও পর্যন্ত রয়েছে, এখনও কেন থাকবে ওটা, এবং সেই অ্যালবামে অনেক কিছু মানে এমন কিছু মেমোরি আছে, মানে সেখানে বেশ কিছু ফটোজ রয়েছে যার সঙ্গে আমাদের ভীষণ ভীষণ কাছের কিছু মেমোরি জড়িয়ে আছে। সেইগুলো আমরা যখন মনে করি বা সেগুলো মনে পড়লে আমাদের খুব অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো রাগ, কখনো হাসি পেয়ে যায় প্রচণ্ড, এইরকম কিছু হয়। তো তোমার কি এরকম কোনো মেমোরি আছে? ওই ওই পুরনো ফটো অ্যালবামটা খুললেই একেবারে ঝরঝর করে পড়ে আছে, মানে একেবারে ঠিক ঝর্ণার জল যেমন করে পড়ে, ঠিক ওইভাবেই যেন সেই মেমোরিগুলো একেবারে ঝরঝর করে পড়ে। তো সেরকম কিছু যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তোমাকে বলেছিলাম আমাদের জানাতে 9903653992 এই নাম্বারে, আর তুমি আমাদেরকে অনেক কিছু জানিয়েছো। তো আমরা কি একটা মেসেজ পড়বো? দেবো
5: অবশ্যই অবশ্যই, একটা পড়ে ফেলি।
4: ওকে, শুভ বিকেল দিদি। আমি খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছি ক্যামেরার দিকে, প্রথম দেখেছিলাম অত বড় একটা যন্ত্র, একটু অবাক তো হবই। রজত বিশ্বাস নদিয়া থেকে।
5: একদমই তাই, এবং এরকম আরো একটা ছবি আমার রয়েছে যেটা পরে বলবো, তবে এখন একটা খবর দি বুঝলে তো, ভালো খবর দি, সেটা হলো বর্ষার খবর দিচ্ছে গো, ভালো করে শুনে না। বেসিক্যালি বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, গোটা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় পৌঁছে গেছে। ইয়াস, আজ মানে 9 জুন শিলিগুড়ির উপর দিয়ে যাচ্ছে এবং আগামী 4-5 দিনের মধ্যে বর্ষা আরও এগিয়ে যাবে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বাকি অংশ এবং গোটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ছত্তিশগড়ের দিকে আরও কিছুটা এগোবার জন্য আবহাওয়া একদম অনুকূল। পূর্ব উত্তরপ্রদেশ মানে ইস্ট উত্তরপ্রদেশ এবং তার আশেপাশের আকাশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে আছে। পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার ও উত্তরবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, এর ফলে এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমের আকাশের উপরে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যে নিম্নচাপ রেখাটা ছিল সেটা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল হয়ে গেছে। ওভারঅল বলতে গেলে উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা ঢুকে পড়েছে এবং আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণ ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সহ পূর্ব ভারতের বাকি অংশ বর্ষা আরও ছড়িয়ে পড়বে, সাথে উত্তরপ্রদেশ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আর বৃষ্টি এলেই আমরা যেটা করছি, মানে বিশেষত আমি যেটা করছি, সেটা হলো যে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ছি আর মা পিছনে চিৎকার, বৃষ্টি তো ভেজিস না, ঠান্ডাটা লেগে যাবে তো। এই বৃষ্টি তো ভেজার জন্যই তো বৃষ্টিটা আসছে, নইলে আসতোই না, আমার জন্যই আসছে।
4: আজকে যেমন করে দেবারতি, আজকে যদি বৃষ্টি আসে না আমরা কিন্তু ভিজবই,
5: ভিজবই, আর তার সঙ্গে ভেজাবো গানে গানে, কারণ ইন্দি পপ প্লেলিস্টে এবার থাকছে শুভা মুদকলের আপকে সাবন, বর্ষা এসে গেছে, সেলিব্রেশন তো বনতা হ্যায় বস।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, স্টুডিও ক্লক এখন 5:20 হয়ে 55 সেকেন্ড। আজ শ্রেয়া আর দেবারতী রয়েছি ক্যাফে কলকাতায়। তোমার বিকেলটাকে

0: জাস্ট জমিয়ে দেওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছি অলরেডি। যারা 4:2 থেকে একদম রয়েছে সঙ্গে ইটুলির মতো, তারা তো বুঝেই গেছো ফুল অন এনার্জি।
1: আর কিছু ছিল না তুলনা দেওয়ার?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তুলনা দেওয়ার আর কিছু ছিল না।
0: ইটুলি ও আচ্ছা, এর থেকে মিষ্টি আর কি হতে পারে? আজকে পুরোপুরি মানে বেশ অফ দ্য ট্র্যাক তুলনা চলছে, তাই না? আর তার সঙ্গে প্রচুর মিষ্টি মিষ্টি মেসেজ আসছে, কারণ জিজ্ঞাসা করেছে এই যে ধরো আমাদের পুরনো অ্যালবাম খুললেই মাঝে মাঝে আমরা এমন কিছু ছবি পেয়ে যাই যেটা আর কি আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যায়, সেই ছবির গল্প মনে পড়ে যায়, সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। সো সেরকম যদি কোনো ছবি থেকে থাকে এবং তার সঙ্গে রিলেটেড কোনো গল্প থেকে থাকে সেটা লিখে পাঠাও 9903653992 চটপট মেসেজ করো, আর খুব একটা বেশি সময় নেই মেসেজ করার। আর মেসেজগুলো পড়ে দিই, যে শ্রেয়ার অথি দুই দিদিভাইকে জানাই এই গরমে গরম কাঁচা আমের স্বাদের রসগোল্লা শুভে, যেটা মনে আমরা পড়েছি অলরেডি। ওকে ফাইন, নো প্রবলেম, পরেরটা পড়ে ফেলি। ও মাই গড, এটা বড় এসছে মেসেজটা। ওকে, শুভ সন্ধ্যা দুই সুন্দরী আছে। শুরু করলে বৃষ্টি দিয়ে আর তারপর চলে গেলে ফুচকাতে, আহা সেই সব যৌবনের বৃষ্টির মধ্যে ফুচকাওয়ালার ছাতার জল থেকে টক জলের সঙ্গে মিশে যেত।
1: কি হচ্ছে এটা? হ্যাঁ
0: আমি যদিও 2 টাকায় 5টা ফুচকা খেয়েছি, দেখেছো 2 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়।
1: তারপর আগে
0: এবার তোমাদের ছবির বিষয়ে বলি, যদিও সেটা ছোটবেলার না, আমার প্রিয় বন্ধু তখন চাকরি পেয়ে ওর কোয়ার্টারে থাকতে শুরু করেছে, আমি গেছি একদিন বেশ কয়েক বছর বাদে দেখা। সেই রকম সময় একদিন রাতে ও যখন নিজে রান্না করছে, আমি রান্নায় সাহায্য করতে করতে গ্যাস সিলিন্ডারের উপর যেটা দিয়ে রান্না হচ্ছে আর কি বসে এমন একটা কাজ করেছিলাম যা থেকে গোটা বাড়ি উড়ে যেত। ও মাই গড, আর সে এমন এক মানুষ আমায় বাধা না দিয়ে ছবি তুলে রেখেছিল, ভালো হয়েছে ছবিটা তুলেছিল, আমাদের পরের প্রজন্মের বাচ্চাদের দেখাতে পারবো। এই দেখ এই দিন আমরা হাওয়া হয়ে যাচ্ছিলাম। ইতি থাক, নাম বললে সেই প্রেমিকারা তাদের বর্তমান স্বামীদের দিয়ে আমায় মার খাওয়াবে। এইরকম আগুনমুখী কাজকর্ম আপনি একটু যদি না করেন তাহলে ভালোই হয়।
1: ঠিক, এবারে আগুনে একটু ছাই ঢেলে দেব।
0: দাও দাও,
1: কেমন করে দেব?
0: কিরকম?
1: এই যেমন ধরো আমরা বিভিন্ন মন্দিরে যাই, সেইসব মন্দিরের আশেপাশে দেখবে ওই তুমি যে ফুল দিয়ে পুজো দিলে, তারপর ধূপকাঠি এই সমস্ত থাকে, ফুল মালা যা কিছু হয় সেগুলো দেখবে এক জায়গায় কন্টিনিউয়াসলি পড়তে থাকে এবং জমা হতে থাকে, পুরো একটা বড় ডিবি হয়ে যায়।
0: ঠিক,
1: এবার কি হয় সেগুলো দিয়ে কি করে মানুষ?
0: আমি তো জানি না, পচে যায় আই থিঙ্ক।
1: অবশ্যই, এবং হয়তো সেটা কোনো গাছের গোড়ায় গিয়ে ফেলে দেয়, মোট কথা সার হয়ে যায়, এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটে। কিছু জিনিস একেবারেই নষ্ট হয় কিন্তু সেগুলো কাজে লাগানোই যেত। তাই এবার সরকার একটা পরিকল্পনা করেছে,
0: কিরকম
1: যে ওই যে মন্দিরের ধারে যেগুলো জমা হচ্ছে, ধূপকাঠির ছাই বলো, ফুল মালা যা কিছু রয়েছে, সেই সব কিছুর থেকে মোটামুটি এক ফিল্টার করে নিয়ে সেখান থেকেই তৈরি হবে আবার রিসাইকেল করে নিয়ে ধূপকাঠি।
0: বা, এ তো অসাধারণ আইডিয়া
1: একদম। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা দারুণ আইডিয়া, সেটা হলো এর জন্য 15 জন মহিলার কর্মসংস্থান হবে এই কাজটাতে, এবং বিভিন্ন মন্দির সেগুলো উল্লেখ করা হয়েছে, তার মধ্যে যেমন তারাপীঠের মন্দির তো রয়েছেই, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং বিরাট বড় একটা তীর্থস্থান। প্রতি বছর কেন, সারা মানে বছরের প্রতিটা মাসেই এখানে বোধ হয় মোটামুটি ভিড় একটা থাকেই। তো এইরকম সমস্ত জায়গাগুলোতে 15 জন মহিলার টোটাল কর্মসংস্থান হচ্ছে, প্লাস ওই বর্জ্য পদার্থগুলোকে রিসাইকেল করে নিয়ে ধূপকাঠি তৈরি হবে।
0: এটা সত্যি বলতে গেলে একটা রেভলিউশন, এই যে রিসাইক্লিং করে আবার সমাজে ফিরিয়ে নিয়ে আসা এবং সেই একটা কাজে মানে ধূপকাঠিটাকে আবার ইউজ করা হবে, তার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। হ্যাটস অফ, এই আইডিয়াটা যেন প্লিজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং তার সঙ্গে অরিজিৎ সিং আর সচিন জিগারকে আমি যেন দেখতে পাচ্ছি চোখের সামনে।
1: হ্যাঁ ঠিক আছে, তুমি যখন দেখতে পাচ্ছ তখন তোমার চোখ এড়ায় কার সাধ্যি। শুনতে থাকো 107 FM রেইনবো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। ইয়েস, এইটা বলে টুইনিং, টুইনিং বলে কি? ইয়েস,
2: এইটা শ্রেয়া দেবরতি থাকলে এটা হবে না তো কি হবে? কিন্তু আমরা যেটা করব, আমরা তোমায় বলেছিলাম যে তোমার সেই যে পুরনো অ্যালবাম, সেই পুরনো অ্যালবামের মধ্যে যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। তুমি কি শেয়ার করেছো?
1: ইয়েস, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছে, দেবরতি এন্ড শ্রেয়া, গুড ইভিনিং। গুড ইভিনিং। সানরাইজ সানসেটের সময় পুরীর সি বিচে তোলা আমার বাবা মার ফটো আজও আমার চোখের সামনে ভাসে। এই স্মৃতি নিয়ে এগিয়ে চলেছি, কি মিষ্টি সত্যি এই স্মৃতিগুলো, সত্যি চিরকাল মনে থেকে যায়। হাই শ্রেয়াদি, দেবরতিদি, হাই। নস্টালজিক হয়ে যায়। আকাশমণির কিছু আর্জের সাথে আমি কিছু ছবি তুলেছিলাম, ওই অ্যালবাম উল্টে যখন দেখি, আচ্ছা, অমিত রায়, সোহিনীদি, ঝুমুরদি, সঞ্জয় দা, প্রযুক্তিদির সাথে ছবিগুলো, তখন এরা নিয়মিত রেইনবোতে অনুষ্ঠান করত। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, এবং তারা কিন্তু এখনো
2: করছে। আর আমরা একটা কাজ করব, এখন তোমাদের জন্য একটা দারুণ গান তো আছেই, আর তার আগে একটু সময় আমরা নিচ্ছি, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ হ্যাঁ, মুঝে তো তোরি লত লাগ গই, বহুত দিন সেই মুঝে তেরি লত লাগ গই, মানে তোমার নেশা তো অবশ্যই আমাদের আরজেদের একদম লেগেই রয়েছে। কারণ একটাই কথা, তুমি থাকলে আমরা আছি, তুমি নেই তো আমরা কোথায়, আমরা কোথায়। এই যে এত ভালোবাসা, এত ভালোবাসা কিন্তু তুমি 107 FM রেইনবোতেই পাবে। আর এখন চলছে ক্যাফে কলকাতা, রয়েছে শ্রেয়া।

0: সঙ্গে দেবারতি। আর ক্যাফে কলকাতায় যে মেসেজ, সেই মেসেজগুলো এবার পড়ি, নইলে এবার
1: পড়ে ভালো, পড়ে ভালো
0: বকা খাবো, বুঝতে পেরেছো তো? আর সন্ধ্যাবেলা ফুচকা বাদে আমি বকা খেতে ভালো
1: না, একদম না, আমরা সন্ধ্যাবেলা ফুচকাটাই খাবো। আর এখন তোমার মেসেজ পড়বো।
0: রূপকুমার হাওড়া থেকে লিখেছে, অ্যালবামের পাতার পাতার সাদা কালো ছবি, চোখে কাজল কপালে কাজল, আমি যেন নাড়ু গোপাল মাটির ঘরে বেবি। রূপকুমার হাওড়া থেকে মিষ্টি লিখেছে ব্যাপারটা, খুব সুন্দর।
1: এইটা শুনে কিন্তু আমাদেরও ছোটবেলা সেই কাজল পড়া ছবিগুলো মনে পড়ছে, একটা কপালে আর একটা সাইডে একটা দেওয়া হতো, কিন্তু ওটা ওটা আমি খুব অপছন্দ, আমি ছোটবেলা থেকে এইসব ব্যাপারে প্রচন্ড পাকামো মারতাম এবং আমি খুব অপছন্দ করতাম, সাইডে কাজল দিলে আমি মুছে দিতাম।
0: বাবা, এই ইন্ডিপেন্ডেন্টটা দু মাসের শিশুর কত চয়েস
1: নয়, একটু আমাকে অত বড় করে কাজল দেওয়া হতো না, ছোট করেই দেওয়া হতো, কিন্তু যেটা হলো সেটা হলো যখন একটু বড় হতে শিখলাম, মানে শিখলাম বলছি এনিওয়ে, একটু বড় হলাম, একটু বড় হওয়ার পর আমি বুঝলাম যে কাজলটা এই এই যে আমাদেরকে বোকা মানি কপালে লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা কপালের জিনিস, এটা চোখের জিনিস, কারণ আমার মাকে চোখে লাগাতে দেখতাম। তারপরে মানে আমার ব্যাপারটা হচ্ছে আমাকেও চোখে লাগিয়ে দাও, কেন এখানে কপালে লাগাবো, আমি কাজলের টিপার পড়তাম না একটু বোঝার পর।
0: মানে এই বোঝদার বাচ্চাদের এই একটা সমস্যা। আমি আপাতত আগের দিন একটা বাচ্চাকে দেখলাম কপালে একটা এত বড় টিপ, আমি হরর ফিল্মের বাচ্চা ভেবেছিলাম, তারপর দেখলাম না, সাধারণ জীবনের একটা বাচ্চা।
1: না, আমাকে আমাকে অত বড় আর আমাকে মানে টিপ পরানো যেত না, এটা একটা বড় সমস্যা, আমি এখনো পর্যন্ত আমাকে সেটাই হয়।
0: তোমাকে টিপ পরানো যাক না যাক, এবার সরস্বতী পুজোয় যাবো। এবার আমি অনেক বছর আগে সরস্বতী পুজোয় অনেক বছর আগে সরস্বতী পুজোয় বান্ধবীর সাথে একটা ফটো তুলেছিলাম স্টুডিওতে, ওটা এখন মাঝে মধ্যে লুকিয়ে দেখি, তার সঙ্গে এখন যোগাযোগ নেই, বউ দেখতে পারলে প্রচুর মারবে, এই কারণে লুকিয়ে লুকিয়ে দেখি, খুব ভালো লাগে। আমার কোন জায়গায় লুকিয়ে রাখি, মানে আমি আবার কোন জায়গায় লুকিয়ে রাখি, নামটা বললাম না, ভালো থাকবেন। এইভাবে
1: ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনলাম, জানলাম, বুঝলাম,
0: সবাইকে জানিয়ে দিলাম,
1: আনন্দও পেলাম।
0: আচ্ছা, রিন্টু লিখেছে নিউ আলিপুর থেকে, ছোটবেলার অ্যালবামে এমন অনেক ছবি ছিল যেটার সাথে আজকের আমি কোনো তুলনা হয় না, মানুষ বলুন কুকুর বিড়ালও অন্য প্রাণীদের ছোট বয়সে সুন্দর দেখায়, তেমনি সেই বয়সের আদর ভালোবাসা বেশি পাওয়া যেত, বড় হওয়ার কেমন যেন সব বড় হওয়ায় কেমন যেন সব ফিকে হয়ে যায়, মাঝে মাঝে ভাবি কেমন মজা হতো যদি বড়ই আর না হতাম। রিন্টু লিখেছে নিউ আলিপুর থেকে। আর কি করবে রিন্টু, আমরাও বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি প্রায়, এখন মনে হয় কেন যে বড় হলাম।
1: দেবারতি না, দেবারতি খালি বুড়ো হতে চায় কেন আমি বুঝতে পারি না, আমি বলছি আমাদের উল্টো কাউন্টিং শুরু হচ্ছে মোটামুটি, তুমি যখন দেখবে 50-এর কাছাকাছি যাচ্ছে মানুষ, তখন কিন্তু মানুষ প্রচন্ড সিরিয়াস হয়ে যায় নিজের ব্যাপারে,
0: এত
1: তাই আমরা এখন খুব সিরিয়াস হয়ে একটা কাজ করব,
0: সিরিয়াস হয়ে আমরা একটু নাচবো, তুমি কি আমাদের সঙ্গে নাচবে? আমরা ওরকম নাচি, তুমিও আমাদের সঙ্গে নাচো, একটু নাচানাচি হোক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: বেশি কিছু কাটাকুটি করবো না, একটু ছড়া কাটবো, একটু সামান্য ছড়া কাটবো,
3: কেটে ফেলো,
2: কেটে ফেলি, চটপট কেটে ফেলি ছড়া কাটিংটা। তোমাকে বলে দিই যে আজকে মানে এই যে ছড়া কাটিং বিষয়টা আগে বলে দিই যারা নিউ লিসেনার তাদের জন্য,

0: যে আমরা দুটো লাইন দিই আর সেই দুটো লাইনের পর তোমাকে আরও দুটোকে চারটে লাইন অ্যাড করতে হবে, সেইটা লিখে পাঠাতে হবে 9903653992 তে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে। সো এইবারে এটা ছড়া কাটিংয়ের যে আমাদের দুটো লাইন সেটা বলে দিই। 5 মিনিটে আসছি বলে কাটলো আস্তবেলা, 5 মিনিটে আসছি বলে কাটলো আস্তবেলা। এর পরে তোমাকে দু আরো
1: তোমাদের সঙ্গেই তো সবকিছু চলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা চলবে সেটা হলো আমরা ইনস্টা লাইভে আসছি তোমার জন্য, তোমার সঙ্গে শুনতে থাকো 3 কে 3 দারুণ দারুণ 3টে গান, আর তারপর একেবারে নিউজ ব্রেক নিয়ে ফিরবো 5টা না 6টা 2তে।
0: হ্যাঁ, আর তার সঙ্গে বলে দিয়েছি আমাদের ইনস্টা হ্যান্ডেলটা কি 107 FM রেইনবো কলকাতা, আমাদের ইনস্টা হ্যান্ডেল। এখনই লাইভে আসছি
2: FM রেইনবোতে 3 কে

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

ইয়েস, গানটা চলছে আর তার সঙ্গে আমাদের সঙ্গে মানে দেবারতী আর শ্রেয়ার সঙ্গে আড্ডাও চলছে। তুমি শুনতে থাকো 107 FM রেনবোতে ক্যাফে কলকাতা, শ্রেয়া দেবারতীর সঙ্গে এই গান, আর তারপর একটা ছোট্ট নিউজ ব্রেকের পর ঠিক 6টা 2 মিনিটে ফিরছি, স্টে টিউনড।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। জলপাইগুড়ি সার্কিট হাউসে আজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য প্রত্যেক মহিলাকে একটি করে ফর্ম আনতে হবে না, একই পরিবারের জন্য একটি ফর্ম ফিল আপ করলেই হবে। ওই ফর্মে ওই পরিবারের ননদ বৌদি সকলে ফিল আপ করে পাঠিয়ে দিতে পারবেন। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজিতে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পর চা শ্রমিকদের জন্য শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু করা হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য মোট 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্পের পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনাগুলিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, নদীগুলির একে অপরের সঙ্গে যুক্ত করার, আন্তঃরাজ্য নদীগুলির সংযুক্তিকরণ, নমামি গঙ্গের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: ঝিকি ঝাকি জং, ঝিকি ঝাকি জং, ঘি জং, ঘি জং রে, ঝিকি ঝাকি জং, ঝিকি ঝাকি জং, ঘি জং, ঘি জং রে, ঝিকি ঝাকি জং, ঝিকি ঝাকি জং, ঘি জং, ঘি জং রে।

0: তো আমাদের ভাইবটা এখন এরকমই চলছে বুঝলে তো। এখন ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে তুমি শুনছো আমাদের শ্রেয়া দেওয়ারতি একেবারে জিগিজা গিজাং করতে করতে করতে করতে একদম তোমার ঘরের জানলা দিয়ে চলে এসেছে। জানি অনেকক্ষণ আগেই এসেছে, কিন্তু তুমি এখন কি করছো সেটাও তো আমাদের জানা দরকার, কারণ তোমাকে আমরা এখন এমন কিছু সেলিব্রেশনের গল্প বলবো, তাই তো দেবারতি?
1: ইয়েস, আজকে যদি তোমার বার্থডে হয় তার জন্যই বার্থডে স্পেশাল আমার শেপার।

0: Yes, তোমার যদি বার্থডে হয় তাহলে তোমাকে প্রথমেই জানাই হ্যাপি বার্থডে। কেক কাটো, পায়েস খাও, আর পারলে একবারই পাঠিয়ে দাও, বড্ড খিদে পেয়েছে। মানে বুঝতেই পারছো তো, সেই চারটে
1: বিরিয়ানিটা কেন বাদ যাবে? পায়েস, কেক, বিরিয়ানিটাও তো ইম্পর্টেন্ট।
0: মানে সবসময় অয়েলি ফুড এই ভদ্রমহিলা চাই চাই, এ ভদ্রমহিলা বেরোতে পারে না এর বাইরে। আর আপাতত এই যে ধরো,
1: কিন্তু বার্থডেটা কাদের?
0: ইয়েস, বার্থডেটা কার আজকে? তুমি জানো তুমি কার সঙ্গে তোমার বার্থডে শেয়ার করছো? এমন দুই সুন্দরী মহিলার সঙ্গে বার্থডে শেয়ার করছো যারা আর কি আহা রূপে লক্ষ্মী গুপে।
1: একজন হচ্ছে সোনম কাপুর আর একজন হচ্ছে অমিশা ব্যাটল। এবং সোনম কাপুর মানে সেই সাওয়ারিয়া, সেই নীল সবুজ ওই রঙের মধ্যে দিয়ে সে একটা ওড়না মাথায় টেনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর অমিশা ব্যাটল মানে একটাই, যত সিনেমাই করে থাকুক আমরা একটাই জানি কি জানি,
0: হোনা প্যার। ইয়েস, মানে বেসিক্যালি আমরা গাইলে তোমরা রেডিও সেটটা বন্ধ করে দেবে, তাই আমরা চুপ করে গেলাম। তবে আজকে সোনম কাপুর আর অমিশা প্যাটেল দুজনেরই জন্মদিন, এবং দুজনকেই জানাই আমাদের গোটা রেনবো পরিবারের তরফ থেকে হ্যাপি বার্থডে। ওরা তো আমাদের কেক পাঠাবে না, তাই আমরা বললাম না। তবে যেটা
1: পাঠাবে না তো কি আছে, আমাদের উইশটা গ্রহণ করে নিয়ে আমাদেরকে তো থ্যাংক ইউ জানাবে।
0: ইয়েস, এই থ্যাংক ইউ
1: সেটা তো করবে,
0: আর তার সঙ্গে গিফট টিফট পেলে বলো কি গিফট পাচ্ছো।
1: হ্যাঁ, তোমরা যদি কেউ আজকে তোমাদের বার্থডে লেগে থাকে, তোমাদের কি গিফট পাচ্ছ, কি করলে সেটাও আমাদেরকে একটু জানাতে পারো। তবে আপাতত আমরা যেটা করব, এই যে এই দুজন যে সুন্দরী মহিলা যাদের আজকে বার্থডে, তো সেটাই সেলিব্রেট করব একদম পরপর তাদের সিনেমার দুটো গান ব্যাক টু ব্যাক ফিরছি। আর পর শ্রেয়া আর দেবারতী 107 FM ইন রেনবোতে ক্যাফে কলকাতা নিয়ে।
2: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: কাটাকুটি আমরা করি সাহিত্যে আর ছড়ায়, তাই তো 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায় করছি একটু ছড়া কাটিং এর বড়াই। মিলাতে গিয়ে টানতে হলো,
3: চলানোর চেষ্টা তো করে গেছি, এটাই হচ্ছে কথা।
2: হ্যাঁ, চেষ্টার মূল্য
3: করতে থাকি, আমাদের চেষ্টার কোনো অন্ত নেই। ঠিক যেমন করে তুমি চেষ্টা করো আমাদের কাছে পৌঁছতে, আমরাও চেষ্টা করি তোমার কাছে পৌঁছতে, তাই তোমার ছড়াগুলো পড়বো এবার।
2: ইয়েস, তোমাকে ছড়া দিয়েছিলাম যে 5 মিনিটে আসবো বলে, কাটলো সারা বেলা। এরপর বলেছিলাম 2-4 লাইন ম্যাক্সিমাম লিখে পাঠাও 9903653992 একদম লিখেছো তুমি। 5 মিনিটে আসবো বলে কাটলো সারা বেলা, পুকুর পাড়ে জাম গাছেতে ইট মারছে। এরপরে ওয়ারটা আমি বলতে পারবো না, দুঃখিত। ওকে, তোমার মেসেজ, হ্যাঁ আমি নামটা বলতে ভুলে গেলাম না, সরি, দুঃখিত, এটা আজকাল মাঝে মধ্যেই হচ্ছে। মেসেজটা ও নাম লেখেনি, ফাইন, আমি আমার জায়গা ঠিক আছি। ওকে, 5 মিনিটে আসবো বলে কাটলো সারা বেলা, মেলায় যাব ভেবে যাওয়া হলো না মেলা, ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে সুমিত সেন। বা, এইভাবেই তো মেলা মিস হয়ে যায়, আমি বুঝতে পারি মেলা কাজ পড়ে থাকে। ওকে, 5 মিনিটে আসছি বলে কাটলো আস্ত বেলা, তার খোঁজে শুরু করবে গোয়েন্দা তার খেলা। এটি এক বকশি। আচ্ছা, বেশ বেশ বেশ, তারপরেরটা।
3: গুড ইভিনিং দিদি ভাই, আজকে ছড়া কাটিং 5 মিনিটে আসছে বলে কাটলো সারা বেলা, ও ডাক দিয়ে বলল ফুরোয় নাকি খেলা, ঘড়ির কাছে টিক টিক বেলা যে যায় বয়ে, তোমার দেখা নাই তো আর শূন্য হৃদয় লয়ে। মাই গড, বিষ্ণুপুর থেকে, আরে বঙ্কিম দাস, বিষ্ণুপুর, তুমি কি করছো বস, তুমি কি করছো বলো তো, এক্সেলেন্ট,
2: ফাটাফাটি, তুমিও তোমার শিল্পকর্ম একদম প্রদর্শন করে ফেলো। আচ্ছা,
3: আরো আছে,
2: আরো আছে, ওকে,
3: দেবারতি, ছড়া কাটিং, শ্রেয়া, ঠিক আছে, এটা হচ্ছে হেডিং।
2: ওকে,
3: তারপর লিখেছে, 5 মিনিটে আসছে বলে কাটলো আস্ত বেলা, সময় হলে আমিও বোঝাবো দেরি করার কি যে ঠেলা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছে। আরো আরো আছে, আরো
2: আর কত ঠেলা দিবা।
3: 5 মিনিটে আসবো বলে কাটলো সারা বেলা, কথা দিয়ে রাখলো না, এ তোমার কেমন তড়ো হেলা খেলা। ও মাই গড, শাওন লিখেছে বারাসাত থেকে, কে কে কে, নামটা বলো একবার, নামটা বলো, কে কে তোমাকে এত দুঃখ দিয়েছে। দাঁড়াও, এখন আমাদের মেসেজ শেষ হয়েছে,
2: আরো আছে, আরো আছে। ওকে, আরো মেসেজ করতে থাকো, এক্ষুনি সব পড়ে দিলে তো হয়েই গেল, আমরা তো আবার আসবো রে বাবা। আর আপাতত যেটা বলার সেটা হলো, আমরা লাইভ গিয়েছিলাম 107 FM রেইনবো কলকাতায়, এবং সেখানে লাইভে আজকে আমি একটি নতুন বার্তা পেলাম। আমার সঙ্গে আজকে আসলে শো করছিলাম আমি দেবারতীর সঙ্গে, শ্রেয়া ভুল হয়ে গেছে, আজকে শো হচ্ছে অ্যাকচুয়ালি আমি শো করছি দেবারতীর সঙ্গে মিমি চক্রবর্তী। অ্যাকচুয়ালি কেন বললাম কথাটা, কারণ লাইভে এতবার এতজন বলে

0: হচ্ছে যে দিদি তোমাকে পুরো মিমি চক্রবর্তীর মতো দেখতে। তো আজকে আমার ওই কথাটা শুনে একটা গান মনে পড়ে গেল।
1: হ্যাঁ বুনছি কি এরকম হতে পারে কোন একদিন মিমি চক্রবর্তীকে বললো আরে তোমাকে আরজে শ্রেয়ার মতো দেখতে, কে বলতে পারে,
0: হতেই পারে।
1: তোমার গান তো মনে পড়েছে বুঝলাম, কিন্তু তোমার গানের আগে একটা মেসেজ না পড়ে পারছি না, একটা ইনভিটেশন পেয়েছি।
0: আমিও যাবো।
1: আর এইরকম ইনভিটেশন একজনই দেয়, সেটা হলো অ্যান্ডি। সে বলছে যে কালকেও তুমি ছিলে ক্যাফে কলকাতায়, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো, আজকেও হাসি থামাতে পারছি না। আচ্ছা বেহালায় আমাকে ইনভাইট করেছে ফুচকা আর বিরিয়ানি খাওয়ানোর জন্য এবং বলেছে যে হাজির থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা খেতে ভালোবাসি বলে এইটা নিয়ে হাজির থাকবে, খাওয়াবে। দেবারতি কেউ নিয়ে
0: যাবো? না না না, আমার নিমন্ত্রণ আসেনি, যখন আমি যাবো না। আমি আপাতত মিমি চক্রবর্তী বলেছে, আমার পাশে মিমি চক্রবর্তী বসে শো করছে।
1: আমরা পা বাড়িয়েছি নাচতে নাচতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: 5 মিনিটে আসবো বলে কাটলো সারা বেলা, হৃদয়ের এই পারিজাত সুরে। আচ্ছা, শুধুই ফুলের মেলা, জল তরঙ্গে ঢেউ উঠল, এই তো আবেশ খেলা। পায়েল ব্যানার্জি লিখেছে বেলগুড়িয়া থেকে, থ্যাংক ইউ পায়েল। তুমি মোটামুটি শেষে একেবারে এমন এমন কিছু এগুলো রেখে দিই আমরা শেষের জন্য, না আরও কিছু মেসেজ রয়েছে, একটা দুটো আমরা একটু পরে পড়ে দেওয়ার চেষ্টা করছি। 5 মিনিটে আসবো বলে কাটলো সারা বেলা, কথা দিয়ে রাখলো না কথা, এ তোমার কেমন তোর ছড়া
3: কে লিখেছে?
2: শাওন আবার লিখেছো? আচ্ছা, কারেকশন করে লিখেছো নাকি?

0: সন্ধ্যাবেলা আসছে বলে 5 মিনিটে কাটলো সারা বেলা, ভুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মেতে গেলাম ফুটবল খেলায়। মাধাই দাস লিখেছে বড় বসবার থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 5 মিনিটে আসবে বলে কাটলো সারা বেলা, বেলা শেষে জমে গেছে ক্যাফে কলকাতার আড্ডা খেলা। ও
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে খেলা জমে উঠেছিল, মানে আমি বলছি ক্যাফে কলকাতা শ্রেয়া আর দেবারতির সঙ্গে, সেটা এবারে শেষ হবে। বাট এন্টারটেনমেন্ট কোথাও শেষ হবে না। আর এখন তোমার জন্য থাকছে নিউ টিউনে এমন একটা গান, যে গানটা অ্যাকচুয়ালি ফুল পিসিও এডওয়ার্ড থেকে একদম নতুন গান তোমার জন্য থাকছে। আর এই গানটার পরেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি।
0: হ্যাঁ, আমরা বিদায় যখন নিচ্ছি তাহলে একেবারে বিদায়টা জানিয়ে যাই শ্রেয়া দেবারতি, তোমার জন্য, তোমার সঙ্গে আবারও আবারও কখনো না কখনো ক্যাফে কলকাতা হোক কিংবা যেই অনুষ্ঠানেই হোক না কেন আমরা চেষ্টা করবো আসতে। আর হ্যাঁ, আমরা তখনই আসবো যদি তোমরা চাও, যদি তোমরা বারবার করে বলো শ্রেয়া দেবারতিকে একসঙ্গে চাই, তাহলে তো আমরা আসবোই। চলো আজকের মতো বাই বাই
1: বাই বাই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। সেই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি জানান, নদীগুলির একে অপরের সঙ্গে যুক্ত করার, আন্তঃরাজ্য নদীগুলির সংযুক্তিকরণ, নমামি গঙ্গের মতন গুরুত্বপূর্ণ প্রকল্প সহ একাধিক বিষয়ে তিনি পর্যালোচনা করেছেন। জল সংরক্ষণে জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগের বিষয়েও তিনি গুরুত্ব দেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির বার্তা নিয়ে আসা পুরী সাংসদ সম্বিত পাত্রের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়ারদের সম্বর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার মোট 134 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা দেওয়া হয়। জজিলা টানেল সড়ক প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিবার্গে জজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গটি উন্মুক্ত করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

দীঘা জগ আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। দীঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে দীঘা জগন্নাথ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন কলকাতার সহসভাপতি ও দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি তথা প্রধান পুরোহিত রাধারমণ দাস। কয়লা পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যে 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে। এর আগে 9 আধিকারিককে তলব করা হলেও বর্তমানে সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হয়েছে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট বলাকা মঞ্চে আজ 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সরকারের কর্তব্য। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে কার্যালয়টি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অপর একটি দল পৌঁছেছে, সেখানেও চলছে তল্লাশি। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালকাণ্ডের তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওই বাড়িতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাশিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডির দল। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যায় তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারানস্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
3: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি

0: ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো। কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
3: মঙ্গলবার রাত 9টা বেজে গেছে, তার মানে সময়টা কুইজওয়ালার। আর মঙ্গলবারে আমরা যারা কুইজওয়ালা খেলাই, মানে আমরা যারা হোস্ট, আমরা একেবারে আমাদের প্রশ্নের ঝুলি রেডি করে নিয়ে বসে থাকি। এবং আপনার যেটা কাজ সেটা হচ্ছে ওই ছোট্ট একটা স্মার্টফোনে শুধু আমাদের পরপর পরপর উত্তর দিয়ে যাওয়া। আর আজকে আমি রিয়া রয়েছি, আর আমার সঙ্গে সেই পুরনো কুইজওয়ালা যাকে ছাড়া আপনার চলে না, সেই কুইজওয়ালা রয়েছে।
4: আলাদাই দিচ্ছ তুমি আজকে, যাই হোক। হ্যাঁ, মানে আমি অর্ণব অনেকদিন পর কুইজওয়ালাতে এসেছি, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। খুব সোজা সোজা কিছু প্রশ্ন রিয়া করে এনেছে, এবং সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি খুব আমাদের সেমিফাইনালে পৌঁছে যেতে পারেন বিভিন্ন রাউন্ড থেকে, এবং সেখান থেকে ফাইনালে যদি যান এবং তারপর যদি জ্যাকপট জিতে যান, তাহলে তো জানেন আপনি পকেট গরম করা একটা প্রাইজ আপনি পাবেন। এবং সেই প্রাইজটার আওয়াজটা আপনাকে আমরা শোনাবো। এই প্রাইজটার আওয়াজটা খানিকটা এই

0: তাহলে বুঝতেই পারছেন, এবং এই প্রাইজটা পাওয়ার জন্য কিছু লাগবে না, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা প্যান কার্ড লাগবে, কিন্তু নিজের নাম।
1: হ্যাঁ, একেবারেই আপনি যে নামে কুইজওয়ালা খেলছেন অর্থাৎ আপনার নিজের যে নাম, সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড রেডি রাখুন, এবং আমাদের সেই নাম্বারটা সেভ করে রাখুন, 9903653992। এই নাম্বারেই যাবতীয় কুইজওয়ালার সমস্ত প্রশ্নের উত্তর সব কিছু হবে, শুধুমাত্র ছোট্ট একটা টেক্সট মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নাম্বারটা সেই জন্য একেবারে সেভ করে রাখতে হবে মনে এবং ফোনে।
0: আপাতত একটা গানের পর ফিরে আসছি আমাদের প্রথম রাউন্ড নিয়ে।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. র্যাপিড রুদমস নিয়ে আজকে চলে এসেছি আমরা কুইজওয়ালার প্রথম রাউন্ড র্যাপিড রুদমস। এবং এই রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটা গানের ছোট্ট অংশ 10 সেকেন্ড শোনাই এবং সেটা শুনে আপনাকে যে প্রশ্নটা আমরা করি সেটার উত্তর দিতে হয়।
1: একেবারেই সেই গান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়, ছবির নাম কি বা কোন গান শুনলেন আপনি, গায়কের নাম কি, এরকম। আজকে যে প্রশ্নটা থাকছে সেটা ভীষণই সোজা, গানটা শুনবেন, মানে গানের অংশটুকু শুনবেন, ছোট্ট একটি অংশ, এবং আপনাকে সিনেমার নাম বলতে হবে, কোন সিনেমার গান।
0: তারপর 9803659992 তে WhatsApp বা SMS করে পাঠিয়ে দিতে হবে।
1: ওকে, চলো তাহলে শোনা যাক।
0: চলো
2: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm. র্যাপিড রিদমস রাউন্ডের প্রথম যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে একটা গানের অংশ শুনিয়ে বলেছিলাম, একটা মিউজিক শুনিয়ে বলেছিলাম যে কোন সিনেমার এটা গান বলতে হবে। সিনেমার নাম
1: ককটেল।
0: এবং এই ককটেল অ্যান্সারটাকে যারা যারা দিতে পেরেছেন তাদের মধ্যে প্রথম দশজনের নাম রিয়া বলবে।
1: হ্যাঁ, প্রথম দশজন আজকে যারা প্রথম আমাদের খাতা খুললেন কুইজওয়ালার। শিল্পেন্দু চ্যাটার্জি আন্দুল থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, মনীষা মণ্ডল আগরপাড়া থেকে, অর্চনা সাপুইপাড়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, এবং রঞ্জন টুডু ঝাড়খণ্ড থেকে। এবং যার নামটা ঠিক একজনের আগে বললাম, অর্থাৎ পিঙ্কি জানা বারুইপুর থেকে আজকে প্রথম সেমিফাইনালিস্ট হয়ে চলে যাচ্ছেন আজকের সেমিফাইনালে।
0: তার জন্য জোরে হাত তালি। বেশ, এইবার আমরা চলে যাব এই রাউন্ডে, কিন্তু একটা নয় আরও একটা প্রশ্ন বাকি আছে। এবং এবার আমরা কি জিজ্ঞেস করব?
1: এবার আমরা মূল গানটা কি সেটা জিজ্ঞেস করি।
0: একটা গানের অংশ শুনবেন আপনি 10 সেকেন্ড, এবং আপনাকে বলতে হবে গানটা কি, কোন গান, গানের নাম বলতে হবে। 9903653992 তে WhatsApp SMS করে জানান আমাদের। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. যেমন গানেই কিন্তু হিন্ট ছিল, আপনি আপনার কমপ্লেন করতে পারবেন না কোনোভাবে, আমরা কিন্তু হিন্ট দিয়েই দিয়েছিলাম, তাও যারা মানে পারেননি তাদের জন্য সহানুভূতি রইল।
1: এবং তুমি এমনই হিন্ট দিয়েছো, লোকে গানের নাম বলছে গেহরা হুয়া।
0: বাহ, এটা ভালো না। অ্যাকচুয়ালি ধুরন্ধর সিনেমারই গান ছিল, সেজন্য ধুরন্ধর সিনেমারই একটা গান আপনাদের শোনাচ্ছিলাম আমরা। তো গানটার নাম শরারত, এবং সঠিক উত্তর দিয়েছেন প্রচুর প্রচুর প্রচুর মানুষ। তাদের প্রথম দশজনকে আমাদেরকে বেছে নিতে হয়েছে বাধ্য হয়ে, কিছু করার নেই।
1: একদম প্রথম দশজন সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, শিবাজি বর্মন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, সনজিৎ দাস দেউলি থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন রিঙ্কু সাঁপুই বাউড়িয়া থেকে।
0: রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, তার জন্য রইল জোরে হাততালি।
1: হাততালি।
0: বেশ, আমরা এবার চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডে আপনাকে একটু খাতা পেন নিয়ে বসতে হবে, কারণ অঙ্ক করতে হবে।
2: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
1: আমরা এমন অঙ্কই বেছেছি আপনার জন্য যার জন্য ম্যাথ আপনার ম্যানিয়াই হয়ে যাবে। বলেছিলাম সোজা প্রশ্ন আজকে, সেই জন্য সোজা অঙ্ক, সেটা তো অতি অবশ্যই দরকার। তো যেটা বলবো সেটা হচ্ছে অঙ্কটা তো বলবো, খুব ভালো করে শুনবেন এবং উত্তর পাঠাবেন সেই একই ঠিকানায় 9903653992। অঙ্ক কষার জন্য আপনি দুটো গান সময় পাবেন। তাহলে আজকের অঙ্ক,
0: আজকের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং তাদের যোগফল 242, বড় সংখ্যাটি কত?
1: আরো একবার বলি, দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং তাদের যোগফল 242, তাহলে বড় সংখ্যাটি কত? চটপট জানান।
0: হ্যাঁ, এই যে আমরা দুবার অঙ্কটা বললাম সেরকমই দুটো গান আপনাদেরকে সময় দেব। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আপনি জানাবেন আপনার উত্তর, এবং সঠিক উত্তর হলে আপনি তো যদি প্রথম দশজনের মধ্যে থাকেন, আপনার নাম নিয়ে আমরা ফিরছি। রূপা,

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।

0: マトメニア、マトメニア、マトメニア。আমাদের অঙ্কের রাউন্ড এবং এই রাউন্ডে আমরা একটা সহজ, ভীষণ সহজ অঙ্ক দিয়েছিলাম। বলেছিলাম দুটো সংখ্যার অনুপাত 4:7, তাদের যোগফল 242, বড় সংখ্যাটা কত।
1: একেবারে ভীষণ সোজা অঙ্ক, এটা এক্স ধরেই করে নেওয়া যায়। 4x এবং 7x এবং এদের যোগফল 242, তাহলে x যেটা বেরোবে সেই হিসেব করে বড় সংখ্যাটি 154, মানে সঠিক উত্তর 154।
0: বেশ,
1: আর যারা যারা সঠিক উত্তর দিলেন এই রাউন্ড থেকে, প্রথম 10 জন, বিজয় কুমার দাস উন্ডাভল্লি থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, মৌসুমী ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, মনীষা মণ্ডল আগরপাড়া থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুদীপ সরকার ডোমজুর থেকে।
0: আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডে আপনাকে একটু চর্চা করতে হবে ইতিহাস। থ্রোব্যাক টাইমস আমাদের এমন একটা রাউন্ড, এই রাউন্ডে আমরা পেছনে ফিরে তাকাই, একটু হিস্ট্রি নিয়ে আলোচনা হয়।
1: হ্যাঁ, ইতিহাস নিয়ে আলোচনা হয়। এখানে ইতিহাস থেকে তুলে আনা একটা অংশ আমরা আপনাকে পাঠ করে শোনাই, পড়ে শোনাই, এবং আপনাকে ওই সংক্রান্তই একটা প্রশ্ন আপনার জন্য রাখা হয়। আপনি যে প্যাসেজটা আপনার জন্য রাখা হয়েছে সেই প্যাসেজটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন, প্রশ্নটা একেবারে শেষে করা হবে, কিন্তু আগে থেকে আন্দাজ করে কিন্তু প্রশ্নের উত্তর দেবেন না প্লিজ। একেবারে শেষে কি প্রশ্ন থাকছে সেটা শুনে তবেই উত্তর দেবেন। 9903652992 আমাদের উত্তর পাঠানোর ঠিকানা, এখানে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ, সবার প্রথম সঠিক উত্তর টাইপ করুন, তারপর নিজের নাম আর লোকেশন। তাহলে আজকে কি থাকছে থ্রোব্যাক টাইমসে শুনে নেওয়া যাক।
2: Throwback times. দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক। তিনি শাসক হিসেবে ছিলেন অত্যন্ত স্বৈরাচারী। তার সেনাপতি ও প্রাদেশিক গভর্নররা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন, অনেকেই তার শাসন থেকে মুক্তি পেতে চাইছিলেন। 1526 সালের 21 এপ্রিল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পেছনে মূল কারণ ছিল দিল্লির দুর্বল নেতৃত্ব, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বাবরের ভারতের প্রতি আকাঙ্ক্ষা। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের সুযোগ নিয়ে বাবর ভারত আক্রমণ করেন এবং এক ঐতিহাসিক যুদ্ধের মধ্যে দিয়ে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। এই যুদ্ধ ভারতের মধ্যযুগের ইতিহাসের একটি মাইল ফলক, কারণ এটি উত্তর ভারতের রাজনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে বদলে দেয়। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, বাবরের সাথে ইব্রাহিম লোদির যে যুদ্ধ হয়েছিল এটাকে আমরা আর কি নামে চিনি? উত্তর পাঠান 9903652992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে।
3: থ্রোব্যাক টাইমস

0: Throwback Times. Throwback Times. Throwback Times. থ্রোব্যাক টাইমসে আমরা একটা মানে ইতিহাসের প্রশ্ন করেছিলাম এবং সঠিক উত্তর প্রথম পানিপথের যুদ্ধ এবং সঠিক উত্তর প্রচুর প্রচুর মানুষ দিতে পেরেছেন। কারা কারা দিয়েছেন সবার নাম তো বলতে পারবো না, প্রথম দশজনের নাম অবশ্যই আমরা বলবো।
1: প্রায় সকলেই এই প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন। প্রথম দশজন: প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, সাহেব মুন্সি ডেবড়া থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, রূপসা রং ঘনশ্যামবাটি থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন স্বপ্নিল গাঙ্গুলি কলকাতা থেকে।
0: বেশ, আমরা চলে যাব আমাদের সাহিত্যের রাউন্ডে। এই রাউন্ডে আমরা কি করি?
1: এটা সাহিত্যের রাউন্ড, বুঝতেই পারছেন যারা শোনেন অলরেডি কুইজওয়ালা তারা জানেন। এই রাউন্ডে আমরা সাহিত্যের যে কোনো ক্ষেত্র থেকে আপনাকে কিছু না কিছু প্রশ্ন করি, সেটা গল্প হতে পারে, কবিতা হতে পারে, উপন্যাস হতে পারে, যে কোনো ক্ষেত্র হতে পারে। সেখান থেকে একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই এবং সেই সংক্রান্ত প্রশ্ন করি। হয়তো লেখকের নাম কি অথবা গল্পটির নাম কি উপন্যাসটির নাম কি, এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। আজকে কি প্রশ্ন রেখেছো অর্ণব?
0: আজকে বলতে হবে যে কবিতাটি আপনি শুনবেন সেই কবিতার মানে কবি কে, কার লেখা, সেটা বলতে হবে 9903659992 তে WhatsApp
1: পাঠিয়ে। একটা খুব মিষ্টি রোমান্টিক কবিতা আপনাকে শোনাচ্ছি আজকে এবং কবির নাম চটপট জানান আমাদের।
2: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

0: আকাশ ছেঁচা জলে।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। তাকদিম তাকিটা।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: সাহিত্য সাফারি রাউন্ড নিয়ে আমরা ফিরে এলাম। সাহিত্যের প্রশ্ন থাকে এখানে। আমরা একটা ছোট্ট কবিতার অংশ শুনিয়েছিলাম এবং কবির নাম জিজ্ঞাসা করেছিলাম। সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। এবং এই রাউন্ড থেকে যারা যারা সঠিক উত্তর দিতে পারলেন তাদের মধ্যে থেকে প্রথম দশজনকে কিন্তু বেছে নেওয়া অলরেডি কমপ্লিট। পরমা মিত্র ভবানীপুর থেকে, সুচেতা মিত্র বালি থেকে, আকাশ হাজরা দমদম থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মেহেন্দি হাসান খান আন্দুল থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, মানস শিকারী বারুইপুর থেকে, এবং এই রাউন্ড থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে সেমিফাইনালে যাচ্ছেন রুনা বসু বড়ানগর থেকে।
2: আর আমরা একটা কাজ করি, আমরা বরং এবার একটা অন্য রাউন্ডে যাব, যে রাউন্ডটা জন্য আমরা নর্মালি বলে থাকি আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করার জন্য।
1: ওকে,
2: কি করি আমরা এই রাউন্ডে?
1: এই রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ইনস্টা হ্যান্ডেল 107

0: রেইনবো কলকাতা, এখানেই একটা ডিজিটাল প্রশ্ন পোস্ট করি, মানে একটা পিকচার কুইজ সেরকম একটা প্রশ্ন এখানেই পোস্ট করি আমাদের ইনস্টা হ্যান্ডেলে। আপনি কিন্তু এটার উত্তর শুধুমাত্র আমাদের ওই ইনস্টাগ্রাম পেজে ওখানেই ফলো করে শুধুমাত্র ডিএম বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে পাঠাতে পারেন, সঙ্গে নিজের নাম লোকেশন তো অবশ্যই পাঠাবেন। প্রশ্নটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, মানে পোস্ট হচ্ছে আর কি। আপনি আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা যদি এতদিনেও ফলো না করে থাকেন, চটপট ফলো করুন, সেখানে প্রশ্ন পোস্ট হয়ে গেছে, ইনস্টাগ্রাম কুইজ, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কোনোভাবেই অন এয়ার বলবো না এবং উত্তর নেবও না, সেভাবে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে কোনো রকম উত্তর অ্যাকসেপ্ট করা হবে না, শুধুমাত্র ইনস্টাগ্রামেই আপনি উত্তর পাঠাবেন ডিএম করে।
1: বেশ, তাহলে আমরা ফিরছি একটা গানের পরেই, এবং আপনি ইনস্টাগ্রামে উত্তর পাঠাতে থাকুন নিজের নাম এবং লোকেশন সহ।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: আজ আমরা আবার কুইজওয়ালার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজয়ী। কে রয়েছেন?
2: আমি বাড়িপুর থেকে প্রীতম সরকার।
3: আমি অরিন্দম গিরি, ভগবানপুর থেকে।
1: বেশ, আপনি তো একেবারে ঈশ্বরের দেশ থেকে এসেছেন ভগবানপুর। ভগবানপুর জায়গাটা কোথায়?
3: পূর্ব মেদিনীপুরে যায়, পূর্ব মেদিনীপুর জেলা।
1: আচ্ছা, আর আপনি?
2: আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: বেশ, দুটো আলাদা জেলার দুজন বিজয়ী। আমি প্রথমেই যাব প্রীতম বাবুর কাছে। আপনি প্রথমবার আসছেন আকাশবাণীতে?
2: না, এটা তৃতীয়বার।
1: আপনি তৃতীয়বার বিজয়ী হলেন?
2: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, এর আগের গুলো খুব রিসেন্ট বোধ হয় নয়, একটু অনেক আগে,
2: 21 সালে, একটা 22 সালে।
1: 21 আর 22? আচ্ছা, তারপরে বেশ লম্বা গ্যাপ, তারপর আবার বিজয়ী হলেন। আচ্ছা, আর অরিন্দম বাবু?
3: আমি প্রথমবার।
1: আচ্ছা, কুইজওয়ালায় প্রথমবার বিজয়ী, তাহলে তো আপনার কাছে আজকের আশাটা বিশেষ।
3: আমি প্রথমবারই, প্রথম দিনে প্রথমবারই বিজয়ী হলো, এর আগে কখনো খেলিনি।
1: আপনি খেলেনও নি কখনো?
3: কখনো
1: খেলেনি। তাহলে হঠাৎ করে কুইজওয়ালা খেলতে এলেন?
3: অ্যাকচুয়ালি আমার রুমমেট যিনি আছেন উনি খেলতেন।
1: আচ্ছা,
3: উনি বলছিলেন একবার ট্রাই করতে, তো ট্রাই করলাম ফার্স্ট বার।
1: কিন্তু আপনার রুমমেট খেলতো মানে তো আপনি নিয়মিত শুনতেন অনুষ্ঠান?
3: আমি শুনতাম, কখনো ট্রাই করিনি। উনি খেলতে একবার বলছিলেন যে খেলো, তারপর দেখো কিরকম মজা লাগে।
1: আচ্ছা, তো এইবার তাহলে আপনার রুমমেটের মানে রিকোয়েস্টে আপনি খেলতে এসেছিলেন। বেশ, তো আপনার রুমমেট যিনি খেলেন তিনি কি বিজয়ী হয়েছেন?
3: হয়েছে।
1: আচ্ছা, কিন্তু এবার তো তাহলে এই যে আপনি পুরস্কারের একটা অর্থ আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে তো রুমমেটকেও খাওয়াতে হবে।
3: একদম খাওয়াতে হবে, রুমমেট কেন, মেসে সবাইকেই খাওয়াতে হবে।
1: আচ্ছা, আর প্রীতম বাবু, আপনি কি করবেন পুরস্কারের অর্থ নিয়ে?
2: আমি তো বাড়িতে বলেই রেখেছি মাকে বাবাকে, এসে ট্রিট দেওয়া হবে রেস্টুরেন্টে গিয়ে।
1: বাহ, আপনি তো কুইজওয়ালা নিশ্চয়ই আগেও খেলেছেন। 3 বছর গ্যাপ হওয়ার পরে এবারে আপনি বিজয়ী হলেন, তো কুইজওয়ালার কোন রাউন্ডটা আপনার সবচেয়ে প্রিয়?
2: কুইজওয়ালা আমি সেই প্রথম থেকেই খেলছি, আর সব থেকে ফেভারিট হচ্ছে মিস্ট্রি মেলোডিটা।
1: মিস্ট্রি মেলোডি,
2: একদম একদম বুক গোয়েন্দা হয়ে যায় সেই জন্য।
1: আচ্ছা, তো আপনি কি গোয়েন্দা সাহিত্য পড়তে ভালোবাসেন?
2: হ্যাঁ।
1: বেশ, ফেভারিট ডিটেকটিভ কে?
2: ফেভারিট হচ্ছে ফেলুদা।
1: বেশ, আর অরিন্দম বাবু, আপনি তো প্রথমবার খেলছেন, শুনেছেন প্রায় রোজই বা নিয়মিত, কিন্তু খেলা তো প্রথমবার, তাহলে কোন রাউন্ডটা সবচেয়ে ভালো লেগেছে? অঙ্ক, অঙ্ক করতে ভালোবাসেন?
3: মোটামুটি।
1: আচ্ছা, অরিন্দম বাবু কি করেন?
3: আমি হসপিটাল অ্যাকাউন্টসে কাজ করি।
1: আচ্ছা, আপনার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুরে।
1: বেশ,

0: আজকে কি আপনি বাড়ি থেকেই আসছেন?
1: না, আমি মেস থেকেই আসছি।
0: আচ্ছা, আর প্রীতম বাবু কি করেন?
2: আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি।
0: সরকারি চাকরি?
2: হ্যাঁ হ্যাঁ।
0: তো সেখানে তো কুইজওয়ালা খেলার ক্ষেত্রে এটা আপনাকে একটু হেল্প করে।
2: হ্যাঁ একদম, কারণ কিছু জানা যায়, অনেক তথ্য পাওয়া যায়।
0: বেশ, আশা করব আপনারা দুজনেই রেডিও শুনবেন, রেডিওর পাশে থাকবেন এবং এভাবেই কুইজওয়ালা খেলবেন।
2: একদম একদম।
0: ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আকাশবাণীকে সময় দেওয়ার জন্য।
2: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
5: ইনস্টা কুইজ রাউন্ড আমরা বরাবরই বলে থাকি যে আমরা অন এয়ার কোনো উত্তর বলবো না, প্রশ্নও বলবো না। আমরা যা করবো সবটাই ইনস্টাগ্রামে করবো, আমাদের ইনস্টা হ্যান্ডেলে করবো 107 FM রেইনবো কলকাতা, এবং সেখানে প্রশ্ন পোস্ট হয়েছিল, উত্তরও পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু এর মধ্যে সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তারা কারা সেটা তো শুনবো এবার।
6: তাদের নামগুলো প্রচুর নাম পেয়েছি, তাদের মধ্যে 10 জনকে তো বেছে নিতে হয়েছে। আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, মানু শিকারী বারুইপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, লিপি সরকার সরসুনা থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, এবং একটি নাম, তিনি হলেন আকাশ হাজরা দমদম ক্যান্টনমেন্ট থেকে। সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন।
5: বেশ, আমরা এবার চলে যাই আমাদের একটু,
6: হ্যাঁ আমরা তো চলে যাব পরের রাউন্ডে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে কিন্তু অলরেডি আরো 3 জন সেমিফাইনালিস্ট রয়েছেন, মানে আজকে যারা উঠলেন তারা ছাড়াও।
5: ইয়েস, তারা কারা সেটা তো জানতে হবে, কিভাবে উঠলেন তারা সেটাও জানতে হবে। ব্যাপারটা হচ্ছে যে তারা উঠেছেন একটা খুব সহজ পদ্ধতিতে। সেই পদ্ধতিটা হচ্ছে যে প্রত্যেক দিন কুইজওয়ালার যখন শেষ হবে হবে হয় তখন একটা রাউন্ড হয় আমাদের দ্য বং কানেকশন বলে, এবং সেই বং কানেকশন রাউন্ডে যিনি সবার আগে প্রশ্নের উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। এছাড়াও আরো দুভাবে কুইজওয়ালা সেমিফাইনালে ওঠা যায়, কুইজওয়ালা না খেলে
6: গল্প স্বল্প। আমাদের রবিবার বিকেল 4টে থেকে গল্প স্বল্প শোনানো হয় এবং রাত 12টা থেকেও গল্প স্বল্প শোনানো হয়। গল্প শুনতে হয় এবং গল্প শুনে গল্পটা কেমন লাগলো সেটা যদি আপনি একটু সুন্দর করে একটা গঠনমূলক মেসেজের মাধ্যমে আমাদের জানাতে পারেন, সবচেয়ে সুন্দর মেসেজটি যার তরফ থেকে পাবো তাকে আমরা পাঠিয়ে দিই কুইজওয়ালা সেমিফাইনালে। সেভাবেই গল্প স্বল্প থেকে দুজন চলে যাচ্ছেন সেমিফাইনালে এবং বং কানেকশন থেকেও চলে যাচ্ছেন একজন। এই 3 জন কে কে?
5: গল্প স্বল্প থেকে যাচ্ছেন সুমন সাহা বেহালা থেকে এবং উজ্জয়িনী রায় হুগলি থেকে, এবং দ্য বং কানেকশন থেকে যাচ্ছেন মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে।
6: বেশ, তাহলে এই 3 জনের জন্য একটা হাততালি হোক।
5: আর এবার বাকিদের জন্য নতুন রাউন্ড,
4: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
6: অড ওয়ান আউট রাউন্ডে আমরা যেটা করি, আমরা 5টা জিনিসের নাম আপনাকে শোনাই এবং সেই 5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস অড, কোনো একটা জিনিস বেমানান। তো সেই কোন জিনিসটা, সেই জিনিসটাই আপনাকে খুঁজে বের করতে হবে এবং আমাদের জানাতে হবে 9903653992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আজকে অড ওয়ান আউট রাউন্ডের যে প্রথম 5টা জিনিসের নাম আপনাকে শোনাচ্ছি বলেই দিই, বাজরা, জোয়ার, ধান, গম, জব।
5: আরেকবার বলছি, বাজরা, জোয়ার, ধান, গম, জব, এর মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে এবং আমাদের ভাবনার সাথে আপনার ভাবনা কিন্তু মিলতে হবে। 9903653992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান। আমরা একটা গানের পরেই ফিরছি।

0: অড ওয়ান আউটে আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম পাঁচটা জিনিসের নাম বলেছিলাম, বাজরা, জোয়ার, ধান, গম এবং যব। এর মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সঠিক উত্তর কি?
1: সঠিক উত্তর ধান, কারণ বাকিগুলির কোনোটি থেকেই ভাত তৈরি হয় না, একমাত্র ধান থেকেই চাল এবং ভাত তৈরি হয়। তো সেক্ষেত্রে ধান সঠিক উত্তর। এবং যারা যারা এই সঠিক উত্তর দিয়েছেন, তিতু জানা চামড়াইল থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, আফরিন মল্লিক আমতা থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রূপসার রং ঘনশ্যামবাটি থেকে, এবং এই রাউন্ড থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে সেমিফাইনালে যাচ্ছেন রাজকুমার শীল জাঙ্গিপাড়া থেকে।
0: এবার আমরা চলে যাবো আমাদের এই রাউন্ডের পরের প্রশ্নতে। আবারও পাঁচটা জিনিস, পাঁচটা ফলের নাম বলবো অ্যাকচুয়ালি, এবং সেখান থেকে কোনটা অড আপনাকে বলতে হবে।
1: বেশ, তাহলে কি সেই পাঁচটা ফল? সেগুলো হলো আম, কাঁঠাল, লিচু, জাম, আঁশফল।
0: আম, কাঁঠাল, লিচু, জাম, আঁশফল, এর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে অড? এবং আমাদের যদি সেটাকেও অড মনে হয়, সেটাকেই অড মনে হয়, তাহলে আপনি কিন্তু আমাদের আজকের এই রাউন্ডের সেমিফাইনালিস্ট হতে পারেন। 9903659292 তে হোয়াটসঅ্যাপ SMS করে জানান আমাদের।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অরওয়ান আউটে আবারও পাঁচটা ফলের নাম বলেছিলাম আমরা। এবারে আম, কাঁঠাল, লিচু, জাম, আঁশ ফল এবং তার মধ্যে অড কাঁঠাল, কেন?
2: তার কারণ কাঁঠালে একমাত্র অনেকগুলো বীজ থাকে এবং বাকিগুলোতে একটাই বীজ থাকে।
1: ওকে,
2: তো সঠিক উত্তর প্রচুর এসেছে, তাদের মধ্যে থেকে প্রথম দশজনকে নিয়ে আমি মোটামুটি রেডি। শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, রূপসা রং ঘনশ্যামবাটি থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে,

0: থেকে মৌসুমী ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, শিবাজি বর্মন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, মুন্না সর্দার হাওড়া থেকে, পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে, বৈশাখী রায় ডুমজুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন রাজা দত্ত লেকটাউন থেকে।
1: বেশ, আমরা আমাদের পরের রাউন্ডে চলে যাই।
0: চলো যাই।
1: থ্রি পয়েন্ট পাজল। এই রাউন্ডে আমরা আপনাকে একটা গান পরপর একটা করে ক্লু দিই, এবং সেই ক্লু দিয়ে আপনাকে বুঝতে হয় যে আমরা কিসের কথা বলছি বা কার কথা বলছি, সেটা আপনাকে বুঝতে হয়। আমার ফার্স্ট ক্লু বুঝতে পারেন ভালো, একটা গান সময় পাবেন আপনি ভাবার জন্য। যদি না বুঝতে পারেন আমরা ফিরে এসে আবার সেকেন্ড ক্লু দেবো, যদি না বুঝতে পারেন আবার ফিরে এসে আমরা থার্ড ক্লু দেবো। প্রত্যেকটা ক্লুয়ের পর একটা করে গান, কিন্তু এখানে একটা ব্যাপার আছে।
0: যে ব্যাপারটা আছে সেটা হলো, প্রথম ক্লুতে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি উত্তর দিতেই পারেন, কিন্তু সেকেন্ড ক্লু শুনে যদি আপনার মনে হয় ইস আগের উত্তরটা তো ভুল ছিল, এবার উত্তরটা চেঞ্জ করা দরকার, তাহলে সেই চেঞ্জটা যখন আপনি করবেন সেই উত্তরটা কিন্তু আর আমরা অ্যাকসেপ্ট করব না। আপনি যদি এডিট করেও মেসেজ পাঠান তাহলেও সেটা আমাদের কাছে চলে আসবে এবং বুঝে যাব আমরা। কাজে একেবারে শিওর হয়ে তবেই উত্তর পাঠাবেন, সেটা ফার্স্ট ক্লু না হয়ে সেকেন্ড ক্লু বা থার্ড ক্লুও হতে পারে, একেবারে যদি নিশ্চিত থাকেন তবেই পাঠাবেন। আর আজকেরটা খুব একটা কঠিন বিষয় নয়, হয়তো আপনি প্রথম ক্লুতেও বুঝে যেতেই পারেন। যদি বুঝে যান তাহলে তো ভীষণই ভালো, আপনি এগিয়ে রইলেন অনেকটা। উত্তর পাঠাবেন একইভাবে 9903653992 তে। আজকে থ্রি পয়েন্ট পাজলের প্রথম ক্লু, এরা বাংলা সাহিত্যের কয়েকটি দুঃসাহসিক চরিত্র।
1: বুদ্ধির প্রশ্ন কিন্তু, এরা বাংলা সাহিত্যের কয়েকটি দুঃসাহসিক চরিত্র। 9903653992 তে হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানান আমাদের, ভালো করে ভাবুন।

থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লু তো আমরা দিয়ে দিয়েছি, তাও একবার বলে দিই, এরা বাংলা সাহিত্যের কয়েকটি দুঃসাহসিক চরিত্র। এবার সেকেন্ড ক্লু হচ্ছে ভীষণ সহজ একটা ক্লু, এদের দলে একটি কুকুরও আছে। কাদের কথা বলা হচ্ছে বাংলা সাহিত্যে? 9903659992 হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানান। সেকেন্ড ক্লু হচ্ছে এদের দলে একটি কুকুরও আছে। আমরা ফিরছি থার্ড ক্লু নিয়ে একটা গানের পরে।

0: 3 point puzzle.
1: থ্রি পয়েন্ট পজলের ফার্স্ট দুটো ক্লু দিয়ে দিয়েছি, তাও আর একবার বলে দিই, এরা বাংলা সাহিত্যের কয়েকটি দুঃসাহসিক চরিত্র। সেকেন্ড ক্লু ছিল এদের দলে একটি কুকুরও আছে। আপনারা অনেকেই দেখলাম অন্য একটা উত্তর দিতে শুরু করেছেন, বেশ ভালো লাগলো। এবার থার্ড ক্লু, এরা সংখ্যায় 5 জন। 9903659992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান এরা সংখ্যায় 5 জন। থার্ড ক্লু যদি হয় তাহলে সঠিক উত্তর কী হতে পারে। আমরা ফিরছি, আর কোনো ক্লু নেই, এবার সঠিক উত্তর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই।

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल,
1: थ्री पॉइंट पजल राउंड नहीं हम रा फिरे लम एक बारे शेषे एवं তিনটে ক্লু আপনাকে দিয়ে দিয়েছিলাম এবং লাস্ট ক্লু দেওয়ার পর আর তো কোনো সন্দেহের অবকাশ থাকেই না কার কথা বলছি বা কাদের কথা বলছি। সঠিক উত্তর পাণ্ডব গোয়েন্দা।
2: এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলি, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মিতালি রথ চণ্ডীপুর থেকে, চাঁদিপুর থেকে, অনুরাধা নাগ কলকাতা থেকে, শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, মানস শিকারী বারুইপুর থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, তানিয়া হালদা যাদবপুর থেকে, কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি নলপুর থেকে অসীম ঘোষ। আমাদের আজকের থ্রি পয়েন্ট পাজল এখানেই শেষ, আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন,
1: ভয়েস ভিশন রাউন্ড আমাদের আদি কাল থেকে চলে আসছে,
2: মানে
1: কুইজওয়ালা জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই ভয়েস ভিশন কিন্তু আমাদের ছাড়েনি। তো এখানে যেটা করি আমরা সেটা হচ্ছে, হয়তো বুঝতেই পারছেন, কণ্ঠস্বর শোনাই আপনাকে এবং কণ্ঠস্বর শুনে সেই মানুষটিকে আইডেন্টিফাই করতে হয়, এটাই খেলার নিয়ম। এবং এখানেও আমরা দুটো রাউন্ড খেলি। প্রথমে আমরা আজকে কার ভয়েস শুনি সেটা চলুন শুনেই দেখা যাক। এবং আমাদের উত্তর পাঠানোর ঠিকানা সেই একই, 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ। আজকের প্রথম ভয়েস,
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন,
3: অল দি অ্যাক্টর এন্ড অল দি people connected to the film.

0: Voice Vision. Voice Vision. ভয়েস ভিশন এবং ভয়েস ভিশনে আমরা প্রথমে শোনালাম কার ভয়েস, অনিল কাপুর।
1: অনিল কাপুর এবং বিবিধ উত্তর পেয়েছি, হর্ষ বগলে, রিকি পন্টিং, হৃতিক রোশন, বোমান ইরানি, শাহরুখ খান,
0: ফাটাফাটি

0: বিভিন্ন রকম।
1: 10 জন পেয়েছি,
0: হ্যাঁ 10 জনকে অবশ্যই পেয়েছি। অনিল কাপুর যারা উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে প্রথম 10 জন হলেন, মানে যারা উত্তর দিয়েছেন সঠিক, ফাল্গুনী দাস খর্দা থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, হাফিজা সুন্দরবন থেকে, সাহেব মুন্সি দেবড়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে।
1: পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে, তার জন্য আমাদের জোরে হাততালি। এই রাউন্ডে এখনো আরেকটা প্রশ্ন বাকি আছে, এবং এই রাউন্ডে আবারও আপনাকে চিনতে হবে, ভয়েস বলতে হবে কে, কার ভয়েস আপনি শুনলেন, তারপর 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে পাঠিয়ে দিতে হবে। ভয়েস ভিশন,
2: ভয়েস ভিশন, ভয়েস ভিশন। যখন আমি প্রথমকে জিজ্ঞেস করলাম হু আম আই স্টারিং অপোজিট, তো আমাকে বললো টোটা, তো আমি বললাম নাইস, কারণ চোখের বালির পর আমি কেউ মানে এই জুটিটা মানে কেউ ভাবিও নি কোনো ফিল্ম যে আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম অ্যান্ড উই ওয়ার রিজেক্টিং, তো এটা কেউ ভাবিনি ফর সো মেনি ইয়ার্স। তো আই থিঙ্ক দিস ইজ অলসো ওয়ান ইউএসপি, মানে অডিয়েন্সরা দেখতে চাইবে যে না ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে Voice Vision
1: ভয়েস ভিশন রাউন্ড, এই রাউন্ড মানে আমাদের শেষ হলো আজকের মতো ভয়েস ভিশন। সেক্ষেত্রে যারা প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন তাদের নামগুলো তো বলবই, কিন্তু তবে যেটা বলার সেটা হচ্ছে কার ভয়েস আমরা শুনেছিলাম। রাইমা সেনের ভয়েস শুনেছিলাম, এবং যারা যারা ঠিক আইডেন্টিফাই করেছেন, কৌস্তব পাল হাওড়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, অনরণ্য ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, সাহেব মুন্সি দেবড়া থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে। এবং এই রাউন্ড থেকে প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে।
2: ভয়েস ভিশন রাউন্ড আপাতত আমাদের এখানেই শেষ, এবং এখনো অবধি কারা কারা সেমিফাইনালে উঠেছে আমি একটু তাদের নামগুলো বলে দিই। বরং কই গেল আমার এই তো কাগজ। মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, উনি গত সপ্তাহের বং কানেকশন থেকে উঠেছেন। এছাড়াও গল্প স্বল্প থেকে উঠেছেন সুমন সাহা বেহালা থেকে, উজ্জয়িনী রয় হুগলি থেকে। এরপর আসছি আজকে কুইজওয়ালা খেলে কারা কারা উঠেছে। পিঙ্কি জানা বারুইপুর থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, রুনা বাসু বড়নগর থেকে, আকাশ হাজরা দমদম থেকে ক্যান্টনমেন্ট থেকে, রাজকুমার শীল জঙ্গিপাড়া থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে, পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে।
1: বেশ, আমরা এখনো পর্যন্ত কতজনকে পেলাম তাহলে?
2: 14 জনকে পেয়েছি।
1: আরো 4 জনকে আমরা পাবো, আমরা মোট 18 জনকে পাই। তো সেক্ষেত্রে এখনো যারা উঠতে পারেননি তাদের হতাশ হবার কিন্তু কোনো কারণ নেই, কারণ আমাদের আরো প্রচুর রাউন্ড বাকি আছে। আপাতত যে রাউন্ডে যাব সেই রাউন্ডটা শুনতে অনেকটা এরকম। এর আগের ঘন্টায় আমরা যেভাবে ইনস্টা কুইজ খেলেছিলাম, এই রাউন্ডেও আমরা সেভাবেই খেলবো। আমরা কুইজওয়ালায় মোট 2 বার এই ইনস্টা রাউন্ড খেলি, এটাই শেষবার সেক্ষেত্রে। এবং আপনার জন্য প্রশ্ন কিন্তু আমাদের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট হয়ে গেল। 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, যদি এখনও ফলো না করে থাকেন চটপট ফলো করুন। এবং সেখানে অলরেডি প্রশ্ন পোস্ট হয়ে গেছে, কিভাবে উত্তর পাঠাবেন কমেন্ট কিন্তু কখনো করবেন না, শুধুমাত্র DM বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন এটা পুরোটা টাইপ করে পাঠাবেন। এবং আমরা কোনোভাবেই কিন্তু হোয়াটসঅ্যাপে উত্তর নেব না, শুধুমাত্র ইনস্টা হ্যান্ডেলে DM।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Quiz Hello. Jackpot Jeto. Jackpot Jeto. Shuncho Ar Khelcho. Quiz Wala. Quiz Wala. 107 FM Rainbow Te.
2: ইনস্টা কুইজ আজকের মতো শেষ হলো। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, এখানেই আপনারা উত্তর পেয়ে যাবেন। যারা উত্তর দেখে নিতে চান, মেলাতে চান, তারা ওখানেই উত্তর মিলিয়ে নিতে পারেন। আপাতত আমরা যেটা করব, আমরা কিন্তু অন এয়ার কোনো প্রশ্নের উত্তর বলবো না, সেটা তো বুঝতেই পারছেন। এবং আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও কোনো উত্তর নিইনি, শুধুমাত্র ইনস্টায় ডিএম করেছেন যারা, তাদের উত্তরই আমরা নিয়েছি। এবং সেক্ষেত্রে সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম দশজন হলেন গোপা দত্ত নিউ আলিপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, লিপি সরকার সরসুনা থেকে, আরমান মোল্লা মহেশতলা থেকে, মানস শিকারী বারুইপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, মিনাজুল ইসলাম ডেবরা থেকে, শুভশ্রী কার্পা হুগলি থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সৌমাল্য দে হাওড়া থেকে।
3: বেশ, আমাদের এই ইনস্টা রাউন্ড এখানেই শেষ, আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
4: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: লাইট ক্যামেরা ডায়লগ, এটা আমাদের একটা ফিল্মি রাউন্ড বলা যায়। এই রাউন্ডে আমরা কি করি?
2: এই রাউন্ডে আমরা যেটা করি, একটা কোনো ফিল্মের অংশ, একটা কোনো ডায়লগ বা এরকম কিছু একটা অংশ আপনাকে শোনাই, এবং সেই ফিল্ম থেকে আপনাকে প্রশ্ন করা হয়, সেই ডায়লগটা শুনে আপনাকে প্রশ্ন করা হয় যে কোন ফিল্ম অথবা ডিরেক্টরকে অথবা কার কার ডায়লগ আপনি শুনলেন, এরকম মানে খুব সোজা কিছু প্রশ্ন রাখা হয়। এরকম দুটো অংশ আমরা শুনব, আমরা এই রাউন্ডেও দুটো রাউন্ড খেলি। তো সেক্ষেত্রে প্রথম যে রাউন্ড খেলছি, অর্থাৎ লাইটস ক্যামেরা ডায়লগের প্রথম যে টা শুনবো, প্রথম যে ফিল্মের অংশটা শুনবো, সেখান থেকে কি প্রশ্ন থাকছে
3: আজকে? প্রথম যেটা শুনবো সেটা হচ্ছে যে সেখানে সেই সিনেমার নাম বলতে হবে। 9903653592 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাবেন যে সিনেমার নাম কি।
2: বেশ, তাহলে আমরা শুনে নিই,
3: চলো।
4: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
5: দিদি, শট রেডি।
6: তুমি গয়নার বাক্সটা খুলে চোকারটা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছো, গলার কাছে হারটা নিয়ে নিজেকে অ্যাডমিট করছো, ট্রলি তোমায় ফলো করছে, বেশ একটা খুশি খুশি গদগদ ভাব, একটা মনিটরে যে ওকে ট্রলি
7: আর ওকে না মাস সাইলেন্স,
6: চলুক চলুক, বাস এটা লাস্ট মার,
8: ওকে।
6: হ্যাঁ,
9: অন্তর্জাল সিন 12 ফর 1 টেক 1 অ্যাকশন।
4: লাইট ক্যামেরা ডায়লগ।

0: দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবো তে। লাইট ক্যামেরা ডায়লগ

0: লাইট ক্যামেরা ডায়ালগ আমাদের যে রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা প্রথমে একটা প্রশ্ন রেখেছিলাম যে সিনেমার নাম কি।
1: একটা ছবির অংশ শুনিয়েছিলাম এবং সেখান থেকে ছবির নাম বা সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম। সঠিক উত্তর ভূতের ভবিষ্যৎ। প্রচুর মানুষ গয়নার বাক্সর সঙ্গে গুলিয়ে ফেলেছে, এবং এটা না, এটা গয়নার বাক্স নয়, এটা ভূতের ভবিষ্যতের একটা ছোট্ট সিন। এবার সেক্ষেত্রে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, প্রথম দশজন: সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, সপ্তক মজুমদার রামরাজাতলা থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, মিতালি র চাঁদিপুর থেকে, সত্যজিৎ চক্রবর্তী জলপাইগুড়ি থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
0: বেশ, আমাদের এখনো একটা প্রশ্ন কিন্তু বাকি রয়েছে
1: এই রাউন্ডেরই,
0: এই রাউন্ডেরই, এবং সেই সেখানে আমরা কি জিজ্ঞেস করব, আমরা জিজ্ঞেস করতে পারি সিনেমার যে যে সিনেমার ডায়ালগ সেই সিনেমার পরিচালকের নাম বলতে হবে।
1: বেশ, কোন ছবি, না ছবির নাম বলতে হবে না আপনাকে, আপনি ডিরেক্টরের নাম বলবেন, ফিল্ম ডিরেক্টরের নাম। ভালো করে মন দিয়ে শুনুন এবং উত্তর পাঠান 9903 65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: Light, camera, dialogue. Light, camera, dialogue.
3: हमने आपको पहले भी कहीं देखा है, वो हजरत निजामुद्दीन की दरगाह पर।
4: अरे वो तो ऐसे, मैं जानता हूँ आप बहुत बड़े दिग्गज हो, मगर ये क्लासिकल म्यूजिक, इसका समझ नहीं है मुझे, ज्यादा बोर हो जाता हूँ मैं। एक ही चीज क्यों बजाते रहते हैं बार बार बार बार? सुनिया भाई, अब आगे बढ़ो, कुछ नया बजाओ तो।
3: ये बड़ा जानवर है।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: কুইজ খেলো,

0: জ্যাকপট জেত, জ্যাকপট জেত, শুনছো আর খেলছো উইজওয়ালা, উইজওয়ালা 107 FM রেনবোতে।
1: সাথিয়া মধম মধম তেরি গিলি হাসি হাসি

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কুইজ খেলো জ্যাকপট যেত জ্যাকপট যেত শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে লাইট ক্যামেরা ডায়লগ লাইট ক্যামেরা ডায়লগ
2: লাইটস ক্যামেরা ডায়লগ এই রাউন্ড শেষ হয়ে গেল আমাদের এবং শেষ যে প্রশ্নটা রেখেছিলাম একটা ছবির অংশ শুনিয়েছিলাম এবং প্রশ্ন করেছিলাম ছবির পরিচালকের নাম কি ছবিটির নাম রকস্টার এবং পরিচালক ইমতিয়াজ আলী
3: একদম এবং আমরা সঠিক উত্তর তো পেয়েছি অনেক অনেক তার মধ্যে থেকে প্রথম দশজনের নাম নিয়ে আমরা তৈরি
2: প্রথম দশজন হলেন প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে দানিশা সিমরিন হলদিয়া থেকে হাফিজা মোল্লা সুন্দরবন থেকে কৌস্তব পাল হাওড়া থেকে শেখ ফারহিন বাঁকড়া থেকে মিতালী রথ চাঁদিপুর থেকে কাকলি মুখার্জি বেহালা থেকে আফরিন মল্লিক আমতা থেকে মৃণাল কর্মকার বারাসাত থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে
3: বেশ আমরা আমাদের যে পরের রাউন্ড সেই রাউন্ডে এবার চলে যাব
4: Detective Diary Detective Diary Detective Diary
3: ডিটেকটিভ ডায়েরি আমাদের রহস্যের রাউন্ড এই রাউন্ডে আমরা আপনাকে একটা ডিটেকটিভ পাজল শোনাবো এবং সেটা শুনে আপনাকে সলভ করতে হবে পাজলটা খুব সহজ কিন্তু খুব কঠিন কিন্তু ভালো করে শুনলেই আপনি সলভ করতে পারবেন সেই জন্যই ভালো করে মন দিয়ে এটা আপনাকে শুনতে হবে
2: সহজ আবার কঠিন
3: হ্যাঁ সহজ আবার কঠিন দুটো মিলিয়ে মিশিয়ে
2: বেশ তাহলে চলো আমরা শুনে নিই আজকে ডিটেকটিভ ডায়েরিতে কি রয়েছে আমরা দুবার এটা শুনতে পাবো
3: চল
4: Detective Diary Detective Diary Detective Diary
5: মার্চ মাসে তৃষা সোলো ট্রিপে গিয়েছিল নৈনিতালে সেখানে একটা হোটেলে থাকাকালীন হঠাৎ একদিন রাত্রেবেলা দরজায় ঠকঠক আওয়াজ হয় কেউ দরজা নক করছে তৃষা দরজা খুলে দেখে একজন অচেনা ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে তৃষাকে দরজা খুলতে দেখে ভদ্রলোক চমকে গিয়ে হিন্দিতে বলেন ও সরি সরি আমি ভেবেছিলাম এটা আমার রুম নাম্বার আমারই ভুল সরি তারপর পকেট থেকে চাবি বের করতে করতে লিফটের দিকে চলে যায় সে তৃষা কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করেই সাথে সাথে হোটেলের রিসেপশনে ফোন করে এবং সিকিউরিটিকে এক্ষুনি ওপরে আসতে বলে কিন্তু কেন সামান্য একটা রুম নাম্বারের ভুলের জন্য কেন এত সন্দেহ হলো তার উত্তর পাঠান 9903653992 এই নাম্বারে
4: ডিটেকটিভ ডায়েরি ডিটেকটিভ ডায়েরি ডিটেকটিভ ডায়েরি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Detective Diary, Detective Diary, Detective Diary, Detective Diary.

0: আমরা ফিরে এলাম আমাদের যে একেবারে সর্বশেষ রাউন্ড ডিটেকটিভ ডায়েরি, সেই রাউন্ড নিয়ে। এবং এই ডিটেকটিভ ডায়েরিতে আমরা আপনাকে গোয়েন্দা সাজার সুযোগ করে দিই, এবং প্রচুর মানুষ কিন্তু গোয়েন্দাগিরি করে ফেলেছেন। তারা ঠিক কিভাবে করলেন গোয়েন্দাগিরি? অনেক
1: বক্তব্যটা ছিল যে নিজের রুম হলে কে নক করে, নিজের রুম হলে ও সরি আমার রুম ভেবেছিলাম, যদি কেউ বলে তাহলে আমার রুম ভাবলে তো নক করা দরকার নেই, চাবি খুলে ঢুকে যাবে।
0: একদমই তাই। এবং এই ব্যাপারটা, এই ট্রিকটা যারা বুঝতে পেরেছেন সেইখান থেকে প্রথম 10 জনকে আমরা বেছে নিয়েছি। প্রদীপ ব্যানার্জি, না এটা আমি ভুল বলছিলাম, একটুখানি আমি নিজেই আমার কাগজ খুঁজে পাচ্ছি না।
1: কাগজ খুঁজে পাচ্ছ না কেন? কাগজ ব্যাপারটা হচ্ছে যে এত নাম, ও রিয়া কাগজ হারিয়ে ফেলেছে যে কোথায় কোথায় কোথায় গেল, কোথায় গেল তোমার কাগজ?
0: হ্যাঁ, পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে।
1: এত নাম, এত লিস্ট হারিয়ে ফেলছে রিয়া।
0: সুলগ্না বসু বরানগর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, ঘনশ্যাম দাস ভূপতিনগর থেকে, দানিশা সিমরিন হলদিয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, তিতু জানা চামড়াইল থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে। এবং এই রাউন্ড থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে হাততালি পেতে পেতে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, আমাদের আজকে কুইজওয়ালা সর্বশেষ সেমিফাইনালিস্ট শিবাশিস সাহা সোদপুর থেকে।
1: তাহলে আমরা যাদের কাদের কাদের পেলাম তাদের নামগুলো তো এবার বলতেই হবে, আমার মানে সময় নেই আর। তারা হলেন মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, সুমন সাহা বেহালা থেকে, উজ্জয়িনী রায় হুগলি থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, রুনা বাসু বড়নগর থেকে, আকাশ হাজরা দমদম ক্যান্টনমেন্ট থেকে, রাজকুমার শীল জঙ্গিপাড়া থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, পবন কুমার সিং বাঁশদ্রোণী থেকে।

0: পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, শিবাশিস সাহা সোদপুর থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
1: মোট 18 জন সেমিফাইনালিস্ট এবং 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড, যে রাউন্ডের নাম কি কি কি?
2: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ।
1: খুব ইন্টারেস্টিং রাউন্ড এই নিউজ ফ্ল্যাশ, কারণ এখানে আমরা সেমিফাইনাল তো খেলি বটেই, কিভাবে খেলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা প্রশ্ন রাখি, একেবারে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে তার উপর থেকে আমরা প্রশ্ন রাখি এই রাউন্ডে। এবং আজকে যারা যারা সেমিফাইনালে উঠলেন, শুধুমাত্র সেই 18 জন যাদের নাম অর্ণব এইমাত্র বলল, শুধুমাত্র সেই 18 জনই কিন্তু পার্টিসিপেট করবেন আমাদের এই নিউজ ফ্ল্যাশ রাউন্ডে।
0: একদম, তাহলে আজকের নিউজ ফ্ল্যাশ রাউন্ডের প্রশ্নটা করা যাক।
1: হ্যাঁ, করা যাক। আজকের প্রশ্ন থাকছে, সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জায়গায় গভীর সমুদ্র বন্দর গড়ে উঠতে চলেছে?
0: সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জায়গায় গভীর সমুদ্র বন্দর গড়ে উঠতে চলেছে?
1: এক্স্যাক্ট সেই জায়গাটার নামই আপনাকে বলতে হবে, এবং কিভাবে বলবেন 9903652 আমাদের একটাই ম্যাজিক্যাল নাম্বার, যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা টেক্সট মেসেজ করবেন, যেটা আপনার খুশি সেটাই করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন।
0: আর এই রাউন্ড যেহেতু স্পেশালি আমাদের সেমিফাইনাল রাউন্ড, নিজের ফোন নাম্বারটা, কলিং নাম্বারটাও লিখে দেবেন, কারণ পরবর্তীকালে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের সুবিধে হবে। আপাতত এরা গানে যাচ্ছি এবং গানের পরেই আমরা ফিরছি আমাদের ফাইনাল রাউন্ড নিয়ে, কিন্তু তার আগে সেমিফাইনালটা তো শেষ করতে হবে।

0: News Flash, News Flash, News Flash. নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা কি?
1: তার উত্তর হচ্ছে দাদন পাত্রবার। আমাদের প্রশ্ন ছিল, সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জায়গায় গভীর সমুদ্র বন্দর গড়ে উঠতে চলেছে? সঠিক উত্তর দাদন পাত্রবার।
0: এবং এই সঠিক উত্তর দিয়েছে যে তিনজন সবার আগে, মানে আজকে আমাদের ফাইনালিস্ট যারা হয়েছে তাদের নামগুলো এবার একে একে রিভিল করা দরকার। প্রথম ফাইনালিস্ট ডোমজুর থেকে সুদীপ সরকার, দ্বিতীয় ফাইনালিস্ট কলকাতা থেকে স্বপ্নীল গাঙ্গুলি, এবং তৃতীয় ফাইনালিস্ট বাঘাযতীন থেকে জয়দীপ রায়। তিনজনের জন্য হাততালি। এইবার ব্যাপার হচ্ছে যে এই যে তিনজন ফাইনালিস্ট, এরা ছাড়া তাহলে বাকিরা কী করবেন? বাকিরা কিচ্ছু করবেন না। একটু পরেই আমাদের বং কানেকশন রাউন্ড আসছে সবার জন্য, এবং সেই রাউন্ডে যিনি মানে যিনি খেলে সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী মঙ্গলবারের কুইজওয়ালার সরাসরি সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আপাতত এই তিনজন যাদের নাম বললাম, সুদীপ সরকার ডোমজুর থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, এবং জয়দীপ রায় বাঘাযতীন থেকে, এরা তিনজন আমাদের সঙ্গে খেলবেন আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম
2: লাইটনিং রাউন্ড। লাইটনিং রাউন্ড,
0: তো ব্যাপার হলো এই যে লাইটনিং রাউন্ড, এই রাউন্ডে আমরা কিভাবে খেলি, এই রাউন্ডে খুব কঠিন একটু নিয়ম কানুন আছে।
1: এই রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন রাখি, এবং প্রতিটি প্রশ্নের আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি +5 পেয়ে যাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য -5 নেগেটিভ মার্কিং হবে, এবং যদি কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি না পারেন, যদি পাস করে দেন তাহলে তো কোনো মার্কিংই হবে না, সেটা একেবারে পরিষ্কার। কিন্তু এই এই +5 -5 ছাড়াও আরও কিছু মাইনাসের গল্প আছে, সেই গল্পটা কী?
0: সেই ব্যাপারটা হচ্ছে যে আপনি টাইমটা আপনাকে মানে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের প্রশ্ন শেষ হওয়ার একটা টাইমার, আর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে টাইমার শুরু হবে, 1 মিনিটের টাইমার, এবং সেই টাইমার শেষ হওয়ার পর যে মুহূর্ত থেকে গান শুরু হবে সেই মুহূর্ত থেকে কিন্তু নেগেটিভ মার্কিং শুরু হবে, এবং প্রতি 1 মিনিট লেট করার জন্য আপনি -3 করে নেগেটিভ মার্কিং করবেন। একদম গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে -3 যদি উত্তর না দিয়ে থাকেন, গান শুরু হওয়ার পরে আরও 1 মিনিট পেরোলে আরও -3 মানে -6, আরও 1 মিনিট পেরোলে -9, এইভাবে পয়েন্ট কাটতে থাকবে। কাজেই আপনি যদি 25টা সঠিক উত্তর দিয়ে 25 স্কোর করেন এবং 3 মিনিট পরে উত্তর দেন, আপনার স্কোর হবে 16। কাজেই বুঝতেই পারছেন 4টে প্রশ্নের উত্তর যদি কেউ তার আগে টাইমে দিয়ে দেয় তাহলে কিন্তু সে উইনার হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে, ভালো করে মন দিয়ে প্রশ্ন শুনতে হবে এবং ফাস্ট উত্তর দিতে হবে, মানে কোনো রকম কোথাও সার্চ করার চেষ্টা করলে আপনি কিন্তু ফেল করে যেতে পারেন আর কি।
1: এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইলে যেখানে আপনি মেসেজ লিখছেন, হোয়াটসঅ্যাপ লিখছেন, সেখানে আপনি 1 2 3 4 5 করে 5টা নাম্বার দিয়ে রাখতে পারেন আগে থেকে, যে মুহূর্তে আমরা প্রশ্নগুলো বলবো সে মুহূর্তে শুধুমাত্র উত্তরটুকু টাইপ করে ফেলবেন, এবং তলায় অবশ্যই নিজের নাম, লোকেশন আগে থেকেই এগুলো টাইপ করে রাখুন, এবং কলিং নাম্বার, এই তিনটে জিনিস টাইপ করে রাখবেন, শুধুমাত্র প্রশ্নের উত্তরটুকু লিখে ঝটপট আমাদের পাঠিয়ে দেবেন। নাম্বার সেই একই 9903-65992। এবং এই রাউন্ড অর্থাৎ এই লাইটনিং রাউন্ড আমরা কোন তিনজন ফাইনালিস্টকে নিয়ে খেলব সেই নামগুলো অর্ণব আরেকবার।
0: সুদীপ সরকার ডোমজুর থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, এবং বাঘাযতীন থেকে জয়দীপ রায়।
1: সুদীপ, স্বপ্নীল, জয়দীপ এই তিনজনের মধ্যে খেলা হবে, এবং আজকে লাইটনিং রাউন্ডের জন্য আমরা রেডি, আশা করি আপনিও রেডি। তাহলে টাইমার শুরু করা যাক।
0: চলো টাইমার শুরু করা যাক।
1: প্রথম প্রশ্ন, রণথম্ভর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? তৃতীয় প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? চতুর্থ প্রশ্ন, ডিপ থার্ড ম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? পঞ্চম প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে?
0: প্রশ্নগুলো আরেকবার। প্রথম প্রশ্ন, রণথম্ভর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? তৃতীয় প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? চতুর্থ প্রশ্ন, ডিপ থার্ড ম্যান

0: কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? পঞ্চম প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে?
1: আরো একবার, রণথম্ভোর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? ডিপ থার্ড ম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবের জলে কোন হরমোন থাকে?
0: চটপট উত্তর পাঠা 9903652992 তে যে ফরম্যাট আমরা বলেছি সেই ফরম্যাটে। আর গান এইবার শুরু হলো।

0: Bong Connection. Bong Connection. Bong Connection. যে রাউন্ডটি, এই রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বাংলা ও বাঙালির উপর প্রশ্ন রাখি, এবং আজকেও সেরকমই একটা প্রশ্ন, খুব তাড়াতাড়ি উত্তর দেবেন আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালের জন্য।
1: আজকে বং কানেকশনের প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? যে কেউ উত্তর দিতে পারেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আরও একবার, মামা ভাগ্নে পাহাড়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
0: এইবার আমরা একটু লাইটনিং রাউন্ডের উত্তরগুলো বলে দিই।
1: চলো, লাইটনিং রাউন্ডে প্রশ্ন রেখেছিলাম, রণথম্ভোর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর রাজস্থান। সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর পৃথিবী। কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? বাদুড়। ডিপ থার্ড ম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ডাবের জলে কোন হরমোন থাকে? কাইনিন। এবার যেটা ঘটনা ঘটেছে, আমরা তিনজন ফাইনালিস্টকে আমাদের সঙ্গে পেয়েছিলাম, তারা তিনজনে তিন রকম স্কোর করেছেন। এবার কে কোন স্কোর কোন স্কোরটা করেছেন সেটা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বং কানেকশনের যে প্রশ্ন

0: রেখেছিলাম সেটার উত্তর এবং সেখান থেকে আমরা কাকে পেয়ে গেছি অলরেডি তার নামটা বলে দেবো। মামা ভাগ্নে পাহাড়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বীরভূম। এবং আজকের বং কানেকশন থেকে সবার প্রথম সঠিক উত্তর দিয়ে নেক্সট দিন অর্থাৎ কুইজওয়ালার পরের সপ্তাহে সেমিফাইনালে চলে যাচ্ছেন বিদিতা বড়ুয়া বেহালা থেকে।
1: এইবার আসছি আজকের খেলার কথায়। আজকের খেলাটা খুব মজার খেলা হলো, কারণ আজকে তিনজন উঠেছেন, সুদীপ, স্বপ্নীল এবং জয়দীপ। প্রথম উত্তর দিয়েছেন, সবার আগে উত্তর দিয়েছেন জয়দীপ, একদম আমাদের গান শুরু হওয়ার ঠিক আগে, এবং চারটে প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে শেষ দুটো ঠিক, প্রথম দুটো ভুল। কাজেই ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে -5 -5 +5 +5 0। এইবার আসছি আমরা স্বপ্নীলের কথায়। স্বপ্নীল চারটে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং চারটে প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিকই, সঠিক উত্তরই দিয়েছেন, 20 স্কোর করেছেন, কিন্তু এক মিনিট দেরিতে দিয়েছেন, সেই জন্য স্বপ্নীলের স্কোর হয়ে গেছে 20-3 17। এবার আসছি লাস্ট সুদীপের কথায়। সুদীপ চারটে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং খুব কনফিডেন্টের সঙ্গেই দিয়েছেন এবং একদম জয়দীপের সাথে সাথেই দিয়েছেন, মানে ঠিক গান শুরু হবার আগেই আমরা উত্তরটা পেয়েছি, কাজেই কোনো ওই টাইম সংক্রান্ত কোনো নেগেটিভ মার্কিং ওনার হয়নি। উনি শেষ প্রশ্নটার উত্তর সঠিক দিয়েছেন কিন্তু তার আগের তিনটে প্রশ্নের উত্তর ভুল দিয়ে ফেলেছেন এবং যাই কারণেই ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে -10। সুতরাং কি দাঁড়ালো?
0: সুতরাং দাঁড়ালো মাঝখানে অর্ণব যার নাম বলল, অর্থাৎ স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, তিনি আজকে সর্বোচ্চ স্কোর করে, মানে আজকে তিনজনের মধ্যে সর্বোচ্চ স্কোর যেটা কিনা 17 স্কোর করে চলে যাচ্ছেন আমাদের কুইজওয়ালার একেবারে জ্যাকপট কালেক্ট করতে। স্বপ্নীল গাঙ্গুলিকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। এফ এম রেইনবো টিমের পক্ষ থেকে আপনার সঙ্গে ঠিক সময়ে যোগাযোগ করে নেওয়া হবে এবং আপনার জন্য আজকের রাতটা তো ভীষণই শুভরাত, বাকি সকলের জন্যই রাতটা শুভরাত হোক এটাই আমরা চাইব। কুইজওয়ালা ফিরবে প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায়, কাজেই এফ এম রেইনবোর সঙ্গে কিন্তু থাকতেই হবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 107 FM রেনবো শুনতে কি চাও সঙ্গে নিয়ে রয়েছি আজকে সৌম্যকান্তি। আপনার রিকোয়েস্টের গান 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ। অনুষ্ঠানের একেবারে শুরুতেই মৌ ভট্টাচার্য শুনতে চেয়েছেন সাম্প্রতিক সময়ে রিলিজ হওয়া সিনেমা ফুলপিশি ও এডওয়ার্ড সাউন্ডট্র্যাক থেকে মনের চাবিরে, শিল্পী সুতীর্থ চক্রবর্তী, বনিবাসু।

0: Vire Matal agun ranga agun meshay abire Luko churir emon khela kothay pabire
1: Tomar requested ganer show Shunte ki chao Shunte ki chao Only on 107 FM Rainbow Shunte ki chao Shunte ki chao
2: শ্রোতা বন্ধু মলয় দাস কসবা থেকে শুনতে চেয়েছেন এই গান অগুনির উপমা।

শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটি শুনছিলেন মুস্কুরাহাট। এবারে রাজকুমার দত্ত মহেশতলা থেকে শুনতে চেয়েছেন শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে জিসম সিনেমা সাউন্ডট্র্যাক।

শ্রোতা বন্ধু, সোনালী কালীঘাট থেকে শুনতে চেয়েছেন হ্যাম আপকে হ্যায় কৌন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন শুনতে কি চাও। এই অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রাত একটা পর্যন্ত।

মোহরা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটি শুনতে চেয়েছেন রিঙ্কু খান, তার স্ত্রীকে ডেডিকেট করতে চেয়েছেন শিল্পী উদিত নারায়ণের কণ্ঠে এই গান সুভা সেলেকার।

শ্রোতাবন্ধু সৌভিক টেক্সট লিখেছেন, এই মুহূর্তে সিটং পাহাড়ের হোমস্টেতে বসে আছি আর শুনতে ইচ্ছে করছে আজকে এই গান তার জন্য।

আজ শুনতে কি চাও এই অনুষ্ঠানের শেষ গানটি? শ্রোতাবন্ধু তাপস মাইতি চকমানিক চক বাওয়ালি থেকে শুনতে চেয়েছেন শিল্পী অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গান। এই গানটি দিয়ে শেষ করলাম আজকের শুনতে কি চাও।

রাত একটা, তার মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের সময়। আজ সুররঞ্জনের প্রথম নিবেদনে শুনবেন শিল্পী পলাশ কুড়ির পরিবেশনায় খেয়াল রাগ

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী পলাশ কুড়ির পরিবেশনায় খেয়াল রাগ কামুদ। এখন সময় আজকের সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী সেতার পরিবেশনায় রাগ মালগঞ্জি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন মালগুঞ্জির আগে পরিবেশিত সেতার শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, এখন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন 107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজ রাত 12টা থেকে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। পরপর তিনটি অনুষ্ঠানে শুনতে কি চাও সুররঞ্জনী, এবং এখন রাত 2টো থেকে 3টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে। যারা এই মুহূর্তে মাঝরাতের এই প্রহরে সঙ্গে রয়েছেন তাদেরকে স্বাগত। হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার গান আপনারা প্রত্যেক দিন শুনে থাকেন আপকে লিয়ে অনুষ্ঠানে। আজকেও সেরকমই পছন্দ করে রাখা বিভিন্ন সাম্প্রতিক অথবা কিছুটা সময়ের আগে পরে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। একেবারে অনুষ্ঠানের শুরুতেই শিল্পী মোহিত চৌহান 2026 একেবারে সাম্প্রতিক সময়ের রিলিজ করা সিনেমা পেড্ডি সাউন্ড ট্র্যাক, রাকিব আলম এ আর রহমান গীতিকার সুরকার। এই গানটি দিয়ে শুরু করছি আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। আর একটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে, 9 তারিখ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 10 জুন 2026-এ। মঙ্গলবার পেরিয়ে বুধবার 10 জুন 2026 আর একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আমাদের নতুন করে পথ চলা, সমস্ত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলা। শুরু করলাম আজকের আপকে লিয়ে।

এবারে ঝাঙ্কার বিটস সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী শানের একক কণ্ঠে শুনো না, গীতিকার সুরকার বিশাল দাদলানি, বিশাল শেখর। আজকের আপকে লিয়ে দ্বিতীয় গান।

একশোসাত এফএম রেনবো নিউজ অন এআই আর অ্যাপসে একযোগে যারা এই মাঝরাতে অনুষ্ঠান শুনছেন, সৌম্যকান্তির সঙ্গে রয়েছে আপনাদের, তাদের সকলকে স্বাগত। হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে আজকে রাত তিনটে অবধি সঙ্গে রয়েছি। তবে আমি যখন এই আসন ছেড়ে চলে যাব স্টুডিওর এ প্রান্ত থেকে, তখনও কিন্তু হিন্দু সিনেমার গানের অনুষ্ঠানের পথ চলা শেষ হবে না। কারণ আপনারা জানেন আপকেলিয়ে দুটি পর্বে রয়েছে। রাত তিনটে থেকে আপনাদের সঙ্গে থাকবেন সৌমিক, চারটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের পথ চলা। আজ ১২টা থেকে তিনটে পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। অনেক সময় দেখবেন যারা এই মাঝরাতে রাত জেগে রয়েছেন, হয়তো অনুষ্ঠান শুনছেন বা অনুষ্ঠান শুনছেন না, কিন্তু সচরাচর প্রচলিত একটা চিন্তার প্রকৃতি আমাদের মধ্যে কাজ করে এরকম, যে হয় অতীত নয়তো ভবিষ্যৎ। এই দুটো প্রান্তেই আমরা সচরাচর থাকি এবং কিছুতেই সেখান থেকে সরে আসতে পারি না। বর্তমান যে সময়টা রয়েছে সেখানে চিন্তাকে এক জায়গায় নিয়ে আসা, মনোসংযোগ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না হয়তো আমাদের। অনেকে হয়তো পারেন, বেশিরভাগই পারেন না, এটা আমার সাধারণ ধারণা। যদিও আপনাদের বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম নিশ্চয়ই অভিমত থাকবে। হয়তো অনেক বছর আগে ফেলে আসা কোনো পথ, কোনো রাস্তা অনেক দিন আগে, অনেক মাস, অনেক বছর আগে যখন বয়সটা অনেক কম ছিল, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এরকম হয়, সেই ফেলে আসা রাস্তা, দোকান, স্কুল, কলেজ, যে রাস্তাটা দিয়ে প্রায় প্রতিদিন মাসে ৩০ দিন আসা যাওয়া করা হতো, এখন সেখানে হয়তো প্রায় ১০ বছরের ওপর বা অনেকের কাছে ২০-২৫ বছরের ওপর সেই পাড়াটিতে, সেই রাস্তাতে আর হয়তো যাওয়াই হয়ে ওঠেনি। কোনো কোনো বিখ্যাত লেখায়, রচনায় এরকম আমরা দেখতে পাই যে ওই চেনা মনে বা বনে কোথাওই হয়তো আর ফেরা হয় না অনেকের ক্ষেত্রে। মানে যে অরণ্য অঞ্চলে কখনো গেছিলেন, গাছপালায় ঘেরা বনবীথিকা, সেখানে হেঁটে গেছিলেন, ভেবেছিলেন যে এই জায়গাটিতে এসে এত ভালো লাগলো, এত এত অভিনব, আশ্চর্য, সুন্দর, এখানেই বারবার আসব, কিন্তু দেখার জায়গা তো অনেক। সারা ভারত যদি আপনি সারা জীবনে ট্রাভেল করে শেষ করতে চান, তাহলে তো ওই একটি জায়গাতে দ্বিতীয়বার আসার সুযোগ কমে যাবে, কারণ পুরো সারা দেশের সমস্ত দর্শনীয় জায়গা যদি এক একবার করে যাওয়ার ইচ্ছেকে আপনি রূপায়িত করে ফেলেন, তাহলে জীবনের অনেকগুলো বছর শুধু সেই ভ্রমণসূচিতেই আপনার অতিবাহিত হয়ে যাবে। তখন আর সেই প্রথম গিয়ে সেই অদেখা জায়গাটিকে যে ভালো লেগেছিল, সেই ভালো লাগার জায়গাটিকে দ্বিতীয়বার এক্সপ্লোর করার সুযোগ হয়তো আর হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে, অনেক এক্সেপশনাল ঘটনা ঘটতেও থাকে, অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে, অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটতে থাকে, আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু পারি না, এবং অনেক কিছুর উত্তরও পাওয়া যায় না, ঠিক চেষ্টা করে যুক্তি দিয়েও উত্তর পাওয়া যায় না। কারণ আমরা তো জানি না যে ঠিক এর পরেরটা কী ঘটবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রমীকেও সাধারণ মনে হয়, আর খুব সাধারণকেও ব্যতিক্রমী বলে মনে হয়। এবারে

বিয়ের প্রথম পর্বের সপ্তম গানের সময়। কিছু আলাদা অন্য রকমের ভাবনা এই অনুষ্ঠান চলাকালীনই মনে হতে থাকে এবং আপনাদের সঙ্গে হয়তো বিনিময় চলতে থাকে। শিল্পী নীতি মোহন, অরিজিৎ সিং, দ্বৈত কণ্ঠে, কালাং সিনেমা সাউন্ডট্র্যাক।

কলঙ্ক সিনেমা সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান, শিল্পী অরিজিৎ সিং, গীতিকার সুরকার অমিতাভ ভট্টাচার্য, প্রীতম।

গানের পথ চলা চলতে চলতেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। যদিও রাত তিনটে অবধি সঙ্গে রয়েছি, সকলের সঙ্গে থাকুন। আবার এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

ভর্তির সময় রাত 2:47, আর কিছু সময় মিনিট 12 পথ চলা বাকি আপনাদের সঙ্গে রাত 3 পর্যন্ত প্রথমার্ধ সঙ্গে নিয়ে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি, আর 3টি বা 4টি গানের পরিসর, তারপর আমার বিদায় নেওয়া এবং সৌমিকের সাথে পথ চলা 3টে থেকে 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। এবারে সুদেশ ভোঁসলে, শিল্পী সুদেশ ভোঁসলের একক কণ্ঠে ঝাঁকার বীর সিনেমার থিম সঙ্গ।

আপকেলের প্রথম পর্বের শেষ গানটি শিল্পী অরিজিৎ সিং এর একক কণ্ঠে সজনী লাপাতালেরি সিনেমা সাউন্ডট্র্যাক। এরপরে সঙ্গে থাকছেন সৌমিক।

মনোরজাবন এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আপকে লিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, তিনটে থেকে চারটে পর্যন্ত। আর এই মুহূর্তে শুনলেন পরপর দুখানা গান, লাগে রহমান নাভাই এবং জুবেদার

সাউন্ড ট্র্যাক থেকে। এবারে যে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে গানটি শুনবে সেটাও ইয়ে জমানি হ্যায় দিওয়ানি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি তোমাদের।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমাদের জন্য আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান, বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সারাদিন বিভিন্ন সুরে, আর সেই সুরেই 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে বিভিন্ন সুরের বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাকের গান এই মুহূর্তে তোমাদের কানে।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে তোমরা শুনছো তোমাদের পছন্দের, তোমাদের ভালো লাগার গান, তোমাদের প্রিয় সাউন্ড ট্র্যাক থেকে এই মুহূর্তে। এবারে যে গানটি শুনবে রাজধানী এক্সপ্রেস সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, গানটি তোমাদের জন্য।

কথা বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে জানাচ্ছে সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে, আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব। যেতে যেতে এই গানটি তোমাদের জন্য শুনতে শুনতে বিদায় নেব, আর শুনতে থাকো অনুষ্ঠান, আর টিউন করো 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো অনুষ্ঠান, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে টিকটিক করে জানান দিচ্ছে সময় কিন্তু ভোর 4:01 হয়ে 5 সেকেন্ড। আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরী রাগে খেয়াল শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহির ভৈরব রাগে বেহালা শুনবেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

0: 107 FM Rainbow Prachar Tarange Prabhati Bhorer Shastriya Sangeeter Anushthane Etokkhon Prothome Jaunopuri Age Khyal Shunlen Shilpi Chilen Mita Saha Prabhati 107 FM Rainbow Prachar Tarangir Prabhati Anushthaner Ditiyo Parbe Etokkhon Ahir Bhairab Rage Behala Shunchilen Shilpi Chilen Somnath Chakraborty Prabhati Bhorer Shastriya Sangeeter Anushthan Aaj Apototo Ei Porjontoi অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5টা বেজে 45 সেকেন্ড। আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

107.5 রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে তার গান শুনতে শুনতে অদ্ভুত কিছু মনের কথা, অদ্ভুত কিছু কথা আমাদের সামনে এসে দাঁড়ায়, যে কথাগুলো

সত্যি অনেকভাবে আমরা শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা জানি বহু গান তিনি লিখেছেন এবং সেই গান বোঝা এবং সেই গান নিয়ে বহু চর্চা হয়েছে, কিন্তু তার জীবনে যে কথা, না বলা কথা, সেরকম দু একটা কথায় যদি আজকে একটু শোনার চেষ্টা করি। তার প্রয়াণের দু বছর আগে 1939 সালের 14ই মে রবীন্দ্রনাথ রংপুতে মৈত্রী দেবীর সামনে বলেছিলেন, কি বলেছিলেন, বলেছিলেন, দেখো রবি ঠাকুর গানটা মন্দ লেখে না, কি বলো, এরকম চলনসই একরকম হবে তা বলতেই হবে, কম গান লিখেছি, হাজার হাজার গান, গানের একেবারে সমুদ্র, সেদিকটা কেউ বিশেষ কেউ লক্ষ্য করে না গো, একেবারে বাংলাকে ভাসিয়ে দিয়েছি, আমাকে ভুলতে পারো কিন্তু আমার গান ভুলবে কি করে। সত্যি কথা, এই কথাটা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই কথাটা বারবার মনে হয়, আমাকে ভুলতে পারো কিন্তু আমার গান ভুলবে কি করে। সত্যি তার গান ভোলা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। এমন মন্তব্য পড়লে কেমন যেন মনে হয় যে রবীন্দ্রনাথের গান আমাদের বাংলার জীবনে, যাপনে, সংস্কৃতিতে, শয়নে, স্বপনে, জাগরণে, একেবারে সমস্ত বিষয়ের মধ্যে মিশে গেছে। সুতরাং আলাদা করে তার গান নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু জীবিতকালে যখন তিনি বেঁচে ছিলেন, তার গানের এমন প্রসার আর প্রতিপত্তি কিন্তু তিনি দেখে যেতে পারেননি। হ্যাঁ, তিনি দেখে যাননি, কারণ সেই যে গানের সমৃদ্ধি, তখন তো একটা সংকীর্ণ আসন পাতা হয়েই ছিল, ওই হাতে গোনা কয়েকজন মানুষ প্রযত্নে প্রশিক্ষকের মতন করে এবং ওই শান্তিনিকেতনের চারপাশে তারাই গান গাইতেন এবং তারাই তার কথা বলতেন। কিন্তু এই যে আজকে এত মানুষ এত জায়গায় সারা পৃথিবী জুড়ে তার যে গানের কথা, তার যে গান কতভাবে মানুষকে ভাবিয়ে তুলেছে, সেটা বোধহয় আজকের দিনে গানের সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে তিনি যে কত কিছু দিয়ে গেছেন, সেটা বোধহয় আমরা বারবার চেষ্টা করেছি খোঁজার। আর সেই সব কিছুর ঘটনা, সেই সব কিছু ভালো লাগা, ভালোবাসা মানুষের, সেগুলো বোধহয় অনেক অনেক অনেক পরে ঘটেছে। আসলে ওই গানের আনন্দযজ্ঞে যিনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, আয়োজন করেছিলেন, তিনি করে রেখে গেছেন তার সারা জীবন দিয়ে। আর সে কারণেই বোধহয় একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেদিকটা কেউ লক্ষ্য করে না গো, এই বলে একটা ছোট্ট অভিমান, ছোট্ট ক্ষোভ তার মনের মধ্যে যেটা ছিল, সেটাই বোধহয় সত্যি বড় কথা। আমি যে কত কিছু লিখেছি, সেই লেখার সেই দিকটা কেউ লক্ষ্য করছে না। তিনি তার জীবিতকালেই এই কথা বলে গিয়েছিলেন, কিন্তু তিনি বোধহয় এটা ভাবেননি যে বাংলার মানুষ সেভাবে তার জীবিতকালে তার গানের বোধহয় অতটা মর্যাদা তিনি পাননি। পরবর্তীকালে যে এই যে বিপুল সম্ভার আপামর বাঙালি আপন করে নিয়েছে তার গানকে, তার গানের কথাকে, তার গানের গল্পকে, সেটা বোধহয় আজকে আমাদের দিনে সত্যি বড় আনন্দের।

দুই হৃদয়ের নদী। হ্যাঁ, নদী যেমন তার আপন বেগে বয়ে চলে এবং তার সেই নদীর বয়ে চলার মতন করে সে তার নিজের গতিপথ খুঁজে নেয়, ঠিক সেই রকমই রবীন্দ্রনাথও কিন্তু তার নিজের আপন মনে আপন বেগে তার লেখা লিখে গেছেন। একের পর এক গান লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, লিখেই গেছেন। কিন্তু মজার কথা, আমরাও দীর্ঘকাল তার গান পড়েছি, সবথেকে তার গান মানেই গীতবিতান, সেখান থেকেই আমরা সুর কাঠামো, তার মান, লয়, তাল বুঝে নিয়েছি আমরা আমাদের নিজেদের মতন করে, স্বরবিতানের যে খণ্ডগুলো সেখান থেকেই, সেখানে সমস্ত সংকলনেই যে রবীন্দ্র গান সেগুলোর যে কালক্রম, না সেগুলো হয়তো মানা হয়নি, আগে পরে হয়েছে, কিন্তু আমরা শুনে গেছি তার গান, তার গানকে ভালোবেসে। কোন গানটা কবে লেখা হয়েছে, যত আমরা গান শুনেছি তত সেগুলো জানতে ইচ্ছে করেছে, কোনটা প্রথম, কোনটা তারপরে, কোনটা ছোটোবেলায় গান, সেই সময়ে কোথায় বসে লিখেছিলেন। আমাদের আমাদের গান শোনা যত বেড়েছে, কবিতা শোনা যত বেড়েছে, ততই আমাদের মনের মধ্যে আগ্রহ বেড়েছে যে কিভাবে তিনি লিখেছিলেন এই গানগুলো, কোন পরিস্থিতিতে লিখেছিলেন, সেই কবিতাগুলোর পেছনে, সেই গানের পেছনে কী গল্প আছে, সেগুলো কিন্তু আমরা বারবার জানতে চেয়েছি। আমরা দেখেছি যে তার গানের যে কালক্রম মানা হয়নি, উল্লেখ করা হয়নি, সেই যে রচনাগত পটভূমি, না রবীন্দ্রনাথও কি নিজেও বোধ হয় সেরকম চায়নি, চাননি, আর সে কারণেই বোধ হয় তাঁর প্রত্যক্ষ নির্দেশনায় গীতবিতান যখন প্রকাশ পেয়েছিল তিনি তখন তার গানগুলোকে উপস্থাপন করেছিলেন একেবারে ভাবের দিক থেকে, সেই কারণেই বোধ হয় তিনি সেগুলোকে একটু ভাগ করেছিলেন, কখনো প্রেম, কখনো পূজা, কখনো স্বদেশ, কখনো প্রকৃতি। আর প্রকৃতির কথা যখনই আমরা বলি, প্রকৃতির মধ্যে যখন আমরা থাকি,